বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, খুলনা। সকাল 7:59। আজ রবিবার, 11 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 11 সফর 1448 হিজরি, 26 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এবেলার অধিবেশন তত্ত্বাবধানে রয়েছে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনান হচ্ছে। এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ সানডে, দ্য 11th অফ শ্রাবণ, দ্য 11th অফ সফো অ্যান্ড জুলাই দ্য 26th. দ্য নিউজ রেড বাই শামস রহমান। ফার্স্ট দ্য হেডলাইন্স। Semiconductor is country's next growth engine after ready-made garments, comments Prime Minister Tariq Rahman. Extrajudicial killings almost come down to zero, informs Law Minister. Journalism stands on objective and data-based information, says Information and Broadcasting Minister. Gas supply will be normalized soon, informs State Minister for Power, Energy and Mineral Resources. Party's highest policy-making forum will decide next president of country, says Ruhul Kobir Rizvi. Authority directs HSC candidates eager to re-attend exams missed due to inclement weather to register by Wednesday next. France and Spain struggles to control wildfires, evacuate over 250,000 people so far. And Bangladesh face Nepal today in men's international volleyball championship in Pakistan. Now the details. Prime Minister Tariq Rahman has said the government has initiated a comprehensive plan to harness the potentials of semiconductor industry, describing it as the country's next major economic growth engine after the RMG sector. He was addressing the inaugural ceremony of the National Semiconductor Symposium and Bangladesh Electronics, AI and Robotics Beer Summit 2026 at the Novo Theatre in the capital yesterday. Prime Minister added that the government has already started implementing comprehensive plans, including creating a business-friendly environment to transform this next major driver of economic prosperity into reality. Describing the conference as more than just an ordinary event, Tariq Rahman said it was a gathering of those who would help build a technology-driven Bangladesh in future. Calling semiconductors as the foundation of modern civilization in the era of the 4th and 5th industrial revolutions, Tariq Rahman said from artificial intelligence to satellites in space chips, or semiconductors are indispensable in every field. Referring to the government's policy support for the sector, the Prime Minister said, in the current budget, all taxes and duties on raw materials required for the semiconductor industry have been withdrawn. Besides, initiatives have been taken to introduce cash incentives on export earnings from semiconductor design services, he added. Chief of Naval Staff Vice Admiral Khondokar Mizbahul Azim paid a courtesy call on Prime Minister Tariq Rahman at PMO in the capital yesterday. During the meeting, Prime Minister lauded the professionalism and role of Bangladesh Navy in safeguarding the country's sovereignty. He wished the newly appointed of Naval Staff Chief success in carrying out his professional responsibilities. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said extrajudicial killings have almost come down to zero in the country. He said this while addressing a consultation meeting on human rights violations and victims' access to justice at the CEDAP auditorium in the capital yesterday. Regarding politically motivated cases, the law minister said government has been working relentlessly to withdraw such cases. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said journalism is based on objective, true and data-based information, not on opinions, assumptions or activism. He made the remarks while speaking at a panel discussion of the Bengal Delta Conference 2026 arranged by Dhaka Institute of Research and Analytics in the capital yesterday. Information and Broadcasting Minister said, in the past, freedom of speech was the main topic of discussion, but in the era of technology and mobile journalism, the main responsibility of the media is to protect the commoners from confusion by preventing fake information and misinformation. Meanwhile, attending the Global Conference on AI Leadership and Flagship Prestige Awards 2026 in the capital, Johiruddin Shopon said artificial intelligence or AI technology should be effectively utilized to increase performance and efficiency. State Minister for Power, Energy and Mineral Resources, Onindu Islam Omit, has assured that gas supply in power plants, industries, homes and CNG stations will soon be completely normal. He said this at a view-sharing meeting titled Prevention of Rumours and Misinformation Through Social Media, organised at the Deputy Commissioner's Office in Jodhpur, East Dem. Highlighting the current situation of gas supply, State Minister said government has taken all-out efforts to resolve the problem caused by a technical fault. BNP Senior Joint Secretary General and Political Advisor to Prime Minister Ruhul Kobir Rizvi has said party's high-level policy-making forum will decide on country's next president. He made the remark while talking to journalists after placing wreaths and offering munajat at the grave of the party's founder, Shahid President Zia Rahman, and former Prime Minister, late Begum Khaleda Zia, at Sher-e Bangla Nagar in the capital, East Dem. The Inter Education Board Examination Controllers Committee has asked higher secondary certificate HSC and equivalent examinees who could not attend certain examinations due to adverse weather to register at their respective centers by Wednesday if they wish to attend the exam again. The directive issued by the committee said candidates under General Education Boards, except Chattogram, who missed the 13th July examinations of Physics Paper 1, Accounting Paper 1 and Logic Paper 1, as well as English Paper 2 of the Madrasa Board and Office Management of Technical Board, must complete registration by 29th July. Examination centers have been instructed to send the list of registered candidates to their respective board controllers by Thursday next. This is Bangladesh Betar giving you the news. Firefighters are struggling to contain wildfires in southwest France as a strong winds push flames towards the city of Bordeaux, with one official saying they are far from having the fire under control. More than 2,50,000 people in France and Spain have fled fires, which have been raging for days as winds and high temperatures hamper efforts to contain them. Volleyball and Bangladesh national men's team will take on Nepal in the round-robin match of the CAVA Men's Volleyball Championship in Islamabad, Pakistan today. The match is scheduled to start at 2 p.m. Bangladesh time. Earlier, Bangladesh beat Uzbekistan and Kazakhstan in the tournament but was defeated by host Pakistan. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining Gangetic West Bengal North Orisha coasts. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paura have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Tangail, Mamshing, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Semiconductor is country's next growth engine after ready-made garments, comments Prime Minister Tariq Rahman. Extrajudicial killings almost come down to zero, informs Law Minister. Journalism stands on objective and data-based information, says Information and Broadcasting Minister. Gas supply will be normalized soon, informs State Minister for Power, Energy and Mineral Resources. Party's highest policy-making forum will decide next president of country, says Ruhul Kobir Rizvi. Authority directs HSC candidates eager to re-attend exams missed due to inclement weather to register by Wednesday next. France and Spain struggles to control wildfires, evacuate over 2,50,000 people so far. And Bangladesh faced Nepal today in Men's International Volleyball Championship in Pakistan. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তফা। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি গতকাল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, তাই তাদের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। অতীতের অজুহাত দিয়ে লাভ নেই, সারাদেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় মারা যাক, যা তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে 50 শয্যার এই হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে। মন্ত্রী হাসপাতালের সেবার মান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাবারের নিম্নমান এবং চিকিৎসক সংকট সহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসির রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গুজব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই এ বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তথ্য যাচাই না করে শেয়ার দেওয়া যাবে না। তিনি গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের নৈতিকতা শিক্ষা দেওয়ার দায়িত্ব পরিবারের। তাদের স্মার্টফোন ব্যবহারে অভিভাবকদের নজর রাখতে হবে। কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সতর্ক থাকতে হবে। তিনি একটি ইতিবাচক ও মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন খান ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক খান সাবু সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে রাঙামাটি গ্যারেজ সড়ক থেকে পণ্ডিতপুকুর এলাকার সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে দীর্ঘদিন ধরে সুরক্ষা দিয়ে আসছে সুন্দরবন। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং দেশের পরিবেশ রক্ষায় এ বনকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। তিনি গতকাল বাগেরহাটের মংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা শীর্ষক দিনব্যাপী এক নাগরিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব উন্নয়নে বিশ্বাসী এবং সবুজ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাহাড় কাটা ও নির্বিচারে গাছ নিধনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের কল্যাণে সরকার প্রথমবারের মতো উপকূলীয় 8,271টি জেলে পরিবারের জন্য 661 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে, যা তাদের জীবিকার সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধরিত্রী রক্ষায় আমরা ধরার, কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিলের সভাপতিতে সংসদ সদস্য আমির এজাজ খান ও মোহাম্মদ আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন ও উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এতে বিশেষ অতিথি ছিলেন। সংসদ সদস্য রবিউল বাশার গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ ভেটখালী মহাসড়কে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের নির্মাণ কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলার ফুলতলা মাছের আড়ত পরিদর্শন করেন এবং আড়তের জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ভারতীয় পেট্রোপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বেনাপোল বন্দর পরিদর্শন করেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সীমান্ত বাণিজ্য সহজীকরণে দ্বিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনা দিঘলিয়া উপজেলা তেরোখাদা একড়ি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় গতকালের খেলায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন 1-0 গোলে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নকে পরাজিত করেছে। এদিকে মাগুরার শত্রুজিৎপুর ডিগ্রি কলেজ মাঠে পুলিশ সুপার কাপ প্রীতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মাগুরা শত্রুজিৎপুর ইউনিয়ন ফুটবল একাদশ 2-1 গোলে মাগুরা জেলা পুলিশ একাদশকে পরাজিত করেছে। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণঅভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। শ্রোতা বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়েছিল 2024-এর 1 জুলাই থেকে। অবশ্য এই কোঠা সংস্কার নিয়ে আগেও আন্দোলন হয়েছে 2018 সালে। এই আন্দোলনের সূত্রে কোঠা ব্যবস্থার পরিবর্তনও হয়েছিল, কিন্তু আইনি ব্যবস্থার নামে সাজানো মঞ্চায়নে আবার কোঠা ব্যবস্থা পুনর্বহাল করা হলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দানা বাঁধে, শুরু হয় আন্দোলন। 1 জুলাই হওয়া আন্দোলন স্বৈরাচারী সরকারের পতনের মধ্যে দিয়ে 5 আগস্ট তথা জনপ্রিয় 36 জুলাই শেষ হয়। নানা অনাচারে মানুষের মনে দানা বাঁধে ক্ষোভ, সাধারণের তুচ্ছ তাচ্ছিল্য করে তৎকালীন সরকারের লাগামহীন মন্তব্য, ক্ষমতার দম্ভে দানা বেঁধে ওঠা অহংকার, ছাত্র পেশাজীবী থেকে শুরু করে পথচারী কিংবা আবাসিক মানুষের উপরে চালিয়ে যাওয়া অত্যাচার, এরই পরিণতি ছিল এই অসম্ভাবনীয় পতন। আর এ কারণেই 1 জুলাই শুরু হওয়া ছাত্রদের আন্দোলনের মধ্যে জুলাইয়ে এসে ওঠে সকলের আন্দোলনে। জুলাই 36 অনুষ্ঠানের আজকের আলাপনে অতি সংক্ষেপে আমরা ফিরে দেখব জুলাইয়ের দিনলিপি দিকে। জুলাইয়ের শুরু থেকে 26 জুলাই অবধি কবে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তা মনে করার চেষ্টা করব। এই প্রচেষ্টায় আপনাদের সাথে আছি আমি নূরজাহান আক্তার
3: এবং ফাহমিদা নাহিদা। আন্দোলনের শুরুর দিকে 1 জুলাই কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে 4 জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 2 ও 3 জুলাই শাহবাগে সমবেত হন আন্দোলনকারীরা। একটু একটু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত হতে থাকেন আন্দোলনে। কোথাও কোথাও সড়ক ও রেলপথ অবরোধ হয়, কিন্তু 4 জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বানকে অবজ্ঞা করে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না করে বরং 4 জুলাই তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। এতেই ক্ষোভ আরও গভীরভাবে দানা বেঁধে ওঠে। এবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে আসে ছাত্র ধর্মঘটের ডাক। এরপর 5ই জুলাই ছুটির দিন শুক্রবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে হয় সড়ক অবরোধ। পরদিন 6ই জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস, পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। বাংলা ব্লকেডে ঢাকা স্থবির হয়ে পড়ে। পরের দুদিনেও চলে অবরোধ ব্লকেড। এরপর 9 তারিখ আইনি ব্যবস্থায় সুরাহার জন্য কোটা পুনর্বহালের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু 11ই জুলাই শিক্ষার্থীদের নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করে বসেন তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী। কঠোর অবস্থানে যেতে শুরু করে পুলিশ। পরে 14ই জুলাই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘণ্টার সময় বেঁধে দেন। এ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু দাবি থাকলেও আইনি ব্যবস্থার মধ্য দিয়েই দাবি বাস্তবায়নের জন্য পদ বাতলে দিয়েছিলেন সরকারকে। কিন্তু তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে বিদ্রুপাত্মক মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তোলে। 15ই জুলাই ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় তৎকালীন সরকারের আচরণ। সরকারের ইন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এদিনে হামলা চালায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। দেয়া হয় নানা ধরনের হুমকি ধামকি। পরদিন 16ই জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলাকে কেন্দ্র করে দিনটি রক্তক্ষয়ী অধ্যায়ে পরিণত হয়। আন্দোলন দমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ চালায়। ওই দিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও ঢাকা সহ সারা দেশে অন্তত 6 জনের প্রাণহানি ঘটে। আহত হয় শত শত শিক্ষার্থী। এই প্রাণহানির ঘটনাটি তীব্র ক্ষোভের জন্ম দেয় জনমনে। 16ই জুলাইয়ের এই রক্তাক্ত মোড় ও প্রাণহানির প্রতিবাদে সারা দেশের সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। পরবর্তীতে এই ক্ষোভই স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থানে রূপ নেয়।

পরদিন 17 জুলাই লেচুর বৃত্তির ছাত্র রাজনীতির প্রতি অনাস্থা দেখিয়ে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতিমুক্ত ঘোষণা করেন। সারা দেশে সংঘর্ষ ও হামলায় নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। পরদিন 18 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে। বিক্ষোভ, সংঘর্ষ ও গুলির ঘটনায় অন্তত 27 জন নিহতের ঘটনা ঘটে। সারা দেশে মোতায়েন করা হয় বিজিবি। এদিন বিটিভি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব এই ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা চালানো তাদের লক্ষ্য ছিল না, বরং আন্দোলনকে দমন ও প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা করা হয়েছে। 19 জুলাই একই ধরনের ঘটনা ঘটে মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে। 19 জুলাই শুক্রবার ছুটির দিনেও রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা ছিল কার্যত অচল, পরিস্থিতি ছিল থমথমে। আন্দোলন দমন করতে এদিন হেলিকপ্টারও ব্যবহার করা হয়। গণমাধ্যম আর প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এদিন মোহাম্মদপুর, বসিলা, যাত্রাবাড়ি ও রায়েরবাগ এলাকায় নিচ থেকে উড়ে গুলি ও টিয়ারশেল ছোড়া হয়। এছাড়া উত্তরা ও অন্যান্য জনবহুল এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। রাতে সারা দেশে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী, ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনরতদের পক্ষ থেকে সরকারের 3 মন্ত্রীর সঙ্গে দেখা করে 8 দফা দাবি পেশ করা হয়। এদিকে ঢাকার বিভিন্ন স্থান থেকে 3 গুরুত্বপূর্ণ সমন্বয়কের নিখোঁজ হবার সংবাদ আসে, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 20 জুলাই কারফিউ আরও কড়াকড়ি হয়, সাথে আরও তীব্র হয়ে ওঠে শিক্ষার্থীদের কর্মসূচি। পরদিন 21 জুলাই সর্বোচ্চ আদালতের রায়ে কোটার হার উল্লেখযোগ্য হারে হ্রাস করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত আসে। এর পরদিন 22 জুলাইতেই অত্যন্ত দ্রুততায় প্রজ্ঞাপন জারি করা হয়। অথচ এই কাজটি করা যেত আরও 17-18 দিন আগে, যখন শিক্ষার্থীরা 4 জুলাই পর্যন্ত সময় দিয়েছিল সিদ্ধান্ত নেবার জন্য। তা না করে দমনপীড়ন, কারফিউ, ইন্টারনেট বন্ধ ইত্যাদির মাধ্যমে তৎকালীন সরকার নিজেরাই নিজেদের জনবিচ্ছিন্ন করে ফেলেছিল। বিশেষ করে 16 জুলাই আবু সাইদের মৃত্যুর পর থেকে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলে। ঠিক সে কারণেই 22 জুলাই কোটা হ্রাস করে প্রজ্ঞাপন জারি হলেও আন্দোলন থেমে যাবার কোনো সুযোগ আর ছিল না। কেননা ততদিনে আন্দোলন কেবল শিক্ষার্থীদের নয়, হয়ে উঠেছে শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে দিনমজুর সহ সাধারণ মানুষের। এরই মাঝে 23 জুলাই দেশের

0: আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাতে 57 প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সেদেশের সরকার। 24 জুলাই সীমিত আকারে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কিন্তু মোবাইল ইন্টারনেট তখনও বন্ধ ছিল। 25 জুলাই অন্যান্য দিনের মতোই চললেও 26 জুলাই আন্দোলন দমনে আসে নতুন কৌশল। এলাকা ভাগ করে ব্লক রেড চলতে থাকে বিভিন্ন স্থানে, তবে আন্দোলনকারীরা দমে যায়নি এতে। পরবর্তী দিনগুলোতে আন্দোলন আরও গভীর হয়। সে আলাপ হবে আগামীতে। আজ এ পর্যন্তই।
1: জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাপদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতার সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। বর্ণালীর শুরুতেই গিয়েছেন কামাল হোসেন মোকাম আলী খানের কথায়। গানটির সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী ভবনে রয়েছেন, যেখানে শুনতে পাচ্ছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে শোনাবো রিম্পা বিশ্বাসের কণ্ঠে গান, গানের কথায় দীপঙ্কর ঘোষ, সুর করেছেন প্রদীপ রাহা।

এর মধ্যে দিয়ে শেষ হল আজকের মতো বর্ণালীর আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি গতকাল রাজধানী নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমি কন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি গতকাল রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026-এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে কেবল বাকস্বাধীনতাই আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্বশ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত 13 জুলাইয়ের এইচএসসির পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বশ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ রূপ ধারণ করেছে ফ্রান্স ও স্পেনের দাবানল। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলের কারণে ইতিমধ্যে ফ্রান্স ও স্পেনের 3 লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান মার্কিন সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি সেই আলোচনা শুনতে আগ্রহী। দেশটির সামরিক বাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন অবরোধ লঙ্ঘনের অভিযোগে তারা 16টি বাণিজ্যিক জাহাজ আটকে দিয়েছে। এদিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচ বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। ফুটবল, নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা। দূরেরও কাছে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন, সকলকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে স্বাগতম জানাচ্ছি রূপালীর আয়োজনে, যেখানে শুনতে পাবেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানগুলো। পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে এই মুহূর্তে ফাহমিতা নাহিন, ঐন্দ্রিলা,
2: নূরজাহান আক্তার,
1: প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে আছেন অভিজিৎ মণ্ডল। আর বরাবরের মতোই সাথে রয়েছেন আপনারা, কথা হবে দুটি মাধ্যমে, 01974-121-970 নম্বরটিতে ফোন ইন পর্বে আপনাদের সাথে যুক্ত হব গানের ফাঁকে। এছাড়াও আপনারা কিন্তু আরেকটি মাধ্যম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপু মাধ্যমটি জানেন?
2: মাধ্যমটি হলো চিঠির মাধ্যম। চিঠি লিখতে পারেন আমাদেরকে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। তো আজকে কিন্তু মন একটু ভালো, তাই না? ঠিক আজকে রৌদ্রের মতো,
1: আকাশের মতো,
2: ঠিক তা? হ্যাঁ, আজকে মন এজন্য ভালো যে আজকে কিন্তু আমাদের হাতে একটি চিঠি এসেছে। দেখতে পাচ্ছি একটি চিঠি, চিঠিটি লিখেছেন আমাদেরকে শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, ভান্ডার খোলা, মোল্লারহাট, বাগেরহাটের বন্ধু। বন্ধু সাথে কিন্তু অনেক বন্ধু রয়েছেন, রয়েছেন মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস, অসিত শীল, আরও সাথে রয়েছেন জামাল কদর, আবু জাহিদ, কবির, সিরাজুল হক, এছাড়াও রয়েছেন সুনীল কুমার বিশ্বাস, ফারজানে ইয়াসমিন লিমা, শেখ আমিনুর রহমান তো আমাদের সাথে রয়েছেই, সকলে মিলে হ্যাঁ আমাদেরকে শুনছেন এবং শুনতে চেয়েছেন সাপ মুক্তি।
1: আচ্ছা, হ্যাঁ, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ, সাপ মুক্তি ছায়াছবি থেকে গান খুরশিদ আলমের কণ্ঠে। তো আমরা দেরি না করে বন্ধুর অনুরোধটি শুনিয়ে দিলাম।
1: নিশ্চয় সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: সাপ মুক্তি।
1: আচ্ছা, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, তাই তো?
0: হ্যাঁ, সাপ মুক্তি ছায়াছবি থেকে গান খুরশিদ আলমের কণ্ঠে। তো আমরা দেরি না করে বন্ধুর অনুরোধটি শুনিয়ে দিলাম।
1: নিশ্চয় সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান। চল।

আপনারা কিন্তু আপনাদের পছন্দ করা অনুরোধের গানগুলো শুনছেন রূপালীর আয়োজনে। এবার আবারও চলে যাব গানে, আর শোনাবো এবারে মুস্তফা ভাই এই ছায়াছবি থেকে বেবি নাজনীন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন কাশিয়ানী গোপালগঞ্জ থেকে আব্দুল আলিম। নিশ্চয় সঙ্গে আছে।

0: কথা দিয়েছিলাম ফোনের পর্বে যুক্ত হব রূপালী আয়োজনের ফাঁকে 01974121970 এই চিরচেনা নম্বরটিতে। আশা করি সকলেই কিন্তু এখন অপেক্ষা
1: দেখতে পাচ্ছি যে ফোন কিন্তু বন্ধুদের আসছে, তাই না? আমরা বন্ধুদের সাথে কথা বলে নেব। দেখে নিচ্ছি প্রথম বন্ধু কে আছেন। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন আছেন আপনারা?
1: জি, আমরা সবাই ভালো আছি।
2: কথা বলছি মোহাম্মদ আব্দুরুফ জয়ন্তী সালানপুর বগুড়া থেকে।
1: জি, আপনাদের পছন্দের গান শুনতে চাইলে আমরা বেশি খুশি হই, ঠিক আছে? তারপরে আমরা চেষ্টা করবো আপনাকে যে কোনো একটি গান শুনিয়ে দেওয়ার
0: মুখের
1: ছায়াছবি থেকে। বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যে সকল বন্ধুরা আমাদের সাথে সংযোগ পাবেন তারা অবশ্যই সংক্ষেপে আপনাদের নাম ঠিকানা সহ আপনাদের অনুরোধটি বলবেন, তা না হলে কিন্তু অন্য বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত হতে পারবে না,
0: আমরা সুযোগ দিতে পারবো না।
1: ঠিক তাই। তো এই মুহূর্তে রয়েছেন কোন বন্ধু?
0: কথা হচ্ছে 01974121970 এই নম্বরটিতে আপনাদের সাথে।
1: হ্যালো, দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকটিবার চেষ্টা করুন,
0: নিশ্চয়ই সংযোগ পেয়ে যাবেন। হ্যাঁ,
1: ঠিক তাই।
0: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: মানিক, শৈলকোপা থেকে মানিক বলতেছি, গ্রাম কবিরপুর।
0: জি বলুন।
1: শৈলকোপা,
2: আমার শৈলকোপা বড় ভালো লোক ছিল।
1: ঠিক আছে বন্ধু, সাথে থাকবেন, চেষ্টা থাকবে আপনার অনুরোধটি রাখা। নিয়ে নেব এবারে ফোন কলটি। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে।
1: জি
3: জি। আপনারা কেমন আছেন সবাই?
1: জি, আমরা সবাই ভালো আছি।
3: আমাকে গান শোনাবেন
1: আপনি
0: ঘর বাঁধতে গেলে অবশ্যই আমাদের পৃথিবীতেই বাঁধুন, মঙ্গল গ্রহে এখন আপাতত যাওয়ার দরকার নেই।
1: আচ্ছা, যাই হোক, দেখে নিচ্ছি কে আছেন।
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আমি মোহাম্মদ লুৎফা সর্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি বলুন।
4: আপু, আমার শুভেচ্ছা বলতে থাকুন রিজাউল আলম জন্তু।
1: আপনি আপনার অনুরোধটি বলেন, তা না হলে অন্য বন্ধুরা সুযোগ পাবে না।
4: গান শুনতে চাই।
1: জি,
4: রবির নাম হইল যে বাবা কেন চাকর।
1: আচ্ছা,
4: শিল্পী খালেদ হাসান মিলু আমার মতো না তো সুখী নাই তো কারো
1: জীবন। অসংখ্য ধন্যবাদ, আমরা চাই আপনারা সুখে থাকেন, আপনাদের মতন সুখী যেন আর কেউ না হোক, তাই না? সব বন্ধুরাই সুখে থাকুক। তো নিয়ে নেব এবারের ফোন কলটি। হ্যালো,
5: সালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আপা মনে ভালো আছেন?
1: জি ভালো আছি।
5: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধামারা থেকে।
1: জি।
5: আর আমার সাথে আছে আমার জ্ঞানান্দ দাদা।
1: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
5: ছবির নাম হচ্ছে ভেজা বিড়াল, ভেজা বিড়াল ছায়া ছবি থেকে ডলি শান্তনি আর নুকসুরের কণ্ঠে গানের কথা, টেলিফোন টেলিগ্রাম।
1: আচ্ছা ঠিক আছে, টেলিফোন টেলিগ্রাম সম্পর্কিত মানে এরকম শিরোনামে গান শুনতে চেয়েছেন বন্ধু, ভেজা বিড়াল ছায়া ছবি থেকে। তো বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, বন্ধু আপনারা সংক্ষেপে আপনাদের নাম ঠিকানা সহ আপনাদের অনুরোধটি বলবেন, তাহলে অন্য বন্ধু সুযোগ পাবে, আমরা চাই অনেক অনেক বন্ধুর সাথে কথা বলতে, ঠিক আছে?
0: হ্যালো,
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
5: উজ্জ্বল ভাই, বাগেরহাট বদ্রপাড়া।
0: জি বলুন।
5: সাগরিকা ছবির যে কোনো একটা গান।
0: ঠিক আছে,
1: অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবেই বন্ধুরা যদি আমাদের সাথে থাকেন, তাই না, সংক্ষেপে কত সুন্দর সংক্ষিপ্ত ভাবে, যদিও বন্ধু যে কোনো একটি গান শুনতে চেয়েছেন তাও ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যালো,
5: হ্যালো, হ্যালো, আপনারা ভালো আছেন ভাই?
1: জি ভালো আছি।
5: রায়মন থেকে নিত্যানন্দ বলছি।
1: জি নিত্যানন্দ।
5: আবু, গান হলো তাদের আলো, ছবির নাম তাদের আলো, তুমি আমার তা তুমি কাদেরই আলো। আচ্ছা ঠিক আছে,
1: চাঁদের আলো ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, আমরা লিপিবদ্ধ করে নিয়েছি, কোনো এক আয়োজনে অবশ্যই বন্ধু শুনতে পাবেন, সাথে থাকতে হবে জন্য। হ্যালো,
6: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
6: আপু ভালো আছেন?
1: জি ভালো আছি।
6: ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকতিরে বাজার জেলা পরগনা। আপু
1: জি,
6: যে আপু আমি গান শুনতে চাচ্ছি, ছবি রংবাজ, রংবাজ ছবি থেকে মোহাম্মদ আলী সিদ্দিকীর কণ্ঠে শোনাবেন হই হই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে।
1: আচ্ছা ঠিক আছে, রংবাজ ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন।
0: হ্যালো,
7: নমস্কার।
0: আদাব,
7: কথা বলছি বিজন সংস্থা কাকদিরা বর্মা থেকে।
0: জি বলুন।
7: ছবির নাম পিতামাতার সন্তান।
0: বলুন।
7: ছবির নাম পিতামাতার সন্তান।
0: আচ্ছা ঠিক আছে।
1: বন্ধুরা রয়েছেন রূপালী রায়জনী, 01974121970 এই নাম্বারটি রয়েছে খোলা, নিয়ে নিচ্ছি এবারে ফোন কল। ঠিক আছে,
8: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
8: আপা আমি গোলখালি কয়রা থেকে শেখ রেজাউল বলছি।
1: জি

0: ভালো। হ্যাঁ বন্ধুরা, আমরাও কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি, যার কারণে বারবার ফিরে আসি রূপালীর আয়োজনে আপনাদের সাথেই কথা বলার জন্য, আপনাদের অনুরোধ রাখার জন্য।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপু ভালো আছেন?
1: জি আমরা সকলে ভালো আছি।
2: রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, সাতর বাজার কলমারি ফরিদপুর থেকে। আপু
1: জি বলুন।
2: আর আমাকে গান শোনাবেন হচ্ছে সবাই তো সুখী হতে চাই ছবি থেকে, সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড অফিসারের কণ্ঠে এতদিন কোথায় ছিল আমার ভালোবাসা, তুমি একা আমি একা।
0: আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের সংগ্রহ কিন্তু এখনো অনেক গান রয়েছে, আমরা অল্প কিছু ফোন নিয়ে,
1: হ্যাঁ আর একটি বা দুটি ফোন কল নিয়ে আমরা
0: ঠিক তাই আমরা গানে চলে যাব। তো দেখে নিচ্ছি এবারে কে আছেন। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: বলছি আর আমান ঐতিহ্যবাহী বাজার থেকে বলছি, আব্দুল জব্বার যে কোনো একটা গান শোনাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
1: কিন্তু বন্ধু এটা তো ছায়াছবির গানের অনুষ্ঠান, আপনি অনুরোধ করবো যে পরবর্তীতে যদি আমাদের কাছে ফোন করেন অবশ্যই ছায়াছবির নামটি বলে তারপর অনুরোধ করবেন।
0: হ্যালো
3: দিদি, শেষ পর্যন্ত লাইন পেয়ে গেলাম।
0: ঠিক আছে বলেন অনুরোধটি।
3: আব্দুর রহমান টাংসা রাজবাড়ি।
0: জি বাবা কেন চাকর ছায়াছবি থেকে দুজন কিন্তু অনুরোধ করলো, তাই না? আমাদেরকে লুৎফর জোয়ারদার মনে হয় ফোন করেছিলেন,
1: তবে গানটা ভিন্ন, তবে ছায়াছবি
0: ছায়াছবি
1: নিশ্চয়ই চেষ্টা করবো। আমরা শেষ ফোন কলটি নিয়ে আবারও গানে চলে যাব, কারণ আমাদের সংগ্রহে অনেক গানগুলো রয়েছে আপনাদের জন্য।
3: ওয়ালাইকুম
1: আসসালাম।
3: আপু ভালো আছেন?
1: জি আমরা সকলেই ভালো আছি
3: ইনশাল্লাহ। ভাইয়া কেমন আছে?
1: ভাইয়া তো নেই এখানে, আজকে দুজন আপুই রয়েছে, আপনি আপনার অনুরোধ করুন।
3: আপু ভালো আছেন তাহলে?
1: হ্যাঁ হ্যাঁ বলুন। কোন গান শুনতে চান?
3: মোহাম্মদ নুরুল ইসলাম শেখ। দেওতলা পটিয়াটা শুন না।
1: আচ্ছা বলুন।
3: আমার সাথে অনেক সুরত আছে দোকান করে।
0: হ্যাঁ ঠিক আছে,
3: আমাকে গান শুনে চাঁদনি ছবি থেকে
0: চাঁদের আলো ছায়াছবির গান। যাই হোক, আমি আমরা চেষ্টা করবো আপনাকে চাঁদনি ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনিয়ে দেয়া, নিয়ে নেব সব শেষ ফোন কলটি। হ্যালো,
3: শুভ সকাল।
0: শুভ সকাল,
3: কথা বলছি দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি দীপঙ্কর,
3: আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আর আমাকে গান শোনাবেন তিল ছায়াছবি থেকে, আলোচনা তার মিনু সাবিনা হোসেনের কণ্ঠে, মাগো মা তুমি শুধু মা, এই সিনেমা গান শোনাবেন।
0: দিল ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করবো এই মধ্যে দিয়ে শেষ করতে হচ্ছে আজকের মতো ফোন ইন পর্ব। গান রয়েছে অনেক, আমরা এক একে বন্ধুদের অনুরোধের গানগুলো
1: একদমই তাই, যারা ফোন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফোন করতে পারেনি বা ফোনের সংযোগ পাননি তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই। আশা করছি পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হয়ে যাবে। আবারও ফিরছি গানে, আর এবারে শোনাবো অতিথি বাণীচিত্র থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে নেওয়া গানটি। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পাটকেলঘাটার সাতক্ষীরার বন্ধু মোহাম্মদ আশরাফুল আলম।

প্রিয় শ্রোতা, চলার পথে নিজের নিরাপত্তার দায়িত্ব কিন্তু নিজের। আপনার অপেক্ষায় রয়েছে আপনার প্রিয় মানুষগুলো। চলন্ত গাড়ির সামনে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা কখনোই করবেন না। রাস্তা পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলা বা মনোযোগ অন্যদিকে না দিয়ে সম্পূর্ণ সচেতন থাকুন। একটু ধৈর্য, একটু সচেতনতা দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে সহজ উপায়। তাই চলুন নিরাপদ থাকি, সুস্থ থাকি। আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানগুলো। জিল্লুর রহমান মহেশপুর ঝিনাইদহের বন্ধুর অনুরোধে এবারে শোনাবো এসআই টুটুল ও ন্যান্সির কণ্ঠে মনির জ্বালা, এই বাণীচিত্র থেকে নেওয়া ছবির গান।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে বুক ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বা পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: শুনছেন আপনাদের পছন্দ করা অনুরোধের গানগুলো রূপালীর আয়োজনে। এবারে শোনাবো হৃদয়ের আয়না ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন ফতেপুর মহেশপুরের বন্ধু মোহাম্মদ ওসমান।

রূপালী স্মৃতির ভাজে ভাজে লুকিয়ে থাকে প্রিয় সব গান। আর এমন গানের ভুবনই রয়েছেন আপনারা। শোনাবো এবারে আরও একটি গান চালবাজ ছায়াছবি থেকে, খালিদ হাসান মিলু ও তার সঙ্গীদের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ফতেপুর মহেশপুর থেকে জ্ঞানেন্দ্র পাল। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

কিছু সুর কিন্তু কখনোই পুরনো হয় না, যেমন এই সময়ের গান বা আমাদের অতীতের যে গানগুলো, এগুলো কিন্তু কখনোই পুরনো হয় না, ফিরে ফিরে আসি এবং আমরা সেটা শোনাতে পারি আপনাদের সকলকে রূপালীর আয়োজনে। আমরা এবারে আপনাদেরকে শোনাবো বিক্ষোভ ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লার কণ্ঠে গান বিজন গোমস্তা। আপনি কাকচিড়া পরগনা থেকে আমাদের কাছে গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন।

এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ করছি রূপালীর আয়োজন। নিশ্চয়ই রূপালী ডালিতে থাকা গানগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো রূপালীর আয়োজন থেকে। শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিন ওয়েন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণা। এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিন ওয়েন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৯৯ মিনিট। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিতা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃথা ও অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে এবং তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল মালদ্বীপের রাজধানী মালেতে সে দেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মৌজুর সঙ্গে তার কার্যালয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সে দেশ সফর করছেন। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্ব-স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত ১৩ জুলাইয়ের এইচএসসির পদার্থ বিজ্ঞান প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব-স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবনের থানচি সদর থেকে তিনটু মুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবনের জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রচণ্ড বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্স ও স্পেনের দাবানল। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দাবানলের কারণে ইতিমধ্যে ফ্রান্স ও স্পেনের ৩ লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশ ভোজে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগে ১৬টি বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়া হয়েছে। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ফুটবল। নতুন করি স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বিকেল 3:05 শুনবেন নাটক সুখের স্বপ্ন, রচনায় শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রযোজনায় শেখ সিরাজুল ইসলাম। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা 1:05। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জিওবির আওতায় ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন দুপুর 12:30 শিল্পী শেখ আব্দুসালামের কণ্ঠে। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6:10। লোকগীতি শুনবেন শিরিনা আক্তারের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়া রহমান মতি। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জনগণের মধ্যে বই পড়ার অভ্যাস বৃদ্ধি, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও মাদকের প্রভাব থেকে দূরে রাখা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দেশের 26টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের জন্য সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করে ডিপিপিতে প্রণয়ন করা হয়েছে। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এডিপির উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীদের বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিশেষ করে নারী ও শিশু কিশোরদের কাছে বই পঠনের বিকল্প উৎস তৈরি করা হচ্ছে। পাশাপাশি পাঠ্যাভ্যাস গড়ে তোলা, জ্ঞান চর্চা বৃদ্ধি এবং কিশোর কিশোরদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বই পড়ার সুযোগ পৌঁছে দিতে বর্তমানে 76টি ভ্রাম্যমান লাইব্রেরি গাড়ির মাধ্যমে 64টি জেলা, 368টি উপজেলা ও থানার 3,200টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে সরকারি বেসরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফজলুল ইসলাম বলেছেন, দক্ষিণ পশ্চিমবাসী যাতায়াত সহজ করা, ব্যবসা বাণিজ্য পর্যটন খাতের প্রসারে খানজাহানালি বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানবন্দর চালু হলে মংলা বন্দর, সুন্দরবন এবং পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে এক অভূতপূর্ব গতি আসবে। তিনি গতকাল বাগেরহাটে ফয়লা হজরত খানজাহানালি রহমতুল্লাহ আলাইহের বিমানস্থল বন্দর সরজমিনে পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ চীনের বিনিয়োগকারী প্রতিনিধি দল বিমানবন্দর এলাকা স্বচক্ষে পরিদর্শন করতে এখানে এসেছেন, তার স্থানটি উপযুক্ত মনে করেছেন। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ পুনরায় চালু করতে সরকার অত্যন্ত আন্তরিক। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান তুইন, মংলা উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মান্নাল হাওলাদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস গেমন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যথাযথ সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলবে। দীর্ঘ 17 বছরের জঞ্জালকে সরাতে গেলে সময় লাগবে, তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল যশোর শহরের চৌগাছা মোড়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস গেমন বলেন, জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে ঠিক একইভাবে এদেশে তার সকল অন্য অপকর্মের শাস্তি নিশ্চিত হবে। দেশের আইনের শাসন শুরু হয়েছে, কেবল শেখ হাসিনা নয় তার দোষরদেরও যথাযথ আইনি প্রক্রিয়া সকল অন্য অপকর্মের বিচার এবং শাস্তি নিশ্চিত করা হবে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিশেষ অতিথির বক্তৃতা বলেন, অন্তর্বর্তী সরকারে 133টি অধ্যাদেশের মধ্যে বিএনপি সরকারে মাত্র 4 মাসে 117টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। তিনি আরো বলেন, যে কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত হয়নি, বিএনপি একটি বারের জন্য বলেনি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বিএনপি মনে করে বাকিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি এমপি, জেলা বিএনপি সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দিলার হোসেন খোকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 8 দলীয় জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় কুষ্টিয়া পৌরসভা ফুটবল একাদশ টাইব্রেকারে 6-5 গোলে মিরপুর ভেড়ামারা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়ি গোয়ালিনী বালির মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় নোয়াবেকি মিতালির সঙ্গে 2-0 গোলে বুড়ি গোয়ালিনী যুব ফুটবল একাডেমিকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকা উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা, সমুদ্রবন্দর সম্পর্কে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ও ট্রলার সময়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সম্মুখে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি গেয়েছেন রুনা লায়লা।

আপনারা মোহাম্মদ রফিকুজ্জামানের সাজানো কথায় রুনা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য।

0: আপনারা শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এবারে রয়েছে আধুনিক গান। আধুনিক গান শুনবেন শেখ আব্দুস সালামের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

শেখ আব্দুল সালামের কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আচণ্ডালিতে এবারে রয়েছে লোকগীতি, শুনবেন শিরিন আক্তারের কণ্ঠে। প্রথম গানের গীতিকার রাধা রমণ।

শিরিন আক্তারের কণ্ঠে আপনারা পরপর দুখানি লোকগীতি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

আপনারা আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের ওপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: تدعوهن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Morongo.
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন রাখতে। আপনাদের সাথে অবশ্যই আমরা ফোন ইন পর্বে কথা বলব, সেই সাথে কথা বলবো ইথার তরঙ্গে আপনাদের ভালো লাগা ভালোবাসার গানগুলো শুনিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে আমরা পুরোটা সময় জুড়ে থাকতে চাই যদি আপনারা আমাদের সাথে থাকেন। তো আমাদের সাথে থাকতে গেলে এবং আমাদেরকে ফোন করতে গেলে অবশ্যই ফোন নম্বরটা জেনে নিতে হবে। পুরোনো নম্বরেই এখনও আছি 01974121970 এই নম্বরটিতে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আরও আছেন অভিজিৎ মণ্ডল। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন চোখ ফিরাই মূল আয়োজনে। শুরুতেই পাহারাদার এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, যে গানটি শুনতে চেয়ে সুফল বিশ্বাস। আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী কনক চাপা এবং ইন্দ্র কিশোর।

এবারে রয়েছে কাল্লু মামা ছবির গান, যে গানটি শুনতে চেয়ে নিখিল বিশ্বাস আপনি আরংহাটা বিলপাবলা খুলনা থেকে অনুরোধ করেছিলেন। শিল্পী খালিদ হাসান মিলু এবং কনক চাপা।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে ফোন ইন পর্বে সরাসরি কথা বলার জন্য। নিশ্চয়ই আপনারা প্রস্তুত আছেন আমাদের সাথে কথা বলতে। কথা বলতে হবে 01974121970 যতটা সম্ভব। সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে আমরা অন্য বন্ধুদেরকে সুযোগ দেব কথা বলতে। তো আর দেরি নয়, চলুন প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলি। হ্যালো, সালাম আলাইকুম। জি, কে বলছিলেন?
1: আপনি ভালো আছেন?
0: এই তো, বলুন ভাইয়া।
1: আমি শামুন রেজা,
0: ভেড়ামারা কুষ্টিয়া থেকে। হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন?
0: হুম।
1: অশান্তি মানচিত্র থেকে।
0: অশান্তি? হ্যাঁ। আচ্ছা, অশান্তি পর্যন্ত শুনতে পেরেছি, কিন্তু আমরা শান্তির সাথে আপনার অশান্তি ছবির গান শুনিয়ে দেবার চেষ্টা করব। তবে আজকে নয়, আমাদের তালিকাতে আজকে না বন্ধু, নেই অশান্তি ছবির গান। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর।
2: দীপঙ্কর?
0: হ্যাঁ দাদা, বলুন। দিল
3: শোলগাড়ি
0: কুষ্টিয়া থেকে। হ্যাঁ বলুন। দেখা যাক, অবশ্যই এই ছবির কোনো না কোনো গান আপনাদের ভালো লাগবে, আমরা শুনিয়ে দেব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
1: আবু ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন? জাফর পালোয়ান। হুম। হ্যাঁ বলুন ভাইয়া।
1: আমি গান শুনতে চাচ্ছি ছবি আপন পর।
0: আপন পর?
1: আপন পর ছবি থেকে বসিরাম এর গানে শোনাবেন।
0: হ্যাঁ।
1: যারে দাবি যদি চাপ পিঞ্জর খুলে
0: দিয়েছি। আচ্ছা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, কিন্তু আমরা কিছু কথা এখনো গোপন রেখেছি, কেননা আপনারা হচ্ছেন আমাদের হৃদয়ের ভালো লাগা, ভালোবাসা এবং অনেক বড় একটি বন্ধু। তো আপনারা যদি আমাদের সাথে না থাকেন, তাহলে কিন্তু কিছু কথা অপূর্ণই থেকে যাবে। আর আমরা অনেক কথাই যাই যে বলে কোনো কথা না বলে, ঠিক তেমনি ইথার তরঙ্গে আপনাদের সাথে কিছু কথা হয়, কিছু কথা বাকি থেকে যায়। যেমনটা ধরুন, আমরা কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলে থাকি যে রাস্তা পারাপারে রাস্তা চলাচলে দু সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সাথে কথা বলতে বলতে এই যে একটা সুন্দর মুহূর্ত যাচ্ছে, তাই না? এই সুন্দর মুহূর্তে কথা বলতে বলতে আপনি রাস্তা পার হচ্ছেন, এটা কিন্তু আমরা কখনোই চাই না। আমরা চাই আমাদের সাথে কথা বলে তারপরে রাস্তা পার হন, অথবা রাস্তা পার হয়ে আমাদের সাথে কথা বলুন। আর গাড়ি চালানোর সময় তো মোটেও আমাদের সাথে বা যে কোনো প্রয়োজনে ফোন না করাটাই ভালো। গাড়ি একটা সাইডে রেখে তারপরে কথা বলতে হবে, কেননা জীবনের নিরাপত্তা সবার আগে। আচ্ছা, এবারে কে আছেন বলুন তো? হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দিতে রাজনন্দিনী ছবি থেকে। এবারে কে আছেন? হ্যালো হ্যালো জি, ভালো, একটু ভলিউমটা কমিয়ে কথা বলতে হবে। কে বলছিলেন কোথা থেকে? অনিক দাস, প্রেস ক্লাব থেকে। হ্যাঁ বলুন। রায় বিনোদিনী থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। তো এবারে কে আছেন? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, কে বলছিলেন? ইব্রাহিম ভাই বলুন, কি গান শুনতে চান? প্রাণের চেয়ে প্রিয়। এই ছবিটা না, এই গানটা না শুনলে হয় না, কেননা এই গানটা রয়েছে আপনার জন্য আজকে। স্বজন ছবি থেকে কোন গানটি? আচ্ছা বন্দে মা, আজ পাশা খেলবো রে শ্যাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আর একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরবো আবারও গানের কাছে, আর যাদের সাথে কথা বলা হয়নি আমরা আবারও আরো একবার চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলতে। হ্যালো, সালাম আলাইকুম, শুভ দুপুর, নন্দন প্রতাপ থেকে। হ্যাঁ বলুন লাভলি আপা, কি গান শোনাবো? আমি তোমায় ভালোবেসেছি ভালোবাসবো। ঠিক আছে, ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন। আমরা আরো একটি ফোন নিয়ে আমরা গানের কাছে চলে যাব। এবারে কে বলছেন? হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
1: রাজমিস্ত্রি
0: আব্দুস সামাদ শেখ। হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে?
1: আমাকে গান শোনাবেন হচ্ছে কুলি।
0: আচ্ছা, স্টেশনেতে থামলে গাড়ি। অনেক ধন্যবাদ, আর কথা নয়, আমরা এবার ফিরে যাচ্ছি আবার গানের কাছে। শোনাবো এবার প্রাণের চেয়ে প্রিয়, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কেমন চমৎকার গানটি শুনতে চেয়ে কিছুক্ষণ আগেও অবশ্য এই একই গানের জন্য অনুরোধ করছিলেন, পরে অবশ্য পরিবর্তন করা হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, আপনি মোড়েলগঞ্জ বাগেরহাট থেকে অনুরোধ করেছিলেন। চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, ভালো লাগা ভালোবাসে গান আমরা শুনছি, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। যদিও অনেক আগেই সকাল হয়েছে, প্রতিদিনই যেমন ভোর হয় আজ তেমন ভোর হয়েছে, নতুন একটি সকাল, নতুন একটি দিন, নতুন একটি প্রত্যয় নিয়ে শুরু করেছে আমাদের জীবন। তারপরেও আমাদের প্রিয়জনেরা কিন্তু এভাবেই আমাদের ঘুম ভাঙিয়ে থাকে, ঠিক যেভাবে হৈমন্তী শুক্লা ঘুম ভাঙিয়েছেন প্রতিরোধ ছবিতে। চলুন শুনে আসি এই ছবির গানটি, শুনতে চেয়ে চড়াঙ্গার বন্ধু মিজান আপনি অনুরোধ করেছেন।
1: দেখো সকাল হয়ে গেছে,

প্রিয় শ্রোতা, এবারে রয়েছে ঘাত প্রতিঘাত এই ছবির গান। এই গানটি শুনতেছি আব্দুর রউফ। আপনি অনুরোধ করেছিলেন জয়ন্তবাড়ি বগুড়া থেকে, আর গান শিল্পেন্দ্র কিশোর এবং রেজিয়া পারভিন।

সত্যি তাই, আমরা কিন্তু ভালো লাগার মানুষ কিন্তু খুব কম খুঁজে পাই। আর বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যে বন্ধনটা কখনো কিন্তু ছিঁড়ে ফেলবার মতো নয়, যদি সে বন্ধনে থাকে বিশ্বাস, সে বন্ধনে থাকে যত্ন। অবশ্যই যে কোনো সম্পর্ককে আমাদের যত্ন নেওয়া উচিত। আর হ্যাঁ, আপনি আপনার ঘরে যে গাছটি লাগিয়েছেন, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে কিংবা যেখানেই যে গাছটি আপনি লাগিয়েছেন, সে গাছের যত্ন নিচ্ছেন তো? অবশ্যই গাছের যত্ন নেওয়া উচিত। আর সর্বোপরি যে কথাটি জানতে চাই, এই বছরে লাগিয়েছেন তো একটি গাছ? যদি না লাগিয়ে থাকেন, এক্ষুনি আপনার মনে স্থির করুন, আপনি অবশ্যই একটি সর্বনিম্ন একটি গাছ আপনি লাগাবেন, আর যদি ভালো হয় তিনটি গাছ লাগান। তো যাই হোক, গাছ লাগিয়ে পরিবেশ বাঁচিয়ে আমাদের আগামী প্রজন্মকে দিতে হবে সুন্দর একটি পৃথিবী। চলুন আবারও শুনি গান, সাথী তুমি কার, একটু প্রশ্ন। তো যাই হোক, আমাদের সাথীরা কিন্তু আমাদেরই। মনির খানের কণ্ঠে গানটি শুনতে চেয়ে জাফর পালোয়ান আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন, চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন র্যালিতে আপনাদের পছন্দ করা গান এবং সেই সাথে শুনছিলেন বিভিন্ন তথ্য। এবারে চলুন আবারও শুনে আসি গান। এবারে হচ্ছে মৃত্যুর মুখে, এই ছবি গান রয়েছে আপনাদের জন্য। শুনতেছে সেলিম রেজা, আপনি শৈলকুপা ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী এন্ড্রু কিশোর এবং ডলি শায়ন্তনী।

প্রিয়শ্রোতা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন টালিতে আপনাদের পছন্দ করা গান। সময় হল বাংলা সংবাদের। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রের বেড়াদুরে বাংলা সংবাদ শোনার জন্য। এর পরপরই ফিরে এসে শোনাবো আপনাদের বিজ্ঞাপন তরঙ্গে বাকি গানগুলো। নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন।

0: আসসালামু আলাইকুম বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামশেদ জাহান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এ সময় বিয়োগালে করুণ সুর বেজে ওঠে এবং তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। বৈরি আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত 13 জুলাইয়ের এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন এ মামলার আসামি সাবেক কাউন্সিলর ফুরকান হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। খেলার খবর ফুটবল। নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয়শ্রোতা, বেলা 2টায় বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমন্ত্রণ আরও একবার আমাদের এই আয়োজনে। সবার উপরে প্রেম ছবি দিয়ে গান শুরু করছি। এবারে গানের শিল্পী হচ্ছে মনির খান, আর গানটি শুনতে চেয়ে মোহাম্মদ লুৎফর জোয়ার্দার আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে রয়েছেন, যাদের সাথে কথা বলা হয়নি আমরা তাদেরকেই অনুরোধ করব ফোন ইন পর্বে সরাসরি এই মুহূর্তে কথা বলবার জন্য, এবং সংক্ষেপে নাম ঠিকানা জানিয়ে আপনাদের অনুরোধে কথাটি আমাদেরকে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছেন? জি কে বলছিলেন? আচ্ছা বলুন, এবারে কি অনুরোধ আছে?
1: আমার গান শোনাবেন, মাটির কোলে খাঁটি মানুষ, এইসবের গান,
0: ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে। হ্যাঁ বুঝছি, মাটির কোলে খাঁটি মানুষ খুঁজে পাওয়া যায়, আসলেই তাই, খাঁটি মানুষ খুঁজে পাওয়া আসলেই তাই। এবারে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, দুঃখিত বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন আমাদেরকে, কেননা আপনার সংযোগটা পেল, আপনার সাথে কিন্তু কথা বলতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
2: আমি মোহাম্মদ হাসান কাজী, মহেশপুর ঝিনাইদহ।
0: মোহাম্মদ হাসান কাজী মহেশপুর ঝিনাইদহ থেকে, তাই তো? আচ্ছা বলুন।
2: গান শোনাবেন মনের মতো বহু শিল্পী সাবিনা ইয়াসমিন।
0: হুম, কোন গানটি? কোন গান, কোন গান মনের মতো বহু? হ্যাঁ, গানের কথা মনে আছে? হ্যাঁ বুঝিনি।
2: মনের মতো বহু শিল্পী সাবিনা ইয়াসমিন,
0: ঠিক আছে, কোন গান সেটি কি মনে আছে? আমরা লিপিবদ্ধ করতে পারি এবং আপনাদেরকে শোনাতে পারি আপনাদের মনের মতো ভালো লাগা ভালোবাসার গানগুলো। তো যাই হোক, পরবর্তী বন্ধু কে আছেন তার সাথে আমরা কথা বলে নিচ্ছি। 0197412170 এই নম্বরে আমাদের সাথে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। কে রয়েছেন এবারে? হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
3: কুষ্টিয়া মিরপুর থেকে লিটন শেখ।
0: কুষ্টিয়া মিরপুর থেকে? হ্যাঁ,
3: লিটন শেখ।
0: লিটন শেখ, হ্যাঁ বলুন। তারপর একটু অনুরোধ করে ভালো হয়, যেহেতু আপনি সংযোগ পেয়েছেন।
3: আপু, ওই লবণ ছাড়া তরকারির মতো লাগে, কোনো অ্যাডভার্টাইজ নাই,
0: ঢেলে সাজাতে আমাদের অনুষ্ঠানগুলো। নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আর আসলে অনুরোধ না থাকলে আমাদেরও কষ্ট লাগে। কে বলছিলেন, কোথা থেকে? পলাশ কুমার সরকার। হ্যাঁ দাদা বলুন, কি গান শোনাবো আপনাকে? আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ শোনার জন্য। কি গান শুনতে চাচ্ছেন?
4: গরিবের ওস্তাদ থেকে।
0: হুম,
4: আমার বোনের ওই মুখের ওই হাসি আমি খুব ভালোবাসি।
0: গরিবের ওস্তাদ, আমার বোনের হাসি। আসলে ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকম, আমরা চাই যে সবার ভাই বোনের সম্পর্ক, মা বাবার সবার সম্পর্ক যেন অটুট থাকে। এবারে কি বলছেন?
5: স্যার
0: হ্যালো।
5: হ্যাঁ দিদি নমস্কার।
0: জি খোকন দা বলুন।
5: হ্যাঁ খোকন দা, দিগলাজ পাংখানা থেকে বলছি দিদি।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
5: আমাকে শোনাবেন কবির নামাতে রঙিন,
0: রঙিন কি
5: রূপবান? হ্যাঁ রঙিন রূপবান,
0: রূপবান তাই তো? যেকোনো গান, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, নিশ্চয় আমরা শোনাবো পছন্দের গান। আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। কে বলছিলেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
6: আপু আমি চাঁদপুর থেকে হাবিব বলছি।
0: হাবিব চাঁদপুর থেকে, হ্যাঁ বলুন হাবিব ভাই, কি গান শোনাবো আপনাকে?
6: আপু আমার গান শোনাবেন কাশিম আলোর প্রেম ছবির থেকে, কাশিম আলোর প্রেম ছবি থেকে। এম এ খালেক রেজিয়া পারভিনের কণ্ঠে হয়েছে বলবো না বলবো না বন্ধু, এই গান।
0: আচ্ছা, বলবো না এই গানটি, তাই তো? ঠিক আছে, বলবেন না যখন, আমরাও শুনবো না, তবে আপনাকে গান শুনিয়ে দেবো। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আর কথা নেই, ফিরছি এবার গানের কাছে। হৃদয়ের আয়না, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য শুনতে চেয়ে। আমাদেরকে অনুরোধ করেছিলেন ফকির মুস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া মামনসিংহ থেকে। চলুন শুনে আসি সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে গান।

সত্যি যত দেখি তত ভালো লাগে, যত আপনাদের সাথে কথা বলি ততই ভালো লাগে। কিন্তু আর কথা নয়, আমরা আবার গানের কাছে ফিরে যাব, লাভ ছবির গান শোনাবো। জসিম রায়ের মল খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী এস আই টুটুল এবং ন্যান্সি।

আরো কিছু গান রয়েছে আমাদের গানের তালিকাতে, যে গানগুলো শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ওয়াহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে। জিঘাংসা ছবির গান শুনতে চেয়েছেন, শ্রেষ্ঠ সন্তান ছবির গান শুনতে চেয়ে ওসমান খান আপনি শৈলকুপা ঝিনাইদা থেকে অনুরোধ করেছিলেন। প্রিয়জন ছবির গান শুনতে চেয়ে আশরাফ আপনি কাজীপাড়া যশোর থেকে অনুরোধ করেছিলেন। চলুন যে কোনো একটি গান শুনে আসি, যেহেতু আমাদের সময় একেবারে কম।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের বিজ্ঞাপন তরঙ্গের সব আয়োজন। আপনাদের সাথে আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও কথা হবে বিভিন্ন ছায়াছবির গান নিয়ে, আপনাদের ভালো লাগা ভালোবাসার গানগুলো নিয়ে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। প্রত্যেকেই সেই প্রত্যাশায়, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 508 কিলোহার্জি, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জি এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

প্রিয় শ্রোতা, এখন শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জিওভিএর আওতায় ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়, শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা করণীয়। সঞ্চালনায় ডাক্তার সাবরিনা রহমান।

0: আসসালামু আলাইকুম সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশে প্রতি বছর প্রায় 14,000 শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করছে, যেটি কিনা একটি নীরব মহামারী। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজ পুরো অনুষ্ঠানটি জুড়ে আলোচনা করব। বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে এই বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। চলুন আলাপ সেরে নেই। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শেখ আবু শাহিন, পরিচালক মহোদয়, খুলনা বিশেষায়িত হাসপাতাল খুলনা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর এহসানুল কবির, শিশু বিশেষজ্ঞ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। শ্রোতা বন্ধু, সবসময়ের জন্য আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে। ফোন ইন অনুষ্ঠান চলছে, আপনারা আমাদেরকে সরাসরি শুনতে পারছেন। শিশুদের পানিতে ডুবে মৃত্যু যেন না হয় বা তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে পুরো অনুষ্ঠানটি জুড়ে আলোচনা হবে। আমাদের যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসলে ফোন করতে পারেন এই নম্বরে 01974121970। পুরো অনুষ্ঠানটি জুড়েই আপনাদের সঙ্গে কথা হবে, তবে তার আগে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি প্রথমেই চলে যাব আমাদের সম্মানিত পরিচালক মহোদয় ডক্টর শেখ আবু শাহিন স্যার আপনার কাছে, যে কোনো শিশুকে বা কোনো ব্যক্তিকে যদি আমরা দেখি যে পানিতে ডুবে যাচ্ছে এবং তিনি সাঁতার জানেন না, তো তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি?
1: ধন্যবাদ। বাংলাদেশ বেতার খুলনাকে এবং এমন একটি সুন্দর আয়োজনের জন্য সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো পানিতে ডুবে গেলে আমাদের করণীয় কী। বিশেষ করে এক্ষেত্রে বাচ্চারাই পানিতে ডুবে যাওয়ার ঘটনা বেশি ঘটে এবং আমাদের দেশে প্রতি বছর প্রায় 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়। এবং আমরা বাংলাদেশের যে চিত্র আমরা দেখি, বিশেষ করে অসংক্রামক রোগে মৃত্যুর হার অনেক বেশি, তো এটিও একটি নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ। এবং এখানে

0: আমরা অসংক্রামক রোগে মৃত্যুর যত কারণ রয়েছে, 5 বছরের শিশু যারা মৃত্যুবরণ করে তাদের দ্বিতীয় প্রধান কারণ হলো পানিতে ডুবে মারা যাওয়া। এবং আমাদের দেশে যেহেতু গ্রাম অঞ্চলে জলাশয় বেশি, পুকুর, ডোবানালা, খালবিল এগুলো বেশি, সেই জন্য গ্রাম অঞ্চলের শিশুরাই পানিতে ডুবে বেশি মারা যায় শহরের তুলনায়। তো আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, যে অনেক ক্ষেত্রে শিশু যখন পানিতে পড়ে যায় আমরা তাড়াহুড়ো করে সেই শিশুকে তুলে আনার চেষ্টা করি, কিন্তু নিজের নিরাপত্তা চিন্তা করি না। অনেক সময় এরকম ঘটনাও ঘটে, যিনি ডুবে গিয়েছেন তাকে উদ্ধার করতে গিয়ে যিনি উদ্ধারকারী তিনিও পানিতে ডুবে গেছেন। তো কাজেই নিজের নিরাপত্তাটা আগে নিশ্চিত করে তারপরে আমরা অন্যকে সাহায্য করার চেষ্টা করব। তবে কেউ পানিতে ডুবে যেতে দেখলে কাউকে অবশ্যই আমরা আশেপাশে যদি কেউ থাকে তাদের সাহায্য আমরা চাইব, সাহায্য প্রার্থনা করব। এবং প্রথম কাজ হবে এই যে যিনি বা যে বাচ্চা ডুবে যাচ্ছে পানিতে, সেই বাচ্চাকে পানি থেকে সরানোর চেষ্টা করতে হবে। যদি আমি নিজে সরাতে পারি অথবা অন্যদের সহায়তা নিয়ে তাকে সরিয়ে ফেলতে হবে। এবং তাকে পানি থেকে তুলে আনার পরে সে শ্বাস নিচ্ছে কি না এই বিষয়টি আমাদের দেখা দরকার। যদি সে শ্বাস না নেয় তাহলে আমাদের তাকে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেক ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টও হয়, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে পারে না, এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা সিপিআর দেব। আমরা তাকে বুকে কম্প্রেশন এবং শ্বাস এরকমভাবে আমরা দিতে থাকবো। যদি আমার ট্রেনিং থাকে বা উদ্ধারকারীর যদি ট্রেনিং থাকে তাহলে অবশ্যই এই কাজটি শুরু করা দরকার। আর যদি যে বাচ্চা ডুবে গিয়েছে সে যদি তুলে আনার পরে আমরা যদি দেখি যে সে শ্বাস নিচ্ছে তাহলে আমরা তাকে কাত করে শোয়াবো এবং তার কাপড় পরিবর্তন করে গরম কাপড় পরানোর ব্যবস্থা করব। এবং আমাদের আশেপাশে যারাই থাকবে তাদের সাহায্য প্রার্থনা করব। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মেডিকেল সাপোর্ট খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারি। তবে আমাদের সবথেকে বড় যে কথাটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো যে আমরা বাচ্চাকে পানি থেকে ওঠানোর পরে তার ফুসফুস এবং পেট থেকে পানি বের করার চেষ্টা করি। বাচ্চাকে পা ধরে উঁচু করে মুখ নিচের দিকে নিয়ে পানি বের করার চেষ্টা করি, অনেক সময় পা ধরে ঘোরাই, আবার অনেক সময় দেখা যায় বুকে এবং পিঠে চাপড় দিয়ে পানি বের করার চেষ্টা করি। এই কাজটি না করাটাই উচিত এবং এটা করার ঠিক নয়। আরেকটি জিনিস হলো যে আমরা অনেক সময় মনে করি যে যে পানি থেকে উপরে ওঠানোর পরে সে শ্বাস নিচ্ছে, তাকাচ্ছে, সব কিছু ঠিক আছে, আমরা মনে করি যে সবই ঠিক আছে। এইটা ধারণা করা বা অনুমান করাটা আসলে ঠিক না, কারণ এক্ষেত্রে পরবর্তীতে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা শুরুতেই কিন্তু জেনে গেলাম যে কি করণীয় এবং কি করব না। তো অসংখ্য শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়ে গেছেন, আমি একটি ফোন নিয়ে আসছি স্যার। হ্যালো,
2: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: ওয়ালাইকুম আসসালাম,
2: আমি মোহাম্মদ কামাল হোসেন কুমিল্লা চট্টগ্রাম থেকে বলছিলাম।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
2: জি, আমার প্রশ্ন হলো মানে আমাদের শিশুদের হলে আমাদের জন্য প্রাথমিকভাবে করণীয় কি, এটা জানতে চাই।
1: জি, এতক্ষণই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো পরবর্তীতে আবারও আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন। এবারে আমি একটু চলে যাব আমাদের সম্মানিত অতিথি ডক্টর এহসানুল কবির স্যার আপনার কাছে, যে আমরা শুনছিলাম প্রাথমিকভাবে করণীয় কি পানিতে ডুবে গেলে, তো এটি আসলে হচ্ছে কেন, প্রতি বছরই বাংলাদেশে হচ্ছে, তো নজরদারির অভাব এটি কি একটি কারণ বা এর পেছনে আসলে কি কারণ রয়েছে?
3: ধন্যবাদ ডক্টর সাবরিনা, আর যারা শুনছেন শ্রোতাবৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রাসঙ্গিকভাবে বিষয়টা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা শুনছেন শ্রোতামণ্ডলী, আপনাদের বাচ্চাদের জন্য এটা জানা থাকা খুবই জরুরি যে পানিতে ডুবে শিশু পানিতে ডুবে মারা যাওয়া, তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি হয়। আর কারণটা যেটা জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা দেখা যায় যে ম্যাক্সিমাম আনঅ্যাটেন্ডেন্ট বা আনসুপারভাইজ থাকে, মানে তাদেরকে বিশেষভাবে খেয়াল রাখা হয় না যে তারা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে তাদের গতিবিধি আছে, এগুলো অনেক সময় খেয়াল করা হয় না। বিশেষ করে সকাল 9টা থেকে দুপুর 2টা এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মায়েরা থাকেন কাজে কর্মে ব্যস্ত এবং বাবা থাকেন বাইরে, বাসার বাইরের বাইরে থাকেন কাজে কর্মে। এই সময়টা বাচ্চারা কিন্তু আনঅ্যাটেন্ডেন্ট থাকে, যার ফলে বাচ্চা দেখা গেল আস্তে আস্তে আস্তে আস্তে সে চলতে চলতে চলতে পুকুর পাড়ে বা নদীর পাড়ে চলে গেল এবং অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে এইগুলো। আর বিশেষ করে কিছু কিছু সময় আছে সেই সময়টা কিন্তু বেশি রিস্কি সময়, যেমন বন্যার সময় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় বা যেসব এলাকায় নদী খাল বা জলাশয় আছে সেসব জায়গায়। শুধু গ্রাম অঞ্চলেই নয়, শহরে কিন্তু এগুলোর প্রাদুর্ভাব আছে। যেমন একটা ছোট্ট বাচ্চা বালতি ভরা পানি আছে, সেখানে সে খেলতে খেলতে গেল বালতিতে ডুবে যেতে পারে, কুয়ার ভিতরে ডুবে যেতে পারে, বা হাউজিং বা চৌবাচ্চা যদি থাকে সেখানেও কিন্তু বাচ্চা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এমন কি যে টয়লেট, হ্যাঁ টয়লেট আছে যে কমোড সিস্টেম, সেখানেও কিন্তু ডুবে যেতে পারে পানি ভর্তি। ড্রেনের ভিতরে বাচ্চা পা পিছলে ডুবে যেতে পারে যদি সে আনসুপারভাইজ থাকে বা তাকে যদি নজরদারিতে না রাখা হয়, এরকম বিভিন্ন কারণ আছে। আর বয়সের একটা ব্যাপার আছে যে ছোট ছোট বাচ্চারা তারা তো বুঝেই না অনেক কিছু, যার ফলে তারা অনেক কিছু তাদের ইন্টারেস্টিংলি তারা এগুলো পুকুরে নামতে চায় বা বিভিন্ন জায়গায় ই করতে চায়, খেলাধুলো করতে যেয়ে পা পিছলে পড়ে যেতে পারে পানিতে বা এইগুলো। বিশেষ করে তিন বছর পর্যন্ত বা আন্ডার ফাইভ যে পাঁচ বছরের নিচে বাচ্চাদের খুবই রিস্কি থাকে, তাদের বেলায় এগুলো কিন্তু খুব সচেতন থাকাটা জরুরি।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু,
4: আমি আমরা বাড়িতে শহরে, আমার বাচ্চা দুটো আছে, এটা তো সাঁতার জানে না, এখন তো আমাদের পুকুর টুকুর নাই। তা আমি তো জানতে চাচ্ছি যে গ্রামের বাচ্চাদের ঘন্টা লাগাই দেয় কোমরে, এটা কি কথা হতে কথা? আর
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পানিতে ডুবে যাওয়ার পরেই আমি যেটা বলছিলাম আলোচনায়, সেটি হলো যে তাকে পানি থেকে তুলে আনার চেষ্টা করতে হবে। এখন যদি আমি নিজেকে নিরাপদ মনে না করি তাহলে অন্যের সহযোগিতা নিয়ে আমি শিশুটিকে পানি থেকে উঠিয়ে আনার পরে আমাদেরকে দেখতে হবে যে বাচ্চাটি শ্বাস নিচ্ছে কিনা। বাচ্চা যদি দেখা যায় শ্বাস নিচ্ছে না, তার হৃদস্পন্দন চলছে না, তাহলে তাকে সিপিআরের ব্যবস্থা বা শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি যদি সেটা নাও জানি তাহলে দ্রুত আশেপাশে হাসপাতাল আছে কিনা তাহলে সেখানে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যদি বাচ্চা শ্বাস নেয় তাহলে তাকে কাত করে শোয়ায় রাখতে হবে এবং তার যে ভেজা জামা কাপড় আছে সেগুলো পরিবর্তন করে একটু গরম কাপড় বা ব্ল্যাঙ্কেট বা কম্বল দিয়ে তাকে মুড়িয়ে রাখতে হবে, যেন সে তাকে তার শরীরের তাপমাত্রাটা কোনোভাবেই কমে না যায়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর তাকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে দেখাতে হবে। আমরা যেটা বলছিলাম যে আমরা কখনোই যেন মনে না করি যে বাচ্চা তো সুস্থ আছে, শ্বাস নিচ্ছে, সব কিছু ভালো আছে, কিন্তু তারপরেও ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ পরবর্তীতে দেখা যায় যে পানিতে ডুবে যাওয়ার পরে লাংসে অর্থাৎ ফুসফুসে পানি গিয়ে সেখানে অ্যাসপিরেশন নিউমোনিয়া নামক এক ধরনের অসুখ আছে, সেটি হতে পারে বা অন্যান্য অসুবিধাও দেখা দিতে পারে। তো কাজেই আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তার আগে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে পানি থেকে ওঠানোর পরে তার মুখে বা শ্বাসনালীতে কোনো ধরনের ফরেন বডি বা লতা পাতা কাদা এইগুলো আছে কিনা, এগুলো যদি থাকে মুখ বা শ্বাসনালীর উপরের অংশটা ভালো করে পরিষ্কার করে তারপরে তার নিঃশ্বাস নেওয়ার যে ব্যবস্থা সেটি করতে হবে।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা তো সকলেই জানেন যে আজকের এই আলোচনা থেকে একটি কুইজ থাকবে, সুতরাং আশা করছি মন দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুনছেন। স্যার খুব চমৎকারভাবে বলে দিলেন যে প্রাথমিকভাবে আমরা নাক দেখব, মুখ দেখব, যে কোনো বাইরের কোনো কিছু নাক মুখ আটকে আছে কিনা, শ্বাসনালীর যে আমাদের শ্বাস প্রশ্বাস সঠিকভাবে আসা যাওয়া করছে কিনা, এবং পরবর্তীতে যদি শ্বাসকষ্ট শুরু হয় মাউথ টু মাউথ ব্রিদিং, এবং যদি হার্টবিট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে স্যার সিপিআর এর কথাটি বলছিলেন, এই বিষয়ে চলে যাব স্যার আপনার কাছে।
3: হ্যাঁ শ্রোতাবিন্দু, আপনারা সিপিআর সম্পর্কে শুনছিলেন। সিপিআরটা আসলে আমাদের মেডিকেল একটা টার্ম যেটাকে বলে যে কার্ডিওপালমোনারি রেসাসিটেশন, অর্থাৎ তার হার্ট এবং লাংস ফুসফুস এবং হৃৎপিণ্ডের সচলতার জন্য যে পদ্ধতি, যে বুকে চাপ দিয়ে তাকে শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনা, তার রক্ত গতি চলাচল এগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা। এখন ম্যানেজমেন্ট যে পানিতে ডুবে গেলে যেটা করতে হবে, দেখা গেল যে একটা বাচ্চা পানিতে ডুবে গেছে বা একটা মানুষ পানিতে ডুবে গেছে, প্রথমে যেটা করতে হবে প্যানিক হওয়া যাবে না বা ভীত সন্ত্রস্ত না হয়ে বাচ্চার দিকে বা মানুষটার দিকে কিছু জিনিস ছুড়ে দেওয়া যেতে পারে, যেমন দড়ি বা কাঠের টুকরা যাতে বা একটা জ্যাকেট বা লাইফ জ্যাকেট, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুড়ে দিলে সে হয়তো ওইটা দিয়ে অবলম্বন করে তীরে আসতে পারে বা তাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আসা যেতে পারে, এটা একটা করা যেতে পারে। এখানে একটা কথা খুব জরুরি যে যদি দেখা যায় যে পানিতে বা বাচ্চা ডুবে গেছে বা কোনো মানুষ ডুবে গেছে, আপনি কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে বা প্যানিকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনাকে সেইভাবে তাকে উদ্ধার করে আনতে হবে এবং কখনোই একটা ডুবন্ত মানুষকে সামনে থেকে উদ্ধার করার চেষ্টা করবেন না, তাকে পিছন থেকে আস্তে আস্তে যে তুলে নিয়ে আসতে হবে। কারণ সামনে থেকে যদি আপনি তুলে আনার চেষ্টা করেন, ওই ডুবন্ত বাচ্চা বা মানুষটা আপনাকে চেপে ধরে ডুবিয়ে দিয়ে সে নিজে বাঁচার চেষ্টা করবে, দেখা গেল যে আমাদের পরিচালক স্যার বলেছেন যে কেউ কাউকে উদ্ধার করতে যেয়ে নিজেই মারা যাচ্ছে। তো এইটা করা যাবে না, এই পদ্ধতিটা ব্যাক থেকে পিছন দিক থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে মাটিতে নিতে হবে, তাকে শোয়াতে হবে, তার পানি বের করার চেষ্টা করতে হবে। তাই বলে পেটে চাপ দিয়ে বা মাথা ঘুরিয়ে মাথা চারপাশে ঘুরিয়ে করা যাবে না, এতে তারও আরও ক্ষতি হবে। এরপর আপনি সিপিআর দেওয়ার চেষ্টা করবেন, যে শ্বাস প্রশ্বাস বুকে চাপ দিয়ে, সেটা না হলে যদি আপনি পরবর্তীতে সেকেন্ড স্টেপ হচ্ছে নিকটস্থ হাসপাতাল বা কোনো ক্লিনিকে জরুরি বিভাগে আপনি বাচ্চাটাকে নেওয়ার ব্যবস্থা করবেন, সেখানে ডাক্তাররা প্রয়োজনীয় ব্যবস্থা করবে, চিকিৎসা করার চেষ্টা করবে।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোনে যুক্ত আছেন। ওয়ালাইকুম আসসালাম।
5: আপনারা আপা কেমন আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, কে বলছিলেন, কোথার থেকে বলছেন?
5: জি মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সত্যি পাবনা।
1: জি
5: আমার দুইটা প্রশ্ন তাদের কাছে। একটা প্রশ্ন হচ্ছে, আমাদের কোমলমতি শিশুগুলো যে স্কুলে পড়াশোনা করে, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দেশে, যেহেতু আমাদের নদী মন্ত্রিক দেশ বহু নদী, তাহলে এদের যদি সাঁতারের শিকার একটা ব্যবস্থা স্পেশাল দিক করে, তাহলে পর আমার মনে হয় আমাদের সন্তানগুলা এই যে পথরে যে ডুবে মারা যায়, এটা মনে হয় অনেকটাই আমার মনে হয় প্রতিরোধ হবে। আর দুই নম্বর প্রশ্ন, আমার কাবার ইচ্ছা যে আমাদের এলাকায় দেখা যায় কোন সন্তান যদি পুকুরে ডুবে যায়, ডুবে যাওয়ার পর উঠায় ওকে ঘুরানো হয়, তাহলে পরে পানি বের করা ঠিক আছে, কিন্তু এই যে ঘুরানোর পর তো আরো বেশি অসুস্থ হলে এটা কতটুকু কার্যকরী, এটা একটু জানালে আমি খুশি হতাম।
1: জি ধন্যবাদ।
3: তো এটা কিন্তু আমরা বারবার বলছি যে মাথার চারপাশে ঘুরানো এগুলো ঠিক না বা এতে আরো ক্ষতি হবে। তবে আপনি যেটা বলেছেন এটা খুব যথার্থ, যে খুব সুন্দর পরামর্শ যে স্কুলের টিচার যারা আছেন, স্কুল ভিত্তিক একটা কাউন্সিলিং করা বা সচেতনতামূলক প্রোগ্রাম করা। আমাদের সরকার কিন্তু এটা বহু আগে থেকেই তারা টার্গেট নিয়েছেন যে 2030 সালের মধ্যে এই পানিতে ডুবে মারা যাওয়ার শিশুদের সংখ্যা অনেক কমিয়ে আনার ব্যবস্থা করছেন। সেই ক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন যারা কিশোর কিশোরী আছে তাদেরকে সাঁতার শেখানোর প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে যে বরিশাল বা পটুয়াখালী অঞ্চল, ওখানে নদীমাতৃক নদীনালা বেশি, এবং বেসরকারিভাবে বিভিন্ন এনজিও কিন্তু তারাও চেষ্টা করছে শুধু সাঁতার শেখানো না, সিপিআর কিভাবে দেওয়া হয় সেটাও কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
1: স্যার এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা?
0: হ্যাঁ ধন্যবাদ শ্রোতা বন্ধু, আসলে খুব সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন যে আমাদের পানি বের করার যৌক্তিকতা কি। আসলে এর কোনো যৌক্তিকতা নেই, আমরা দেখেছি বা শুনি যে পানিতে ডোবা শিশুদেরকে উল্টা করে বা পা ধরে ঘুরিয়ে পানি বের করার চেষ্টা করে, এটা তো করা ঠিকই না, বরং এমনকি পিঠ বা পিঠে চাপড় দিয়ে প্রেসার দিয়ে পানি বের করা এটাও ঠিক নয়, এতে বরং ক্ষতি হতে পারে, এটি একদম নিষিদ্ধ, এটি বলা যায়। আর আপনি যে পরামর্শ দিয়েছেন যে সাঁতার শেখানোর যে বিষয়, এটি আসলে আমার সহ আলোচক উনি সুন্দরভাবেই বলেছেন যে আমাদের SDG 2030 সালের মধ্যে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা কমানোর একটা টার্গেট রয়েছে এবং সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক, এবং কিছু কিছু জায়গায় এই ব্যাপারে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং শহর এলাকায় অনেক জায়গায় সরকারিভাবেও অনেক সুইমিং পুল আছে স্টেডিয়াম সংলগ্ন, সে সমস্ত জায়গায়ও এই সাঁতারের শেখার ব্যবস্থা করা যায়, তবে প্রাতিষ্ঠানিকভাবে যদি উদ্যোগ নেওয়া যায় পড়ালেখার পাশাপাশি তাহলে আরো বেশি উপকার হবে।
1: অসংখ্য ধন্যবাদ, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
6: হ্যাঁ আপু, কথা বলছি পলাশ কুমার সরকার।
1: জি,
6: ঠিকানা শান্তনগর লুবুরিয়া।
1: ধন্যবাদ,
6: অনেকদিন পর আপনার অবস্থা শুনতে খুব ভালো লাগছে, তাই ফোন করলাম আর কি। একটু
1: অসংখ্য ধন্যবাদ।
6: হ্যাঁ, একটা প্রশ্ন, ওই প্রশ্নটি হলো কি যে আমাদের তো গ্রাম অঞ্চল, ঠিক আছে, এখন অনেক ছোট শিশু অনেক সময় পানিতে পড়ে যায় আর কি, এখন পানিতে পড়ে যাওয়া কতক্ষণ পর আগে আগানো হয়েছে?
1: জি,
6: মানে পড়ার সঙ্গে সঙ্গে আর কি।
0: এটা আসলে নির্ভর করছে যে আসলে বাচ্চাটি শ্বাস নিতে পারছে কিনা, এটা হলো একটা মূল বিষয়, একেবারে ডুবে গেছে কিনা, তার শ্বাসনালী বন্ধ হয়ে গেছে কিনা, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এটা এটা আসলে এক্সাক্ট টাইম বলা যাবে না, তবে
1: তবে আমরা অনেক সময় বলি
7: যে 5 মিনিটের কম যদি থাকে তাহলে এটা বাঁচার সম্ভাবনাটা বাড়ে, আর 5 মিনিটের বেশি হলে সেক্ষেত্রে ধরে নিতে হবে বাচ্চাটার বাঁচবেই না বা মারা যাবে,
1: কঠিন হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, পরবর্তী ফোনে যাই। হ্যালো, হ্যাঁ শ্রোতা বন্ধু, হ্যাঁ প্রশ্নটি করুন, নামটি
4: বলুন। সাঁতার শিখছি, জানো না সাঁতার শিখতে যায়,
1: আলোচনা
7: করছি বারবার, আপনি শুনছেন হয়তো, আমাদের পরিচালক স্যারও উনি বলেছেন যে মাথা দিয়ে ঘুরানো যাবে না, মুখ টুক পরিষ্কার রাখতে হবে, জামা কাপড় খুলে ফেলতে হবে তাকে, এবং লোকজন যে ঘিরে ধরে চারিপাশ থেকে তার আলো বাতাস বা শ্বাস নেওয়ার কষ্ট হয়, এগুলো লোকজন ঘিরে ধরে থাকার যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে যত দ্রুত পারা যায়, এটাই হচ্ছে বাচ্চার বেঁচে থাকার জন্য খুবই সম্ভাবনাময় একটা পদ্ধতি।
1: জি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
4: সুন্দর একটা অনুষ্ঠান চলছে সবার জন্য, যদি তো আমি একটা আশা দিতে চাইতাম যে শ্রোতাগুলি যারা শুনতেছে তাদের মানে সবাইকে বলতে এই জন্য আমার জন্য সবার বাচ্চাদেরকে ভালো রাখে সুস্থ রাখে, তো আমি আপনাদের মাধ্যমে সামার ভাইকে ধন্যবাদ জানার জন্য, যেহেতু মানে স্কুল পর্যায়ে যে একটি পরামর্শ দিয়েছেন সেটা কিন্তু খুবই উপকারী, তো এটা হলো আমরা গ্রাম পর্যায়ে যারা আছে কমিটি যারা আছে স্কুলে মাদ্রাসায় তারা যেন এই বিষয়ে ব্যাপারে একটা পদক্ষেপ নেয়, তো আপনাদের কাছে যারা রোগী আছে আপনারা তাদের মায়ামরুদিদেরকে বলে দিবেন।
1: জি, অসংখ্য ধন্যবাদ, আসলে এটি আমাদের মূল উদ্দেশ্য, যদি কারো একজনেরও কাজে দেয় তবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। শ্রোতা বন্ধু, ফোন অনুষ্ঠান চলছে, আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে, এবং আজকের বিষয় শিশুদের বা কোনো ব্যক্তি যদি পানিতে পড়ে যায় প্রাথমিকভাবে আমরা কি করব। আমাদের সঙ্গে আরও শ্রোতা বন্ধু আছেন, পরবর্তী ফোনে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম,
4: আমার আমার এক বাচ্চার পুকুর খানায় ডুবে গেছিল, বুঝলেন?
1: জি, নামটি বলে প্রশ্নটি করুন।
4: হ্যালো,
1: হ্যাঁ নামটি বলে প্রশ্নটি করুন শ্রোতা বন্ধু।
4: ও, মোহাম্মদ আব্দুল খালেক সর্দার, এই পাইকারি থেকে বলছি।
1: জি,
4: বাচ্চাটা মানে খুব মানে মানে ঠ্যাং হলো, ঠ্যাং দিয়ে মানে গুদ গুদ দেওয়া ফুলিল মানে প্রচন্ড ভাবে দিয়ে, তার এখন মানে মানে
1: বুঝতে পেরেছি। এই যে শিশুদেরকে যদি উদ্ধার করা সম্ভব হয় বা কোনো ব্যক্তিকে পরবর্তীতে কোনো প্রভাব পড়ে কিনা জীবনে?
0: হ্যাঁ, এটা আসলে আপনি যেটি বললেন এটা কিন্তু ডুবে যাওয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে, কারণ হলো কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে যায় বা কোনো শিশু ডুবে যায় এবং সেক্ষেত্রে আমাদের রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় হৃৎপিণ্ড থেকে, তাহলে মস্তিষ্কে রক্তের সরবরাহ কমে যায় এবং অক্সিজেনের সরবরাহ অনেক ক্ষেত্রে কমে যায়, এই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেনের কিছু ইঞ্জুরি হয়, ব্রেনের যে কোষগুলো আছে সেগুলো মারা যায় অনেকাংশে, তো সেক্ষেত্রে এই মস্তিষ্কের বিকৃতি বা অন্য ধরনের সমস্যা, মানসিক সমস্যা সহ অন্য যে কোনো ধরনের সমস্যা কিন্তু এখান থেকে হতে পারে, এই জন্যই আমরা বারবারই বলছি যে পা ধরে ঘোরানো বা জোর করে পানি বের করার কোনো সুযোগ নাই, আমরা এটিকে নিষেধ করছি। তারপরেও যদি অনেক ক্ষেত্রে যদি পা ধরে না ঘোরালেও মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতির কারণে এই ধরনের সমস্যাও তৈরি হতে পারে।
1: অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। এবারে চলুন আমরা কুইজ পর্ব থেকে ঘুরে আসি। আমাদের আজকের পর্বের প্রশ্ন, সিপিআর কি? পানিতে ডোবা রোগীকে কখন সিপিআর দেওয়া হয়? আমি আবারও বলছি, সিপিআর কি? পানিতে ডোবা রোগীকে কখন সিপিআর দেওয়া হয়? আপনারা সকলেই জানেন, আমরা আলোচনার মধ্যে অনেকবার বলে ফেলেছি, সুতরাং উত্তর তো জানাই, ঝটপট আমাদেরকে লিখে পাঠান এই ঠিকানায়। জিওবি ফোন ইন প্রোগ্রাম পর্ব এক, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। আমি ঠিকানাটি আবারও বলছি, জিওবি ফোন ইন প্রোগ্রাম পর্ব এক, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। সঠিক উত্তর আমাদেরকে লিখে পাঠাবেন আগামী 4 আগস্ট 2026 তারিখের মধ্যে। কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আরও শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে এখনও যুক্ত আছেন, আরেকটি ফোন নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করুন।
8: আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার, বড়খোলা পাংশা।
1: জি,
8: আমি জানতে চাচ্ছি স্যারের কাছে, বুঝছেন, আমাদের একটা গ্রাম অঞ্চলে বিলতিলি পানি হয়েছে, পুকুরি পানি ভরিয়ে গেছে, এক কদিন বৃষ্টিতে প্রচুর বৃষ্টি, সে আমি যে ছেলেবেলে যে পড়ে দেওয়া হলো যে গ্রাম অঞ্চলে পড়িয়ে গেলি আপনার হলে মাথায় করে ঘুরে তাই করে, বুঝছেন, সেইটা করা যাবে কিনা, আর সঙ্গে সঙ্গে কোন জায়গা মিলি ভালো হয়, আল্লোর বন দেয়, বুঝছেন, আল্লো বন দেয়।
1: জি,
8: এটা কিছু
7: জোর করে পেট থেকে পানি বের করা সবই কিন্তু ভুল পদ্ধতি, এবং এটা বাচ্চার বা ডুবন্ত মানুষের আরো বেশি ক্ষতি হতে পারে, ব্রেনে পানি ঢুকে, যে ওই যে একটু আগে প্রশ্ন করলেন একজন শ্রোতা যে তার মস্তিষ্কের সমস্যা হচ্ছে, এইগুলো সমস্যা হতে পারে। আপনারা সিপিআর দিবেন পানিতে ডুবে উদ্ধার করার পরে, যদি শ্বাস প্রশ্বাস না থাকে সিপিআর দিবেন, আর যদি সেটাও না পারেন তাহলে সঙ্গে সঙ্গে ওকে নিকটস্থ হসপিটাল বা ক্লিনিকে নিয়ে যেতে পারেন, সেখানেই ডাক্তাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
1: জি ধন্যবাদ। হ্যালো শ্রোতা বন্ধু,
8: ওয়ালাইকুম
1: আসসালাম।
8: সাবধান থাকা পিতা মাতার জন্য অবশ্যই সঠিক একটা সমাধান। প্রশ্ন তো কি করবো, আমি তো বলে দিলাম এরকম। ধন্যবাদ।
1: জি জি, অর্থাৎ তিনি আমাদেরকে মানে জানতে চাচ্ছেন যে কিভাবে প্রতিরোধ করতে পারি। স্যার সংক্ষেপে যদি একটু আমরা এই বিষয়ে আলোচনা করি।
0: আমরা এতক্ষণ আলোচনা করলাম যে পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি এবং করণীয় কি, কোনটা করা যাবে না, এই সমস্ত বিষয়গুলো আমি সংক্ষেপে আবার একটু বলার চেষ্টা করছি। যে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো শিশুকে চোখে চোখে রাখতে হবে, শিশু যেন অবশ্যই চোখের আড়াল যেন কোনোভাবে না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর আপনার বাড়ির আশেপাশে যে পুকুর, জলাশয়, সুইমিং পুল আছে সেগুলো ঘিরে রাখতে হবে, এবং এটি এর যে প্রবেশ পথ সেটি বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো শিশুকে সাঁতার শেখাতে হবে। সাঁতারের কোনো শেখানোর কোনো বিকল্প নেই, সাঁতার যদি শেখা থাকে তাহলে অবশ্যই আমরা এটা প্রতিরোধ করতে পারবো। আর একটু জিনিস আমরা আলোচনায় বলেছি যে বড় কোনো পানির পাত্রে আমরা যদি মুখ খোলা অবস্থায় রাখি তাহলে খেলাধুলা করতে করতে সেই পাত্রের মধ্যে পড়েও কিন্তু শিশুরা ডুবে যেতে পারে। তো কাজেই আমরা এই কাজগুলো অবশ্যই করব না, আর নিজেদের নিরাপত্তা ঠিক রাখবো, এবং সিপিআর সম্পর্কে আমরা প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করব। বিদেশে অনেক জায়গায় সাধারণ মানুষদেরকে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের দেশেও আস্তে আস্তে এই সিপিআর প্রশিক্ষণটা চালু হবে, এটি আমরা আশা করি।
1: অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত পরিচালক মহোদয় স্যারকে, এবং একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত শিশু বিশেষজ্ঞ ডক্টর এহসানুল কবির স্যারকে, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় করে দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনাদের অনেক অনেক প্রশ্নে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানটি, আপনাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জিওভির আওতায় ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার সাবরিনা রহমান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ রুকনুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন বিকেল তিনটে বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা আক্তার লিপি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে এবং 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্র্য। 26-এর উদ্বোধনকালে এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা

0: করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্র্য। 26 উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়ত প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খেলার খবর ফুটবল। নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকার মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা এখন ফিল্মের নাটক সুখের স্বপ্ন, রচনা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, নাট্যানুষ্ঠান সুখের স্বপ্ন।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক সুখের স্বপ্ন, রচনা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, নাট্য অনুষ্ঠান সুখের স্বপ্ন।

0: করে না, তাদের ঘরে গিয়ে দেখে এসো।
1: দেখতে হবে না, আমি বাজারে গিয়ে দেখতে পাই, আমি অন্ধ নই।
0: কি এনেছো দেখো, নিজের চোখে দেখো, এইসব সবজি প্রতিদিন কেউ খেতে পারে বলো? পারে?
1: তুমি তো জানো আমি সামান্য মাইনের চাকরি করি, যা বেতন পাই তা দিয়ে সারা মাস চলা আমার পক্ষে খুবই কষ্টকর।
0: আর মানুষ চলে কি করে, আশেপাশে তোমার মতো আরো লোক চাকরি করে, বলো করে না?
1: কে কিভাবে চলে সেটা আমার দেখার বিষয় নয়, আমি কিভাবে চলি সেটাই আমার বড় কথা।
0: মুখে শুধু বড় বড় কথা, চালিয়ে নাও আজকের মতো, কাল ভালো বাজার করব। এই তোমার আজকের বাজারের নমুনা না, একটা ছোট মাছ আনলে তাও বুঝতাম যে একটা ভালো মাছ এনেছ।
1: ছোট্ট একটা ইলিশ মাছের দাম কমপক্ষে 500-600 টাকা, একবার ভেবে দেখো এত টাকা দিয়ে একটা মাছ কিনলে অন্যান্য তরিতরকারি সহ বাজারের জন্য পুরো 700-800 টাকা চলে যাবে। এরপর কোয়ার্টার ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি সব কেটে কুটে বেতন পাই মাত্র 15,000 টাকা।
0: এই এত বছর পর তুমি আজ সত্যি কথা বললে যে কত বেতন তুমি পাও।
1: পুরুষ মানুষ বেতনের কথা বলে না, আমি বললাম।
0: কেন বললে শুনি।
1: কারণ তুমি আমার স্ত্রী, যাকে বলে অর্ধাঙ্গিনী, তাকে না বলে কি পারি?
0: সত্যি কথাই যখন বললে তখন আজকের মতো এইসব দিয়ে চালিয়ে নেব। হ্যাঁ, আর কিন্তু শোনো, কথা আছে একটা।
1: কি?
0: আগামী শুক্রবার ছুটির দিন, ওই দিন তো মাংস আনবে, অনেকদিন মাংস খাওয়া হয় না।
1: আচ্ছা, আনবো আনবো আনবো, গরুর মাংস আনবো, ভালো করে কষে রাঁধবে। কিন্তু
0: আমি কি তোমাদের বাড়ির মতো এক হাঁটু ঝোল দিয়ে রাঁধি? আমি সবকিছুই কষেই রান্না করি, এমনকি ডালও।
1: সে কারণেই তো সবকিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
0: খাবার সময় যে মজা করে খাও সেটা মনে থাকে না? তোমার জন্যই তো মাসে 5-7 কেজি চাল বেশি লাগে।
1: খাবার মধ্যে তো খাই একটু ভাত, আর কি খাই বলো? চা, বিস্কুট, পান, সিগারেট ভুলেও ধরি না। ওসব যদি খেতাম তাহলে মাসে আরো 700-800 টাকা বেশি খরচ হতো।
0: সে টাকা যখন বাঁচে সেটা তো আমার কাছে দিলেই পারো।
1: বাঁচে আর কোথায়, মাসের শেষে সব শেষ হয়ে যায়।
0: আমাদের সন্তান নেই, তারপরও তোমার বেতনে এভাবে চলি। আচ্ছা, সন্তান হলে কি করতাম বলো তো?
1: এভাবেই দিন চলতো, থেমে তো আর থাকতো না।

0: কি হলো, আজও মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে? নাও ধরো।
1: যখন তোমার এই বাজারটা আমার সামনে আসে তখনই আমার মেজাজটা বিগড়ে যায়।
0: সব বুঝে শুনে এমন কথা তুমি কি করে বলো রোমানা?
1: কেন বলবো না, বাজার তুমি একা করো আর মানুষ।

0: رفیق شاید پی خبر داد.
1: جی سر.
2: سر আমার ডেকেছেন?
0: হ্যাঁ, আপনাকে বলেছিলাম ফাইলটা আমি না বললে ছাড়বেন না, তারপরেও আমার কাছে পাঠিয়ে দিয়েছেন।
2: আমি স্যার কাজ ফেলে রাখতে পছন্দ করি না, তাই পাঠিয়েছি, আপনি রেখে দিন।
0: আমি রাখলে আমার সইয়ের পর আপনি সই করলে তারিখের কত ব্যবধান হবে বুঝতে পারেন না?
2: বলবেন ব্যস্ততার জন্য সই করতে পারিনি।
0: আমাকে উপদেশ দিচ্ছেন?
2: এছাড়া আর কিছু বলার নেই আমার।
0: আমি ইনকোয়ারির জন্য ফেরত পাঠাচ্ছি, আপনি কয়েকদিন রেখে তারপর দিবেন।
2: সরি স্যার, আমি ইনকোয়ারি করে সব কাগজপত্র দেখে তারপর দিয়েছি, এতে ইনকোয়ারির প্রয়োজন নেই।
0: আশ্চর্য, আপনি আমার মুখের উপরে কথা বলছেন।
2: যা সত্যি তাই বললাম স্যার, এখন আপনি যা ভালো বোঝেন তাই করুন, আসি।
1: আসসালামু আলাইকুম, আমার ডেকেছেন স্যার?
0: হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি আলম সাহেবকে একটু সালাম দাও।
1: জি স্যার।
3: স্যার আমাকে ডেকেছেন?
0: হ্যাঁ, বসুন। আচ্ছা, রফিক সাহেবের জায়গায় আপনি কাজ করতে পারবেন না?
3: তা হয়তো পারবো স্যার, কিন্তু উনি সিনিয়র, ওই কাজে সিনিয়রকে ছেড়ে জুনিয়রকে দিলে অফিসে কথা উঠবে।
0: হুম,
3: এটা করা ঠিক হবে না স্যার। তাছাড়া সবাই জানে রফিক সাহেব সৎ মানুষ, তাকে সরালে।
0: ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন।
3: আসসালামু আলাইকুম স্যার।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: রমনা, শাড়িটা ছিঁড়ে ফেলেছ?
4: পুরনো হলে ছিঁড়বে না,
2: কি আর করা, তোলা শাড়ি বের করে পরো।
4: এমন ভাবে কথা বলছো যেন মাসে মাসে শাড়ি কিনে দিয়ে আলমারি একেবারে ভরিয়ে দিয়েছো।
2: তাই দেইনি, তবে দু একটা তো আছে।
4: আমার শাড়ি নিয়ে তোমাকে ভাবতে হবে না, যে স্বামী মাসে একটা দিন ভালো বাজার করতে পারে না তার কাছে শাড়ি চাওয়া বোকামি ছাড়া আর কিচ্ছু নয়।
2: শোনো, আগামী মাসে একটা বকেয়া টাকা পাবো, সেটা পেয়ে সোজা বাজারে গিয়ে তোমার শাড়ি কিনে দেবো, কেমন?
4: শাড়ি কিনে দেবে?

0: কেমন আছেন আপা?
1: আলহামদুলিল্লাহ ভাই, আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন?
2: ভাবি, আমার শরীরটা খুব খারাপ, তাই ঢাকায় এসেছি ডাক্তার দেখাতে।
1: কি হয়েছে আপা?
0: ডাক্তার ঠিকমতো রোগ ধরতে পারেনি, কেউ বলে গ্যাস্ট্রিক, কেউ বলে টিউমার। মফস্বলের ডাক্তার হলে যা হয়, মফস্বলে আধুনিক চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই।
2: ভাবি, আগেই বলেনি, আমি কিন্তু বেশ কিছুদিন থাকবো।
0: হ্যাঁ ভাবি, বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে তারপর ওকে ভালো করে নিয়ে ফিরে যাব।
1: এসেছো যখন তখন ব্যবস্থা একটা হবে। এবার চলো তো, চলো তোমাদের থাকার ঘর দেখিয়ে দিই, এসো।
0: চলেন।

0: ডাক্তার কি বললেন?
1: কিছু বলেনি, দেখে এক গাদা টেস্ট দিয়েছে, ওগুলো করতেই 7 দিন সময় লেগে যাবে।
0: তার মানে এক মাসের আগে যাওয়া হচ্ছে না, তাই তো?
1: মনে হয় না,
0: একটা মাস কম দিন নয়।
1: দুজন মানুষের এক মাসের খরচ সামলে নিতে আমার হিমশিম খেতে হবে।
0: আস্তে কথা বলো।
1: আস্তে আর জোরে কি, যা সত্যি তা বলবো না? তোমার শাড়ি কেনার টাকা দিয়ে ডাক্তারের ভিজিট, গাড়ি ভাড়া এসব দিতে হলো।
0: ওরা দেয়নি?
1: ওরা দিতে চেয়েছিল, আমি নিইনি।
0: ভালোই করেছো।
1: বুঝলে, ডাক্তারের ওখানে দেখলাম দৈনিক 50-60 জন রুগী দেখেন, সবার কাছ থেকে 1000 টাকা ভিজিট নেন। হিসাব করে দেখো তো কত টাকা। এরপর আছে বিভিন্ন টেস্ট করার কমিশন।
0: এসব হিসেব করে কি লাভ বলো তো? করো তো সামান্য একটা চাকরি। বাবা মা যদি টাকা খরচ করে ডাক্তার বানাতো, তাহলে অমন টাকা তুমিও পেতে।
1: কপাল একখান আমার,
0: আগে জানলে ডাক্তারকেই বিয়ে করতাম।
1: ডাক্তার বিয়ে করবে তোমাকে? তোর বাবার কি আছে শুনি।
0: দেখো, বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছে।
1: তুমি বা কেন স্বামী হিসাবে ডাক্তারকে বিয়ে করতে চাও?
0: ভাবো না, ভাবো একটু ভালো করে, ঠান্ডা মাথায় ভাবো। কি আছে তোমার? হিসাব করতে করতে নখের আঙুল ক্ষয় করে ফেলেছো, তবু হিসাব শেষ হচ্ছে না।
1: খুব তো বড় বড় কথা বলো, তোমার বাপ তো আমাদের কষ্ট দেখে মাসে মাসে 1-2 হাজার টাকা দেয় না।
0: বাবার থাকলে বাবা ঠিকই দিত, সেও তোমার মতো ওই কম বেতনে চাকরিই করে।
1: তাহলে আমার কাছে এত কিছু আশা করো কেন?
0: বিয়ে করেছো, দেবে না?
2: রেহানা, রেহানা শুনছো?
3: হুম।
2: তোমার ভাই ভাবি বোধহয় ঝগড়া করছেন।
3: এত রাতে ঝগড়া?
2: বোধহয় আমরা এসেছি তাই।
3: না না, অন্য কোনো কারণে হতে পারে।
2: অন্য আর কি কারণ থাকবে?
3: ওদের পারিবারিক সমস্যা।

0: ভাই শোনো।
1: রেহনা, তুই এত সকালে উঠেছিলি যে?
0: তোমার সঙ্গে কথা আছে।
1: কি কথা বল।
0: আমরা তো বুঝি শহরে একজন মানুষের থাকা খাওয়ার খরচ কত, এখানে সবকিছু কিনে খেতে হয়।
1: তা তো হবেই, কিন্তু তাতে কি হয়েছে?
0: বলছিলাম খরচের কিছু টাকা আমরা দিই।
1: তুই পাগল হয়েছিস? আমি যত কম বেতনে চাকরি করি না কেন, তুই আমার বোন, বিপদে পড়ে এসেছিস, তোর প্রতি আমার একটা কর্তব্য আছে না? ভালো থাকলে কি আর এমনি করে আসতিস?
0: ভাবি আমাদের আশা নিয়ে।
1: ওর কথা বলিস না, আমাদের মধ্যে সেই বিয়ের পর থেকেই ঝগড়া হয়। বলতে পারিস প্রতিদিনই খিটপিট লেগেই থাকে, কিন্তু ওর মনটা খুব ভালো। আমার সঙ্গে ঝগড়া না করলে তোর ভাবির পেটের ভাত হজমই হয় না।
2: এই যে আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি।
1: বললাম রেহেনা আসতে তুমি খুব খুশি হয়েছ, কি ঠিক বলিনি?
0: কেন মিথ্যা বলো ভাইয়া, আমি সব শুনেছি, তোমরা আমাদের নিয়েই কথা বলছিলে।
2: না না আপা, না আপা,
1: জীবনেও তোমার বুদ্ধিসাধ্য কিছু হবে না, এসব কথা ইশারা বলতে হয়, বুঝেছো?
2: আমি মিথ্যে বলতে পছন্দ করি না।
1: সেটা জানি। শোনো রমানা, প্রয়োজনে সংসারে কিছু কিছু সময় অভিনয় করতে হয়।
2: হ্যাঁ, এতই যখন ভালো অভিনেতা তখন মঞ্চ টেলিভিশন এসব জায়গায় যাও না কেন, দুটো বাড়তি পয়সা তো আসে।
1: তোমার সঙ্গে সংসার করে যে অভিনয় তুমি শিখিয়েছো তাতে অভিনয় হবে না, দেখলে ঝাঁটা দিয়ে মারতে আসবে সবাই।
2: হ্যাঁ, আমার কথা শুনলে মারবেই তো, আর তুমি যে কি হাড় কিপটে মানুষ সেটা সবাই জানে।
1: বিয়ে করে বউ একটা পেয়েছিলাম, সারাক্ষণ শুধু বক বক বক বক করবে।
2: শুনে রেখো, আমি বলেই সংসার করে গেলাম, অন্য কেউ হলে

0: রেহানা, আমার মনে হয় এখানে থাকলে তোমার অসুখ আরো বেড়ে যাবে।
1: তাই তো দেখছি, আগে জানলে আমি এখানে আসতামই না।
0: আগেই বলেছিলাম, আত্মীয় স্বজনের বাসায় থাকার কোনো দরকার নেই, কোনো হোটেলে গিয়ে থাকবো, তুমি শুনলে না, বললে আমার ভাই ভাবি আছে। এখন দেখো,
1: তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো।
0: তা তো করবই, আমরা কি এতই অক্ষম যে অন্য কোথাও থেকে চিকিৎসা করাতে পারবো না?
1: ভেবেছিলাম ভাই আমার শহরে চাকরি করে, সুখেই আছে।
0: তা তো দেখতেই পাচ্ছি, প্রতিদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, কি যে সুখ, নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। কই, আমরাও তো স্বামী স্ত্রী, আমাদের মধ্যে আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়েছে?
1: আমাকে আর লজ্জা দিও না শফিক, আমি তোমার কাছে লজ্জিত। তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো, এখানে আমি আর থাকবো না।
0: ঠিক আছে, আমার চাচাতো ভাই এখানেই চাকরি করে, ওর ওখানেই যাব। আমরা গেলে ও বরং খুশি হবে, কতবার তোমাকে আমাকে ও আসবার কথা বলেছে।
1: হ্যাঁ, তাই চলো
0: চলো।

0: আপনি কোনো চিন্তা করেন না, স্যারের কাছ থেকে ফাইল ছাড়াইয়া লওয়ার দায়িত্ব আমার। পাশ করে দিলে কিছু দিয়েন স্যার।
1: ও নিয়ে তুমি ভেবো না, তোমার সাহেবকে নিয়ে হয়েছে বিপদ। দুই পয়সা খায়ও না, আমরাও দুই নম্বরই কাজ বেশি করতে পারি না।
0: হ্যাঁ আপনি যান স্যার, অহনে আইয়া পড়ব।
1: মনে করে কাজটা করো।
0: কইলাম তো, চিন্তা করেন না।
2: আমান।
0: সেলাম স্যার।
2: ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আমান মিয়া? সাত সকালে টাকা পয়সার হিসাব?
0: বাজারে গেছিলাম স্যার, হিসাব করার সময় পাই নাই, তাই দেখলাম কত বাচ্চা গেছে।
2: বাজারে গিয়ে বাজার করার পর তোমার টাকা ফেরে?
0: ফিরব না কেন, হাজার টাকার নোট ছাড়া আজকাল বাজার হয়?
2: বলো কি, হাজার টাকার নোট নিয়ে বাজারে যাও, তাও আবার মাসের শেষে?
0: স্যার যে কি কন, আমরা খানওয়ালা পরিবার।
2: খানওয়ালা পরিবার অনেক আছে, শুধু খেলে হবে? টাকা জোগাড় করতে হবে না? কি বেতন পাও তা তো জানি।
0: আপনি তো স্যার ইচ্ছা করলেই পারেন, এর আগে এই চেয়ারে যিনি আসিলেন এইখান থেকে পাঁচ পাঁচজন পোলা মাইয়া লেহাপড়া শেখাইয়া বড় করছেন, আমার ওই চৌরাস্তার কাছে তিন কাটার জায়গাও কিনছেন।
2: আমি অন্যায় করি না, ঘুষ নেই না, বেআইনি কাজ পছন্দ করি না, এটা আমার নীতি।
0: স্যার কিছু মনে করেন না, প্রতিদিন সকালে যে আপনি বেগম সাহেবের লগে টাকা পয়সা বাজার সদাই নিয়ে ঝগড়া করেন, এটা সবাই জানে।
2: হ্যাঁ

0: মুখ হাড়ির মতো করে বসে আছো কেন? তোমার এই চেহারা দেখে অফিসের পিয়ন পর্যন্ত জেনে গেছে আমার সংসারে সুখ নেই, শান্তি নেই, আমরা দাম্পত্য কলহ করি।
1: বলো, যত খুশি বলো, আজ আমি কিচ্ছু বলবো না।
0: কেন, তোমার কেউ স্ট্রোক করেছে নাকি?
1: এখন তুমি শুনলে হার্ট ফেল করবে।
0: চুরি গেছে কিছু? কোথাও গিয়েছিলে বাসা ছেড়ে?
1: কোথাও যাইনি।
0: তাহলে চুরি গেল কি করে?
1: তোমার আছে কি যে চুরি যাবে?
0: এটা পুরনো কথা, নতুন কি তাই বলো।
1: রেহানা আপারা চলে গেছে।
0: চলে গেছে কোথায়?
1: আমাকে কিছু বলেনি, সব গোজগাছ করে একটা রিকশায় উঠে চলে গেল।
0: কোথায় গেল কিছু বলে গেল না?
1: না,
0: কিছু বলনি তুমি?
1: আমি সে সময়টুকুও পাইনি।
0: তা পাবে কেন, নিজের বোন আর ভগ্নিপতি হলে ঠিকই পেতে।
1: কি কি আমার বোন আর ভগ্নিপতির খোটা দিলে? বলি, ওদের কটা দিন দাওয়াত দিয়ে এনে খাইয়েছো শুনি, বরং ওরাই এটা ওটা সেটা নিয়ে এসে নিজেদেরটা নিজেরা খেয়ে গেছে, আর তার তোমার জন্য তারা এত কিছু করে, আসি তাদেরই খোটা দিলে?
0: আরে আমি তো কথার পিঠে কথা বলেছি।
1: কথার পিঠেই তো মানুষ কথা বলে, কথা বলার সময় মানুষের হিসেব করে কথা বলা উচিত। তুমি বলতে পারো না?
0: বলবো বলবো, এখন থেকে বলবো। রিনারা কোথায় যেতে পারে বলো তো?
1: যেখানেই যাক, আমাদের চেয়ে ভালো জায়গায় গেছে।
0: বাড়িতে মেহমান এলে যদি তাদের সামনে ঝগড়া করো তাহলে তারা কেউ থাকে?
1: ঝগড়া আমি করেছি না, তুমি করনি, আমি একা করেছি।
0: হয়েছে হয়েছে, ওর ঘাট হয়েছে, একেই বলে সংসার।
1: অসহ্য।

0: কি ব্যাপার দুলাল সাহেব, মিলল
1: না? লাল সাহেব, আমাদের ভাগ্যে নেই। আপনার?
0: আমি আর কিনি না, অনেক কিনেছি, লাভ নেই, বাদে না।
2: স্যার, আমার টিকেটের নাম্বারগুলো দেখেন তো।
0: তুমি 10টা লটারির টিকিট কিনেছ আমার?
2: হ্যাঁ স্যার, আমার পরিবার কিনছে 20টা।
3: এত টাকার টিকিট কিনেছ তুমি?
2: স্যার শুনেন নাই, যদি লাগা যায় তাই কিনি, ভাগ্যের কথা তো কন যায় না। এইসব আবার আমাকে মতো গরিব মানুষের কপালে উঠে
3: ওঠে নাকি?
1: এবার 20 লাখ পেয়েছে এক রিক্সাওয়ালা।
3: আমি ভেবেছি বোগাস।
2: না স্যার, আমার শালি প্রাইস বন্ডের 50,000 টাকা পাইছে, লগে লগে আমরাও কিনছি 5,000 টাকা করে যায়।
3: 5,000? এত টাকা পাও কি করে?
0: রফিক সাহেব, ওসব ব্যক্তিগত ব্যাপার, বলা বলি ঠিক না।
2: স্যার আপনারটা মিলছে
1: না আমার মিয়া?

0: কি ব্যাপার, অফিসের কাজের ঝামেলায় পড়নি তো?
1: না না।
0: তাহলে এখানে এরকম মাথায় হাত দিয়ে কি ভাবছো?
1: ভাবতে দেবে না?
0: ভাবনাটা কি বলবে তো?
1: আছে আছে,
0: আমাদের কোনো সন্তান নেই, এই নিয়ে কেউ কিছু বলেছে?
1: তাও না।
0: তাহলে ব্যাপারটা কি?
1: আচ্ছা, ইয়ে মানে বলছিলাম কি, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে?
0: এত রাতে আল্লাহদের কথা শুনে আর বাঁচি না? মাসে মাসে হাত খরচের টাকা যেন কত দাও যে তার থেকে জমা রাখবো, একটা টাকা পকেট থেকে নিলে যেন টনক নড়ে।
1: এত রাতে ঝগড়ার কথা না বললে কি নয় রোমানা?
0: বলি কি সাথে, তোমার কথা শুনে কে না ঝগড়া করবে?
1: আমি এখন ঝগড়া করব না।
0: সে মুখ থাকলে তো করবে।
1: আচ্ছা, বিপদে পড়লাম তো, কি ভাবছিলাম একটু শুনতে চাইবে না?
0: বেশ তো বলো।
1: লোকে লটারিতে অনেক টাকা পায়।
0: তো কি হয়েছে?
1: আমরা টিকিট কিনলে পেতে পারি না? অভাবী মানুষটা যদি পায়।
0: এই ভালো বলেছো তো, আমি তো কোনোদিন এভাবে ভাবিনি, এটা তো আমার মাথায় আসেনি।
1: আমার তো হিসাবে টাকা যদি তোমার কাছে থাকে।
0: টিকিট কিনতে মাত্র 10 টাকা লাগে, এ টাকা তো হিসেব তোমার।

রাতে তুমি আছো হিসেব নিয়ে, টিকিট কিনে আর কাজ নেই কোনো, সারা জীবনই ওই গরিবই থাকতে হবে। আমাদের কপালটা হলো পোড়া কপাল।

0: হ্যালো,
1: না না না ভাই, অফিস কে ম্যানেজার দায়িত্ব আপনার, আমার ক্ষমতায় আছে ঠিক আছে, কিন্তু আমার সাবঅর্ডিনেট খুবই অনেস্ট, তাকে বাগিয়ে আনতে পারছি না, যে সে কারণে অনেক সুযোগ থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। এখন রাখছি। আমার মিয়া?
2: জি স্যার।
1: বাসায় গিয়ে বাজার করে দিয়ে এসো, তোমার ম্যাডাম যেতে বলেছেন।
2: যাচ্ছি স্যার।
1: হ্যাঁ হ্যাঁ, এই নাও টাকা নিয়ে যাও।
2: জি স্যার।

0: স্যার আপনি কইছিলেন একটা টিকিটের কথা, নতুন লটারির টিকিট, ড্র হইতে আরো দুই মাস আগেই লইয়াইলাম ক সিরিজের, আমি নিজের হাতে নাই নাই, এক ভিক্ষুক পাশ দিয়া যাইতেছিল তার হাত দিয়া নিয়ে আইছি। আমাকে কপাল তো স্যার মন্দ, তাই ভিক্ষুকের হাত দিয়া নিয়ে আইছি, যদি লাইগা যায়।
1: সত্যি সত্যি নিয়ে এসেছো টিকিট?
0: হ, আপনি তো কইছিলেন নেন এই নেন।
1: দাঁড়াও, এই নাও টাকা।
0: স্যার সামান্য দশটা টাকা লাগবো না,
1: আমি অন্যের অনুগ্রহ পছন্দ করি না।

0: কি ব্যাপার? আর যে বাজার থেকে একটা সবজি কম আনলে মনে হচ্ছে, হ্যাঁ কমই তো, কম আনলে কেন?
1: কম এনেছি ঠিকই ধরেছ।
0: মানুষের দিনকে দিন উন্নতি হয়, তোমার থেকে অবনতি হচ্ছে। জীবন বিমা করছো নাকি?
1: যে আমার জীবন তার আবার বিমা?
0: এত হিসেব করেও তো সচ্ছলতা আসে না।
1: আমরা ছাপ পোষা মানুষ, আমাদের সবার জীবন এভাবেই যাবে।
0: সবার নয় বলো তোমার?
1: আমার মতো একই চাকরি করে আর সবাই রাজা মহারাজের মতো তারা চলে।
0: চলেই তো, তোমার মতো চাকরি করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেকেরই হয়েছে, অনেকেই করেছেন।
1: হ্যাঁ করেছে, সেটা অসৎ পথে। সৎ পথে কেউ করতে পারে না।
0: তোমার অসৎ পথে আয় করতে বাধাটা ঠিক কোথায় বলবে একটু আমাকে?
1: 20 বছর সংসার করে তুমি আজ আমাকে অসৎ হতে বলছো?
0: হ্যাঁ বলছি, বলছি এই কারণে আমাদের নিয়ে আমার বাপের বাড়ির আত্মীয় স্বজনরা নানান রকমের কথা বলে।
1: যারা বলে তাদের বলো সমালোচনা না করে এই শহরে একটা ফ্ল্যাট কিনে দিতে, দেখবে তখন আর কেউ কিছু বলবে না। সাপের মুখে ঔষধ দেবার মতো মাথা নিচু করে চলে যাবে, মুখে সবাই বলতে পারে সাহায্যের বেলায় ঠনটনা, বুঝেছো?
0: যা বলে ভালোর জন্যই বলে।
1: আমি যা বলেছি ভালোই বলেছি।
0: আমার বাপের বাড়ির কথা বললেই সাপের মতো ফোঁস করে ওঠো কেন? হ্যাঁ কেন? নিজের যোগ্যতা নেই তাই পারো না।
1: দেখো আমার যোগ্যতা নিয়ে কিছু বলবে না, আমি সৎ, এটাই আমার বড় যোগ্যতা। আমার মতো জামাই পেয়ে তোমার বাপের বাড়ির লোকেরা ধন্য হয়েছে, বুঝেছো?
0: তারা তোমার মতো লোকের সাথে বিয়ে না দিয়ে যদি আদম ব্যাপারীর সঙ্গে বিয়ে দিত, এতদিনে এই শহরে 7টা বাড়ি থাকতো আমার।
1: বাড়ি যখন হতো তখন সুখ জানালা দিয়ে পালিয়ে যেত।
0: অক্ষমদের এটাই সান্ত্বনা।
1: জানি আমি অক্ষম, বিয়ের সময় বেছে বেছে আমাকেই পছন্দ করেছিল তোমার দাদা।
0: ভুল করেছিল, বুড়ো দাদু বেঁচে থাকলে এখন আফসোস করত।
1: বেশ তো, যার গাড়ি বাড়ি আছে টাকা আছে তার কাছে যাও।
0: এখন তো এই কথাই বলবে, চোখে রঙিন চশমা লাগিয়েছো মনে হচ্ছে।
1: লাগাবো, না লাগালে আর চলবে না।
0: আমাকে ভয় দেখাও তুমি? হ্যাঁ তুমি পারলে আমি পারবো না তাই মনে করেছো?
1: সত্যি কথা বলতে কি তোমার মুখ
0: দেখতে ইচ্ছে করে না? এই তো এখন তো ইচ্ছে করবেই না, বিয়ের পর এই মুখ দেখার জন্য কতদিন অফিস ফাঁকি দিয়ে চলে এসেছো বাসায় মনে আছে?
1: ভুল করেছিলাম, মহা ভুল করেছিলাম।
0: তোমার ওই মুখ দেখতে আমারও আর ইচ্ছে করে না।
1: এখন তো করবেই না।
0: ভুল করেছিলাম, আগে যদি জানতাম এমন হবে তাহলে ওই মুখে চুত্রা পাতা ঘষে দিতাম।
1: সেই জন্যই তো তোমাকে জীবনে মেকআপ বক্স কিনে দেইনি।
0: তার জন্য নয়, দাওনি টাকা লাগবে তার ভয়ে, তোমার মুরদ আমার জানা আছে।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
0: আমি কিন্তু আপনাকে চিনি।
1: কিভাবে বলুন তো?
0: আমি আপনার নিচতলায় থাকি।
1: তাই নাকি?
0: জি, তবে নতুন এসেছি।
1: দেখুন দেখি কাণ্ড, আমার নিচতলায় থাকেন অথচ আপনার সঙ্গে পরিচয় নেই।
0: হ্যাঁ বলি, এজন্যই এর নাম শহর।
1: দুঃখিত ভাই,
0: এজন্য দুঃখ প্রকাশ না করলেও চলবে। আমি বলতে চাই, আপনারা প্রতিদিন যেভাবে ঝগড়া ফাসাদ করেন এটা তো ঠিক না। আপনাদের প্রভাব পড়বে আমাদের উপর। আমরা ভাই সাহেব সুখী দম্পতি, ছেলে মেয়ে নিয়ে সুখেই আছি। যদি আপনাদের দেখে,
1: দেখুন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের দাম্পত্য ব্যাপার নিয়ে অন্য কেউ কথা বলুক এটা আমি চাই না, আমি পছন্দ করি না। আসি।
0: আজব লোক তো বাবা, ভালো কথা বললাম বুঝলো উল্টোটা।

0: বড় সাহেব বদলি হয়ে গেছেন।
1: বলো কি, এক বছর না যেতেই বদলি?
0: ব্যাপারটা সেই ফাইল।
1: কোন ফাইল?
0: ওই যে স্যার আপনারা আটকা রাখতে বলছিলেন, আপনি না রাখা বড় সাহেবের চেম্বারে পাঠাইয়া দিছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে।
0: সেই ফাইলের লোকের লম্বা হাত, তার কাছে নাকি বড় সাহেব 50,000 টাকা চাইছিলেন, অবশ্য পিয়নের মাধ্যমে। তারা অভিযোগ করায় ব্যাস বদলি।
1: বুঝলে আমার মিয়া, পাপের ফল মানুষকে দুনিয়াতেই ভোগ করতে হয়। মানুষ এটা বোঝে না, তারপরেও সুখের জন্য পাপ করে যায়।
0: স্যার একটা কথা কই,
1: হ্যাঁ,
0: কিছু মনে নিয়েন না, তারপরও আপনার সংসারে অশান্তি কেন?
1: কে কে বলেছে আমার সংসারে অশান্তি?
0: আপনি না করলে কি হইব স্যার? অফিসে ব্যবা কে জানে, টাকা লাগা আপনার মধ্যে ঝগড়া লাইগাই আছে।
1: চুপ করো আমার মেয়ে, একদম চুপ।

0: এসব কি?
1: তুমি এসব চিনবে কি করে? জীবনে কখনো খেয়েছো? দেখো দেখো, এই যে এটা এটা হচ্ছে বার্গার, আর এই পাশেরটা, এটার নাম হচ্ছে স্যান্ডউইচ, আর এই যে মিষ্টি। কত দাম এগুলো তুমি তা জানো?
0: মনে করেছো এসব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, না খেতে পারি, কিন্তু এগুলো চিনি রোমা না, দাম কত তাও জানি।
1: মামা এসেছিলেন, দিয়ে গেছেন, খাও।
0: তুমি বললে আর আমি খাবো?
1: খাবে না মানে?
0: দেখো, 3 বছর পরে একদিন এসে তোমার মামা এসব দিয়ে গেলেই আমি খাবো, এত ছোট নজর আমার না। আমি প্রতিদিন যা কিনে খেতে পারি তার বাইরে দামি কিছু খাবার আমি খেতে চাই না, এটা তুমি ভালো করেই জানো। ওগুলো নিয়ে যাও।
1: দেখো, নিজের মুরদ নেই, কেউ দিলে এত দেমাক করো কেন? হ্যাঁ, দেমাক করা তারই সাজে কেনার যোগ্যতা যার আছে, বুঝেছ?
0: আমার যোগ্যতা নেই এটা তুমি ভালো করেই জানো, 20 বছর সংসার করেছো, অথচ স্বামীর মন মেজাজ বোঝো না। কেমন স্ত্রী তুমি?
1: মুখে লাগাম দিয়ে কথা বলো।
0: লাগাম দিয়ে বলবে তো তুমি? তোমার মামা ঘুষখোর মানুষ, তার ক্ষমতা তো থাকবেই, আমার মতো ঘুষ না খেয়ে যদি আনতো তাহলে বুঝতাম বাপের বেটা। পরের ধনে পুদ্দারি।
1: কি কি, তুমি তুমি আমার মামাকে নিয়ে এত বড় কথা বললে?
0: যা সত্যি তাই বলছি, অন্যায় কিছু বলিনি?
1: না, অন্যায় বলিনি।
0: নিজেও জানো আমার চেয়ে বেশি স্কেল তার নয়, তারপরেও 4তলা বাড়ি, আরো 2টো প্লট রয়েছে তার, এক ছেলে বিদেশে পড়ে, মাসে কত টাকা তার খরচ, এসব এসব আসে কোত্থেকে? আমার জমিদারি ছিল।
1: হায় হায় রে, আমার মামাকে সবাই মান্য করে, আর তুমি তার সম্বন্ধে এত বড় কথা বললে, আমি আমি সব ভেঙে ফেলবো, একদম পুড়িয়ে ফেলবো, জ্বালিয়ে দেবো, আমি অসহ্য, আমি সহ্য করতে পারছি না, সব ফেলে দেবো, থালা বাটি সব ফেলে দেবো, আমি সব ভেঙে যাবে, এই সংসার ছেড়ে দেবো আমি।
0: আরে আরে, করছো কি, পাগল হয়ে গেলে নাকি?
1: আগে ছাড়ো, আরে সংসার ছাড়ো, আমি পাগলই হয়ে যাবো।
0: মাথা ঠান্ডা করো, কদুর তেলটা মাথায় লাগাও।
1: কদুর তেল? কদুর তেল মাথায় লাগাবো? পাগলের তেল তুমি আমার মাথায় লাগাতে বলছো? তুমি তোমার মাথায় কদুর তেল লাগাবো, আমার মামাকে নিয়ে এত বড় কথা বলে?
0: রাগ করো না, শোনো শোনো।
1: না, রাগ করবে না।
0: শোনো, তোমার মামা একা নন, তার মতো অনেকে আছেন যারা অন্যায় করে সমাজের ভারসাম্য নষ্ট করছে।
1: ও,
0: তারা কিন্তু বেশি নয়, হাতে গোনা। ওরা সবাই যদি আমাদের মতো হতো, আমার মতো সৎ অনিষ্ট হতো, তাহলে সমাজের এই ব্যবধান সৃষ্টি হতো না।
1: হ্যাঁ, এখন তো এসবই বলবে।
0: এখন একজনকে দেখে অন্যজন প্রতিযোগিতা শুরু করেছে। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা এমন ছিল না, মানুষ নিজের স্বার্থের জন্য সব বিসর্জন দিয়েছে, নিয়ম নীতি মানে না, একজন অন্যজনকে ঠকিয়ে প্রতারণা করছে, সরকারি জিনিস লুট করে নিজেরা বড় লোক হচ্ছে, নির্মাণ কাজে ফাঁকি দিয়ে জনগণের সম্পদ লুট করছে,
1: লেকচার দিচ্ছে।
0: মানুষের নৈতিক পরিবর্তন না হলে সে জাতি উন্নতি লাভ করতে পারে না, একদিন সব মানুষ তার কৃতকর্মের ফল পাবে।
1: হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার শুনতে হবে,
0: সেদিন আর বেশি দূরে নয়।
1: অসহ্য।
0: বুঝতে পেরেছো রোমানা? হ্যাঁ, আমার কথাগুলো না শুনেই চলে গেল।

0: কে? আমি তোমার বিবেক।
1: বিবেক?
0: হ্যাঁ, পালিয়ে এখানে বাঁচতে এসেছো, কিন্তু কত সময় এখানে থাকতে পারবে? জীবন অনেক বড়।
1: আমি জানি।
0: পালিয়ে না থেকে তুমি অন্যের মতো অসৎ পথে রোজগার করো, রোজগার করে গা ভাসিয়ে দাও, তা না হলে পস্তাবে তুমি।
1: অসম্ভব, মরে গেলেও আমার নীতি বদলাবে না।
0: একবার ভেবে দেখো, সবাই যখন নিয়ম নীতি বিসর্জন দিয়ে অসৎ পথে বড় হচ্ছে, তখন তুমি পিছিয়ে পড়বে কেন?
1: একজন মানুষের কাছে বড় তার আদর্শ। যারা অসৎ পথে বর্জন করে বড় হয়েছে, তাদের জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। প্রতিদিন খবরের কাগজে দেখলে জানা যায় অসৎ লোকের পরিণতি। অসৎ পথে চলবে আর সুখী থাকবে, এটা এটা ভাবা যায় না।
0: তোমার এ কথার সঙ্গে আমি একমত। অসৎ পথ আল্লাহ তাআলার নির্দেশিত পথ নয়, তবুও মানুষ অসৎ পথে চলে।
1: ওরা মানুষ নামের কলঙ্ক, আমি কলঙ্কিত পাপী মানুষ হতে চাই না।
0: তুমি ভালো পথে থেকেও তোমার সংসারে অশান্তি কেন?
1: আমি অশান্তির মধ্যে থেকেও ভালো থাকতে পারি কিনা তা পরীক্ষা করছেন আল্লাহ তাআলা, আমাকে পরীক্ষা করছেন। দুনিয়াতে সৎ লোকের কষ্ট বেশি, আল্লাহ পাক এই সমস্ত সৎ লোকের পরীক্ষা নেন।
0: তোমার কথাই সত্যি, আমি তোমার কাছে হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম।

0: কি হলো, আজ এত দেরিতে ফিরলে যে?
1: বিবেকের সঙ্গে পার্কে বসে কথা বললাম।
0: কি, আজকাল তুমি পার্কেও যাও? তাই তো বলি, তোমার এত পরিবর্তন হচ্ছে কেন? বলি, এই বয়সে কে তোমার প্রেমে পড়লো শুনি?
1: তোমার মধ্যে প্রেম নেই বলে কি অন্যের মধ্যে থাকে না? প্রেম এখন আছে, পৃথিবী থেকে প্রেম মরে যায়নি।
0: তাহলে মরেছি আমি?
1: তুমিও মরেছো, আমাকেও মারছো।
0: মারের দেখেছো কি, সবই তো শুরু। আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব, বিয়ের স্বাদ একেবারে মিটিয়ে দেব। আমাকে জ্বালাচ্ছ যে আগুনে, আমি তোমাকে সেই আগুনে জ্বালাবো।
1: তোমার আগুনে জ্বলে তো আমি অঙ্গার হয়ে গেছি, অঙ্গার। আমার শরীরে এখন বিষও হজম করতে পারবো, বিদ্যুতের শক বেমারুন সহ্য করতে পারবো।
0: আমি তোমাকে অনেক জিনিসে ছাড় দিয়েছি, কিন্তু আর নয়, এখন থেকে প্রতি মাসে আমাকে 2000 করে টাকা দেবে, আমি আমার শখের জিনিস কিনবো।
1: শখের জিনিস?
0: তুমি মনে করেছো আমার শখ আল্লাদ এসব কিচ্ছু নেই? এখন টাকা দাও, বেতন পেয়েছো, আজকে টাকা দেবে তুমি আমাকে।
1: টাকা দিলে সারা মাস সংসার চালাবো কি করে?
0: তোমার সংসার কি করে চালাবে সে তুমি জানো? তোমাকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। কি হলো, টাকা দাও।
1: টাকাগুলো আমি অফিসে রেখে এসেছি।
0: সামান্য করে টাকা দাও অফিসে? বলি কার ভয়ে? হ্যাঁ, আমার বাপের বাড়ির কেউ আসে? এ পর্যন্ত কটা শাড়ি দিয়েছে শুনি? বাপের বাড়ির জিনিসেই চলছি। শোনো, কাল অফিস থেকে টাকা এনে আমাকে দেবে, এই আমার শেষ কথা।

0: স্যার কাছাকাছি গেছে কি?
1: না, হাজারের ঘর মেলে না, আবার শতক
2: আর মেলে না। আমার মেয়া ওই টাকা দিয়ে ছেলে মেয়েকে ফজলি আম কিনে খাওয়াও কাজে লাগবে।
0: স্যার আপনার টিকিটটা বাইর করুন তো। কিসের টিকিট?
1: আপনাকে নাকি লটারির টিকিট কিনে দিয়েছিল আমার মিয়া?
0: হ্যাঁ হ্যাঁ, আমার তো মনেই ছিল না।
2: মনে যখন ছিল না তখন পেয়েও তো যেতে পারে।
1: অনেকে মনে না করে, ভালো করে। টাকা পয়সার কত ছলচাতরি মানুষ করে তার ঠিক নেই, তবুও পোড়া কপালে আপেল টু জুটবে।
0: বিশ্বাস করুন আমার সত্যি মনে ছিল না।
2: আরে ঠিক আছে, মনে যখন ছিল না এখন পেয়েও তো যেতে পারেন।
0: আল্লাহর নাম নিয়া মিলান তো স্যার।
2: প্রথম প্রাইজ না, মেলে নাই।
1: দ্বিতীয় প্রাইজ তাও না।
2: তৃতীয় প্রাইজ না, তাও না।
0: আমাদের কপালে আর হবে না, খাবাকা টাকাই গেল।
1: রফিক সাহেব পেয়েছে।
2: হ্যাঁ, চতুর্থ প্রাইজ 50,000 টাকা, 10 জনের মধ্যে রফিক সাহেব একজন।
0: স্যার
2: বলুন,
0: ফকিরের হাতে নেওয়ায় কামে দিছে।
2: হ্যাঁ, ওই ফকিরকে খুঁজে বের করো, আমরা তার হাত দিয়ে আগামী লটারির টিকিট কিনব।
0: আমি লটারি পেয়েছি, বিশ্বাস হচ্ছে না।
1: রফিক সাহেব,
2: আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে আপনি টাকা পেয়েছেন?
0: স্যার আপনার কপালটা হাসাই ভালা।
1: আমাদের পরিচিত একজন আপনি।
2: শুধু পরিচিত অফিস কলিগ,
1: আমরা আপনার পরিচয়ে আজ গর্বিত।
2: প্রথম পুরস্কার 50,00,000 টাকা না পেলেও 50,000 তো পেয়েছেন।
0: 10 টাকায় 50,000, আজকালকার বাজার কম কিসে?
3: আমি এখন বাসায় যাব।
1: যান, ভাবিকে সুখবরটা দিন।

0: কি বললে তুমি? তুমি লটারিতে 50,000 টাকা পেয়েছো?
1: হ্যাঁ, এই দেখো আমার সেই লাকি টিকিট।
0: আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না গো, আমি বিশ্বাস করতে পারছি না।
1: বিশ্বাস আমি কি করতে পেরেছিলাম? শোনার পর অনেকক্ষণ দুনিয়াদারির কথা মনে ছিল।
0: হ্যাঁ গো,
1: বলো
0: টাকাটা পেয়ে কি করবে?
1: ভাবছি সব টাকা তোমাকে দেব, ও টাকা তোমার।
0: আমার?
1: ওর একটি টাকাও মিলাবো না, বিশ্বাস করো। এই নাও টিকিট, এটা যার হাতে থাকবে টাকাটাও তার।
0: আর আমার যে কি খুশি লাগছে, মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন।
1: খাবার খাবার বলো তো শুনি।
0: এতদিনের সব কষ্ট আমি ভুলে গেছি গো।
1: খাবার বলো আবার বলো।
0: তোমার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই।
1: টিকিটটা কিনে মনে হচ্ছে খুব ভালোই করেছিলাম, তা নাহলে তোমার মুখে এমন হাসি দেখতে পেতাম না। রুমনা, বিয়ের পর আজ পর্যন্ত এমন খুশি তোমাকে হতে দেখিনি।
0: বিয়ের পর এত টাকা কোনোদিন দিয়েছ?
1: টাকাটা দিয়ে তুমি দামি জিনিসপত্র কিনবে, তোমার সোনার গয়না, তোমার সোনার গয়নার শখ ছিল তাও গড়াতে পারবে, ভালো জুতোর জন্য কোথাও যেতে পারো না, দুজোড়া ভালো শু কিনবে।
0: শুধু আমিই কিনবো? তুমি?
1: আমার কিছু লাগবে না।
0: বললেই হলো, শীতের জন্য একটা শাল কিনবে, ভালো জুতো আর ভালো শার্ট নেই তোমার একদম, ওগুলোও কিনতে হবে।
1: বললাম তো আমার কিছুই লাগবে না, তুমি তোমার জিনিস কিনো।
0: তুমি না কিনলে আমি কিচ্ছুটি কিনবো না। বলো এবার নেবে?
1: যখন বলছো তখন নিতেই তো হবে, তোমার যা জিদ।
0: আর আমি জিদ করবো না, তোমাকে কটু কথাও বলবো না, ঝগড়া ফ্যাসাদ এসব কিচ্ছু করবো না, বিশ্বাস করো।
1: তুমি ঝগড়া তো নিজের ইচ্ছায় করো না, আমার অভাব, আমার দারিদ্রতা, আমার সীমিত আয়, এসব দেখেই তো বলো। আমি তোমাকে দৌড়তি না রোমান, আমি তোমাকে দৌড়তি না।
0: আচ্ছা আচ্ছা, টাকাটা আমরা কবে পাবো?
1: দিন সাতেকের মধ্যেই পাবো।
0: মাত্র 7 দিন পর?
1: হ্যাঁ, কাল অফিসে গিয়ে আমাদের টিকিট জমা দিয়ে আসবো।
0: আমাকেও যেতে হবে?
1: ওটা তো তোমার, তোমাকে তো যেতেই হবে।
0: কিন্তু আমার তো ভালো শাড়ি নেই।
1: বাক্স খুলে দেখো আগের কোনো শাড়ি যদি।
0: হ্যাঁ হ্যাঁ, আছে আছে, মনে পড়েছে। হ্যাঁ, বিয়ের 1 বছর পর তুমি একটা দামি শাড়ি কিনে দিয়েছিলে, মনে আছে আমার।
1: এত বছরের কথা কি মনে থাকে?
0: ওটা পরেই যাব, যত্ন করে রেখেছিলাম।
1: বেশ, তাই হবে।
0: তা তুমি কি পরবে? এসব পরে অমন জায়গায় যাওয়া কেমন ভালো দেখায় না।
1: শোনো, মনে পড়েছে ওই যে 5 বছর আগে হিদে একটা সিল্কের পাঞ্জাবি কিনেছিলাম?
0: হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওটা আছে। ওই পায়জামা পাঞ্জাবি আমি ধুয়ে রেখে দিয়েছি, এতদিন সেরকম কোথাও যাওয়া হয়নি, তাই পরাও হয়নি, পুরনো হয়েছে না।
1: হোক না, টাকা পেয়ে দামি জামা কাপড় তো কিনবই।
0: তা ঠিক।
1: আচ্ছা শোনো, রোমান, আজকের এই খুশির দিনে একটু ভালো বাজার করলে হয় না?
0: আমিও তাই ভাবছি জানো, যদি খবর শুনে আত্মীয় স্বজনরা কেউ আসেন।
1: এত টাকা তো আমার কাছে হবে না।
0: ভাবছো কেন? তোমাকে বলিনি, কিছু জমিয়ে জমিয়ে 1500 টাকা হয়েছে আমার, সেখান থেকে নিয়ে যাও, আমি দিচ্ছি।
1: কই, কোনোদিন তো ওই টাকার কথা আমাকে বলনি।
0: বলিনি, টাকাটা নানা বাহানায় তুমি নিয়ে খরচ করতে, এমন খুশির দিনে দরকারের সময় পেতে।
1: এত কষ্টের মধ্যে তোমার ওই জমানোর টাকা দেখে খুব ভাল লাগছে আমার। আসলে না, তোমার মধ্যে একটা সংসারী মন আছে।
0: তোমার মধ্যেও আছে, নইলে বুদ্ধি করে টিকিটটা কিনেছিলে।
1: রোমানা, আমরা কত সময় কত কথা বললাম, অথচ একবারে ঝগড়া করলাম না, অথচ 20 বছরের মধ্যে একটা দিনও মনোমালিন্য ছাড়া আমাদের কাটেনি।
0: টাকাগুলো আমাদের জীবনের জন্য আশীর্বাদ।
1: ঠিকই বলেছ, ওই টাকাই আশীর্বাদ।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আপনারা?
0: হ্যাঁ, আমার স্ত্রী রুমানা।
2: আসসালামু আলাইকুম।
1: আচ্ছা, কি ব্যাপার বলুন তো?
0: আমরা লটারির একটা পুরস্কার পেয়েছি।
1: প্রথম প্রাইজ?
0: জি না।
1: ও, প্রথম পুরস্কারের দাবি তার তো এখনো আসেনি। এনিওয়ে, দেখি আপনাদের টিকিটটা।
0: হ্যাঁ,
1: আপনারা আজকের পত্রিকাটা দেখেননি?
0: জি না।
1: সরি, একটা ভুল হয়ে গিয়েছিল।
2: ভুল?
0: ভুল?
1: জি, এই টিকিটের নাম্বারটি ভুলবশত ছাপা হয়েছিল। ভুলটা আমাদেরই, তাড়াহুড়ো করে আমরা একটা মিস্টেক করেছিলাম। আজ আমরা কয়েকটা দৈনিক পত্রিকায় সংশোধনী দিয়েছি। প্রত্যেক পত্রিকায় এই সংশোধনী ছাপা হয়েছে।

0: কি হলো, লটারি অফিস থেকে এসে এরকম মনমরা অবস্থায় বসে রইলে যে?
1: ভাবছি।
0: শোনো, আজ থেকে সব ভাবা ভাবি সব শেষ। এই সামান্য 50,000 টাকা আমাদের জীবনে সুখ শান্তি এনে দিতে চেয়েছিল। আমরা সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু
1: হ্যাঁ তাই তো,
0: টাকা হয়তো মানুষের সুখের পথ দেখাতে পারে, কিন্তু সুখ দিতে পারে না। সুখ হলো মনে। এই 20টা বছর আমি তোমার সাথে অন্যায় করে আসছি, অসৎ ব্যবহার করছি।
1: রুমানা,
0: আমি বুঝতে পেরেছি তোমার অন্তর কত বড়। শত অভাব অভিযোগের মধ্যেও তুমি ওই লটারির পুরো টাকাটাই আমাকে দিতে চেয়েছিলে। কজন স্বামীতে স্ত্রীকে এত ভালোবাসে বলো তো? তোমার মন, তোমার মন যে কত মহৎ। রফিক, রফিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা আমরা পুরনো সমস্ত কিছু ভুলে যে, অতীতকে ভুলে যে নতুন জীবন শুরু করব। আর কোনো দিন তোমাকে ভুল বুঝব না, কোনো দিনও কোনো কষ্ট দেব না, বিশ্বাস করো।
1: হ্যাঁ
0: হ্যাঁ রফিক, হ্যাঁ। কি হলো, এবার একটু হাসো
1: রুমানা।

রচনা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড় সাহেব, শেখ শরফত আলী দুলু আলাল, এ কে এম আলাউদ্দিন দুলাল, কালীপদ মল্লিক, আলম সিরাজুসালিকিন, পিয়ন সাব্বির আহমেদ, শফিক অমর রায়, নিজাম আহসান হাবিব, রুমানা শেখুতা আহমেদ, রেহানা ডলি রায়। শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা ও রফিক চরিত্রে যোগদান করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি প্রযোজনা করেছেন শেখ সিরাজুল ইসলাম। নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।

0: ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এ বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণঅভ্যুত্থান, পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ওমরা মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণে দেশে বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুনকুড়ি স্পোর্টস 2025-26 প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান নতুনকুড়ি স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 40 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, বিকেল চারটে বাংলা সংবাদের পর ফিরে এলাম আমাদের আয়োজনে। শুনছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আয়োজন মানে এখন রয়েছে বিভিন্ন ছায়াছবি গান, শুরুতেই অজান্তে এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী কুমার শর্মা।

0: এবারে রয়েছে আগুনের কণ্ঠে পরাধীন ছবির গান।
1: দুনিয়াটা বদলে গেছে যতই দেখি ভাই, লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মনটা সবাই দিতে পারে, কিন্তু আমি প্রাণটা দিতে পারি, এই সুন্দর গানটি রয়েছে আপনাদের জন্য। শিল্পী মনির খান এবং সাবিনা ইয়াসমিন, ছায়াছবি জান আমার জান।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রয়েছে নসিব ছবির গান রুনা লায়লার কণ্ঠে।

বজ্রপাত থেকে রক্ষা পেতে সবচেয়ে নিরাপদ হল কোনো পাকা ভবনের ভেতর আশ্রয় নেওয়া। খোলা স্থানে থাকলে গুটি সুটি হয়ে বসে পড়ুন, অর্থাৎ মাথা নিচু করে হাঁটুতে গুঁজে থাকুন, এবং কোনো ধাতব বস্তু, উঁচু গাছ বা জলাশয় থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে পাকা ভবনের নিচে অবস্থান করা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের সময় জানালার কাছে বা বারান্দায় থাকা বিপজ্জনক। টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন এবং কর্ড যুক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় গোসল করা, বেসিনে হাত ধোয়া বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ধাতু পাইপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। খোলা মাঠ, পাহাড়ে চূড়া বা উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে কখনোই আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা সমুদ্র থাকলে দ্রুত ডাঙায় উঠে আসুন। যদি কোনো আশ্রয়স্থল না থাকে, তবে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বসে দুই কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাথা নিচু করে রাখুন, যেন শরীর মাটির সংস্পর্শে কম থাকে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। ছাতা, সাইকেল, মোটরসাইকেল বা ধাতব কৃষি যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, তবে গাড়ি বা কোনো ধাতব বাহনের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন। প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে রয়েছে জীবন সঙ্গী ছবির গান শাকিলা জাফর এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

সবশেষে মেয়েরা ও মানুষ, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য। কখনো সাগর ছিল, এই গানটি কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানুর কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

নাতিরা শুনলেন, মানুষের সঙ্গে অপকার সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের ও তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে, ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আরও একটি নাতে রাসুল।

ناتي رسول شنلن বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রেডি করে শোনানো হচ্ছে।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Oshojo Khairul Oishi. Prime Minister Tariq Rahman has stressed the need for merit-based promotion in the Bangladesh Army, rising above personal preferences or political consideration, to build a modern and professional force. He put the emphasis at the inaugural ceremony of the Army Headquarters Selection Board 2026 at the Dhaka Cantonment today. The Prime Minister said the highest importance should be given to merit, professional competence, integrity, moral character, leadership qualities and discipline in promotions. Lauding the role of the Bangladesh Army in safeguarding the country's independence and sovereignty, the Prime Minister said, alongside national security, the Army has been making significant contributions to maintaining internal law and order, disaster response and providing assistance to the civil administration. Tariq Rahman thanked the Chief of Army Staff and all members of the force for their contributions to the end. Acting President Major Retired Hafizuddin Ahmed Bir Bikram paid the homage to the martyrs of the Great Liberation War by placing a wreath at the National Memorial in Savar. He laid the wreath and observed a minute of solemn silence in memory of the martyrs who laid down their lives for the country's independence. Following the tribute, a guard of honor was presented by members of the Bangladesh Army, Bangladesh Navy, and Bangladesh Air Force. The acting president later signed the visitor's book, paying deep tribute to the Liberation War martyrs. The acting president also planted a sapling on the National Memorial premises. Later, the acting president paid the homage at the graves of Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaida Zia at the Ziauddin in the capital. He offered Fatiha and Munajat, seeking the eternal peace of the departed souls of Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaida Zia. Information and Broadcasting Minister Zahiruddin Shapon has said the FIFA World Cup 2026 was successfully broadcast without spending any money from the government revenue. He made the remarks at the FIFA World Cup 2026 broadcast and Thanksgiving event held at the Press Information Department Conference Room in the capital today. The Information and Broadcasting Minister credited the zero revenue expenditure to the strategic guidance, honesty and visionary leadership of the Prime Minister Tariq Rahman. The Information and Broadcasting Minister expressed his gratitude to Prime Minister Tariq Rahman for the successful completion of the broadcast program. He added, the incumbent government is actively working to transform sports from a hobby into a respectable profession. Home Minister Salahuddin Ahmed has reaffirmed the government's commitment to enforcing a strict reward and punishment policy to transform the country's law enforcement agencies into people-friendly and service-oriented institutions in the line with the aspirations of the people following the July mass uprising. He made the remarks while addressing a ceremony as the chief guest at the Home Ministry's conference room today. A total of 9 police personnel received awards for 2 separate acts of bravery and commendable services. The primary registration for Hajj 2027 will begin on July 27 next. The registration process will continue until September 24 this year. A press release informed this today. The first edition of the large sports festival Notun Kuri Sports 2025-26, organized with the spontaneous participation of over 1 lakh of children and adolescents across the country, is going successfully to conclude. A colorful closing and award ceremony of the competition will be held tomorrow at 4 p.m. at the Bangladesh Army Stadium in Dhaka. Prime Minister Tariq Rahman is scheduled to present in the Notun Kuri Sports Festival. A handout said this today. The journey of Notun Kuri Sports program started simultaneously nationwide from the Sylhet District Stadium on May 2, 2026. Dhaka Meteorological Office says a well-marked low over Northwest Bay and adjoining Odisha West Bengal coasts intensified into a monsoon depression and now lies over the same area at noon today, about 425 km west-southwest of Chattogram, 415 km west of Cox's Bazar, 245 km west-southwest of Mongla, and 265 km west-southwest of Paira. It is likely to move north-westwards and intensify further under its influence. Squally, weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh maximum. Sustained wind speed within 44 kilometers of the depression center is about 40 kilometers per hour, rising to 50 kilometers per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come closer to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thundershower with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Purchi, Sirajum Munira. বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গিন প্রিওর হাউসওয়্যার কোম্পানি লিমিটেড বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় বেবজা কমপ্লেক্সে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি 30.47 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশ্বায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টুন এবং পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এই প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত ছিল 33টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স 19 পয়েন্ট কমে অবস্থান করছে 5,784 পয়েন্টে। ডিএসইতে আজ 780 কোটি 63 লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 938 কোটি 88 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85, ক্রয় 122.85, পাউন্ড স্টার্লিং বিক্রয় 166.72, ক্রয় 163.62, সৌদি রিয়াল বিক্রয় 33.22, ক্রয় 32.56, দিরহাম বিক্রয় 33.89, ক্রয় 33.28, কুয়েতি দিনার বিক্রয় 404.45, ক্রয় 397.06, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.48, ক্রয় 94.67, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.45, ক্রয় 29.86 এবং থাইবাত বিক্রয় 3.70, ক্রয় 3.63। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরের ও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি রুয়ান রশিদ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
2: আমি মাসুদুল নূর, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আসো, আজ দেরি না করে আমরা আমাদের মূল পাঠে চলে আসি। আজ আমরা কবিতা পড়ি, কি বলো? নাকি গদ্য দিয়ে শুরু করবো? কবিতাই পড়ি। কবিতা খুব পছন্দ রুয়ানের, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যে বইয়ের প্রথম দিকে যে কবিতাগুলো আছে, এর মধ্যে একটি কবিতা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রুয়ান, তুমি কি জানো যে বঙ্গভূমি মানে কি? বঙ্গ শব্দের অর্থ কি?
1: বাংলা।
0: বাংলা। আর ভূমি মানে কি?
2: ভূমি, মাটি, মাটি, দেশ।
0: দেশ। তাহলে বঙ্গভূমি বলতে কাকে বোঝানো হয়েছে? বাংলাদেশকে। তো বঙ্গভূমির প্রতি মানে বাংলাদেশের প্রতি কবিতাটার নাম। তাহলে নিশ্চয় কি বোঝা যাচ্ছে যে কবিতাটার মধ্যে বাংলাদেশকে কেন্দ্র করে কবি হয়তো কোনো কিছু বলতে চাচ্ছেন, অর্থাৎ বঙ্গভূমিকে, বাংলার মাটিকে কেন্দ্র করে কোনো কিছু বলতে চাচ্ছেন, তাই তো? তার আগে আমরা জানবো যে মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন। রোহান, তুমি কি জানো? যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। কত সালে জন্মগ্রহণ করেন? 1824 সালে। আর মৃত্যুবরণ করেন 1873 সালে। উনার নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে ছিল মধুসূদন দত্ত, যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন উনার নামের পাশে কি যুক্ত হয়েছে? মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। বাংলা সাহিত্যের উনি বেশ কিছু নতুন কিছু আবিষ্কার করেছেন, যেরকম অমিত্রাক্ষর ছন্দ। কবিতা পড়তে গেলে ছন্দ লাগে, মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কার করেছেন। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য তিনি রচনা করেছেন। আবার বাংলা ভাষায় প্রথম সনেট, যেটাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা, সেই চতুর্দশপদী কবিতাও কিন্তু তিনি রচনা করেছেন। তা আমরা আজকে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমিকে কেন্দ্র করে কি বলেছেন সেটা আমরা তোমরা বলবো। তার আগে তোমাদেরকে একটু বলি যে উনার ছোট সময়ের একটি গল্প আছে, কিরকম শুনবে? গল্পটি হলো এরকম, উনার ইংরেজি ভাষার প্রতি উনার অনেক গভীর অনুরাগ ছিল, ভালোবাসা ছিল। তো উনি এরকম, আমরা যখন আমাদের টিচারদের কাছে পড়েছি তখন শুনেছি উনি যখন স্নান করতে যেতেন, গোসল করতে যেতেন, তখন উনার মা নাকি আটটা হাঁড়িতে ভাত বসাতো। যে হাঁড়ির ভাত ভালো ফুটত সেই হাঁড়ি থেকে উনাকে খাবার দিত। কিন্তু যখন তিনি বিদেশে চলে গেলেন ইংরেজি ভাষায় কাব্য সাহিত্য রচনা করার জন্য, যখন তিনি ফ্রান্সে চলে গেলেন, বিদেশে চলে গেলেন, উনার ইংরেজি সাহিত্য উনি যেরকম প্রসার, এরকম প্রসার যেহেতু হয়নি, পরবর্তী সময় এমনও সময় কেটেছে উনার অনেক কষ্টে দিনাতিপাত হয়েছে। পরবর্তীতে আবার তিনি দেশে আসেন, তারপর আবার কাব্য সাহিত্যে মনোযোগ প্রকাশ করেন, তাই তো? তো মাইকেল মধুসূদন দত্ত বিদেশ থাকাকালীন বঙ্গভূমিকে কেন্দ্র করে প্রথমেই বলেছে, দেখো, রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে। বলেছে, রেখো মা দাসের মনে, রেখো মা আমাকে মনে রেখো, দাসের মনে আমি তোমার দাস। এ আমি কে? রোয়ান, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত দেশমাতাকে বলছে যে রেখুমা দাসেরে মনে, এ মিনতি করি পদে। পদে শব্দের অর্থ কি? পা, চরণে, তোমার চরণে আমার মিনতি, তুমি আমাকে মনে রেখো। সাধিতে মনের সাধ, সাধিতে মানে কি? সাধ মানে কি? ইচ্ছা। আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ, পরমাদ শব্দের অর্থ হলো ভুল ভ্রান্তি। দূরের বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত কি বলছেন? যে দেশমাতাকে বলছেন যে দেশমাতা তুমি আমাকে মনে রেখো, আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, মধুহীন করোনাকো তব মন কোকনদে। মধুহীন করো, মধু কোথায় থাকে? মধু কোথায় কোথায় থাকে? ফুলে থাকে না মধু? তো কোকনদ হলো লাল পদ্ম। তো লাল পদ্মর সাথে মধুর, মধু যেরকম থাকে, অর্থাৎ একটা থেকে আর একটা যেরকম পৃথক করা যায় না, তোমার মনের কোকোনদ থেকে আমাকে আলাদা করো না। কতটা মানে গভীর ভাবে দেশমাতাকে স্মরণ করেছেন। প্রবাসে, বিদেশে, প্রবাসে মানে কি? বিদেশে, দৈবের বসে, মানে হঠাৎ করে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেতাহে। বলছে প্রবাসে হঠাৎ করে যদি জীব তারা খসে পড়ে, জীব তারা যে আকাশের তারা সেটা কিন্তু না, অর্থাৎ কবি বলছেন যে এ দেহ আকাশ হতে নাহি খেতাহে, অর্থাৎ আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে আমার কোনো খ্যাত থাকবে না। খ্যাত শব্দের অর্থ কি? মাসুদুল খ্যাত মানে দুঃখ। কবি কেন বলেছেন আমার কোনো দুঃখ থাকবে না? দেশমাতাকে বলেছেন যে বিদেশে যদি, প্রবাসে যদি জীব তারা খসে পড়ে, অর্থাৎ আমার প্রাণ যদি চলেও যায় তাও আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। কেন? কারণ তুমি যদি আমাকে বলো মনে রাখো,
2: মনে রাখো।
0: তুমি কি বুঝতে পেরেছো রোয়ান? যতটুকু পড়েছি এতটুকু বলো তো একটু, কবিতাটা পড়ো এখান থেকে।
1: রেখোমা দাসের মনে এ মিনতি করি পদে।
0: মানে কি রেখোমা দাসের মনে? দেশমাতা কি বলছে?
1: মনে রাখ,
0: মনে রাখতে। কেন মনে রাখতে বলছে? যে আমি বিদেশে আছি, তুমি যদি আমাকে মনে রাখো তাহলে বিদেশে আমি থাকলেও আমি যদি মারাও যাই আমার কোনো কি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। মাসুদুল পর তো চললেন,
2: সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ।
0: সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মানে কি?
2: মানে যদি মনের স্বাদ পূরণ করতে, মানে মনের ইচ্ছা পূরণ করতে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে থাকে তাহলে তুমি আমাকে ভুলে যেও না।
0: খুবই ভালো বলেছি কিন্তু রুয়ান, তুমি কি বুঝতে পেরেছো? এরপরে বলেছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। জন্মিলে মরিতে হবে, এটা একটা দার্শনিক সত্য। তো জন্মালে কি হয়? মরতে হয়। অমরকে কোথা কবে? কেউ কি পৃথিবীতে কখনো অমর? পৃথিবী কেউ কখনো অমর হয়ে আছে? কেউ কখনো অমর হয়ে থাকে না। কিন্তু বলেছে, কিন্তু চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। চিরস্থির কবিনীর, নীর শব্দের অর্থ কি? জল, পানি। চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। জীবন নদ মানে কি? যে এই সমগ্র জীবনে কোনো কিছুই কি নয়, চিরস্থির নয়। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, বলছে আমিও তো অমর হব না, কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো তাহলে সমনে, সমনে মানে হলো মৃত্যুর দেবতা, আমি মৃত্যুর দেবকেও তো ভয় পাই না। মাসুদ তুমি বুঝতে পারছো? কি বুঝছো বলো তো, যতটুকু পড়িয়েছি এখান থেকে বলো।
2: স্যার এখানে আমি বুঝতে পেরেছি যে দেশমাতার কাছে
0: কবি মিনতি করেছেন,
2: যে তাকে স্মরণ রাখতে, দেশমাতা যদি তাকে স্মরণ রাখে তাহলে কোনো দুঃখ বিপদ বা
0: মৃত্যু তিনি ভয় পান না,
2: কেউ তিনি ভয় পান না।
0: রুয়ান কি তুমি বুঝতে পারছো? কি বুঝতে পারছো বলো তো।
1: যদি দেশমাতা তাকে মনে রাখে তাহলে তার কোনো দুঃখ, কোনো বেদনা কিছুই থাকবে না,
0: কিছুই থাকবে না, এমনকি তিনি মৃত্যুকেও ভয় পাবেন না,
1: মৃত্যুর দেবতাকেও ভয় পাবেন,
0: ভয় পাবেন না। খুবই কতটা মানে দেশমাতার প্রতি তার কতটা কি বলো আবেদন, যে দেশমাতা তুমি যদি আমাকে মনে রাখো। আজকে যে আমরা কবিতা পড়ছি, দূরের বন্ধুরা চিন্তা করে দেখো তো, মাইকেল মধুসূদন দত্ত কে মারা গিয়েছেন, কিভাবে গিয়েছেন, উনার কবিতা আমরা পড়ছি না? উনি আমাদের মাঝে অমর হয়ে আছেন না? এই যে তার যে কর্ম, তার কর্মই তো পৃথিবীতে তাকে অমর করে রেখেছে, তাই না? তাহলে বলেছে যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, আমি তুমি যদি আমাকে মনে রাখো আমি মৃত্যুকে ভয় পাই না। মাইকেল মধুসূদন দত্ত যে তার কর্ম করে গিয়েছেন, সেই কর্মের মধ্য দিয়েই তো তিনি আমাদের মাঝে আছেন, তাই না? মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে কি? মৌমাছি। বলছে মৌমাছি গলবে না ও পড়িলে অমৃত হ্রদে, পড়লে মৌমাছি গলবে না, অর্থাৎ তোমার সান্নিধ্যে যে থাকবে সে কখনোই হারিয়ে যাবে না, সেই ধন্য নরকুলে। নরকুলে মানে কি? নর শব্দের অর্থ কি রুয়ান বলো?
2: পুরুষ।
0: নর মানে মানুষ, নরকুলে মানে মানুষকুলে। এই সেই ধন্য, সেই ব্যক্তি ধন্য মানুষকুলে, লুকে যারে নাহি ভুলে, সেই মানুষই পৃথিবীতে ধন্য, যে মানুষ যে মানুষকে কখনো ভুলে না। বলতে কি বলেছে রুয়ান?
1: যে মানুষকে মনে রাখে তারা কখনোই ভুলে যায় না।
0: যে মানুষকে মনে রাখে তারা ধন্য, লুকে যারে নাই বলে। কোনো মানুষকে যদি কোনো মানুষ না ভুলে তাহলে সেই মানুষই পৃথিবীতে ধন্য। তখন কবি বলেছে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনের মন্দিরে সদা মানে মনের মন্দিরে যাদেরকে সবসময় মনে রেখেছে সেই মানুষই পৃথিবীতে ধন্য। বলছে যে যদি কোনো মানুষের মনের মধ্যে রাখা যায় কাউকে তাহলে সেই মানুষ ধন্য। কিন্তু কোনো গুণ আছে, যাচি বোঝে তব কাছে। কিন্তু কবি বলছেন দেশমাতাকে, দেশমাতা আমার কি কোনো গুণ আছে যা আমি বলবো যে তুমি আমাকে মনে রেখো? আমার তো কোনো গুণ নেই। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। বলছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে, তুমি তো শ্যামল জন্মভূমির সৃষ্টি, তাহলে তুমি যদি দয়া করে ভুল দোষ গুণ ধরে, আমার যা কিছু ভুল আছে, যা কিছু দোষ আছে, যা কিছু গুণ আছে, সবকিছু বিবেচনা করে তুমি যদি অমর করিয়া বর দেহ দাসে সুবর দে, তুমি আমাকে আশীর্বাদ করতে পারো না অমর বর দেওয়ার জন্য? ফুটি যেন স্মৃতি জ্বলে, তোমার স্মৃতিতে যেন আমি কি ফুটে থাকতে পারি মানুষে মা যথা ফলে, মধুময় তাম্রস কি বসন্ত কি শরতে। অর্থাৎ তাম্রস মানে হচ্ছে পদ্মফুল, পদ্মফুল শরৎকালেই ফুটুক আর বসন্তকালেই ফুটুক, আমি যেন তোমার চরণে পদ্মফুলের মতো সবসময় ফুটে থাকতে পারি। বুঝতে পেরেছ? তো দেশমাতার কাছে যে কবি যে বারবার মিনতি করেছেন, কি মিনতি?
2: দেশমাতা যেন তাকে ভুলে না যায় সবসময়,
0: দেশমাতা যেন ভুলে না যায়, একটা বলেছ। এবার রোয়ান বলো আরেকটা। একটা বলেছি দেশমাতা যেন ভুলে না যায়, রোয়ান আরেকটা বলো মাইকেল মধুসূদন দত্ত দেশমাতাকে কি বলেছেন?
1: দেশমাতার প্রতি গভীর
0: ভালোবাসার প্রকাশ পেয়েছেন। আবার দেশমাতা আর কি মিনতি করেছেন?
2: দেশমাতা যেন তাকে
0: মনে রাখে,
2: মনে রাখে, অমর
0: অমর বর দেয়। তুমি বলো আর কি বলেছেন দেশমাতাকে?
1: দেশমাতা যেন ওকে ভুলে না যায়,
0: ভুলে না যায়।
1: যদি না ভুলে যায় তাহলে সে মৃত্যুর দেবতাকেও ভয় পাবে না,
0: ভয় পাবে না। খুবই চমৎকার এই যে বারবার দেশমাতাকে যে তিনি বলেছেন তুমি আমাকে মনে রেখো, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে অমর বর দাও, এগুলি হলো দেশের প্রতি তার কি গভীর ভালোবাসার প্রকাশ। দূরের বন্ধুরা, এই যে কবিতাটি তোমরা হয়তো সবটা কবিতা আমি আবার করে পড়ব, তার আগে আমি রুয়ানের কাছ থেকে প্রথম যে স্তবকের অংশটুকু আমি একটু পড়ব এবং ব্যাখ্যা শুনব। রুয়ান প্রথম অংশটুকু পড়ো এবং ব্যাখ্যা করে, স্যার যেরকম বলেছি তুমি এরকম ব্যাখ্যা করে বলো।
1: রেখো মা দাসরে মনে,
0: দাসেরে
1: দাসেরে মনে এ মিনতি করে পদে,
0: এ মিনতি করে পদে মানে কি?
1: মানে মাতা যেন ওকে না ভুলে যায়।
0: কোন মাতা? দেশমাতা। দেশমাতা মানে কি? আমাদের যে আমরা আমাদের এই দেশ হয়েছে আমাদের মা, তো দেশমাতাকে কবি বলেছেন যে রেখো মা দাসেরে মনে। দাস মানে কি? যে আমি তোমার দাস, আমি তোমার সন্তান, তুমি আমাকে মনে রেখো, তোমার চরণে আমার মিনতি। এরপরের লাইন বলো,
1: সাধিতে মনে স্বাদ ঘটে যদি পরমা।
0: এর ব্যাখ্যা কি? সাধিতে মনে স্বাদ মানে কি?
1: ইচ্ছা,
0: আমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যদি কোন পরমাদ মানে কি? ভুলভ্রান্তি। আমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যদি কোন
1: ভুলভ্রান্তি থাকে,
0: ভুলভ্রান্তি থাকে তখন কি করবা? মধুহীন বলো,
1: মধুহীন করো না গো,
0: মধুহীন করো না গো,
1: তব
0: মন কোকোনো দে, তোমার মনের কোকোনোর থেকে আমাকে আলাদা করো না। কথাটা বুঝতে পেরেছ? অর্থাৎ তুমি তোমার মন থেকে আমাকে আলাদা করো না। মাসুদুল তুমি কি বুঝছো বাবা?
2: জি স্যার,
0: বুঝতে পারছো? পরের অংশটা তুমি যদি একটু বলো।
2: প্রবাসে দৈবের বসে,
0: প্রবাসে, প্রবাসে মানে কি?
2: বিদেশ।
0: দৈবের বসে মানে?
2: দৈবের বসে মানে
0: হঠাৎ করে,
2: হঠাৎ করে।
0: হম,
2: জীব তারা যদি খসে,
0: জীব তারা যদি খসে,
2: অর্থাৎ যদি মারা যায়, অর্থাৎ যদি
0: জীব তারা মানে জীবের তারা মানে কি? মানে প্রাণ,
2: প্রাণ,
0: আকাশের যে তারা সেই তারা হবে
2: না,
0: জীব তারা হবে, জীব তারা মানে কি? তার প্রাণ। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে পড়ে, অর্থাৎ আমার দেহটা যদি আকাশ হয় আর আত্মাটা যদি আমার তারা হয়, আমার আত্মাটা, আত্মাটা যদি এই দেহ থেকে চলে যায় তাহলে আমার কোনো কি থাকবে না? নাহি খেত তাহে, অর্থাৎ আমার কোনো দুঃখ থাকবে না। বলো কেন দুঃখ থাকবে না? মনে রাখলে, যেরকম আমরা আজকে কবিতা পড়ছি, দেশমাতা আমাদেরকে মনে রেখেছে, কবিকে মনে রেখেছে, কবি আমাদের মাঝে কি অমর হয়ে আছেন, তাই তো? এরপরের অংশটা বলো,
2: এ দেশ
0: জন্মিলে,
2: জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে।
0: এখন এই লাইন দুইটার যদি ব্যাখ্যা আসে কি লিখবা?
2: এখানে
0: জন্মিলে মরিতে হবে মানে এটা একটা সত্য,
2: সবাইকে
0: দার্শনিক সত্য। কি সত্য এটা?
2: দার্শনিক সত্য,
0: যে পৃথিবীতে কেউ কখনো অমর নয়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, কেউ কখনো অমর নয়। চিরস্থির কবে নীর, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। এই জীবনে কোনো কিছু কি চিরস্থায়ী?
2: না,
0: চিরস্থায়ী নয়। কিন্তু রোয়ান বলো এর পরের লাইনটা, কিন্তু যদি রাখো মনে, রাখো মনে, বলো কিন্তু যদি,
1: যদি দেশমাতা আমাদেরকে মনে রাখে, আমি মৃত্যুর দৈত্যকে ভয় পাবো না,
0: দেবতাকেও আমি ভয় পাবো না। কথাটা বুঝতে পেরেছ? মৃত্যুর দেবতাকেও আমি
1: ভয় পাবো না,
0: ভয় পাবো না। কেন আমি মৃত্যুর দেবতাকে ভয় পাবো না?
1: দেশমাতা আমাকে মনে রেখে,
0: মনে মনে রাখলে আমি মৃত্যুর দেবতাকে ভয় পাবো না। বুঝতে পেরেছ? এরপরে তুমি বলো, মাসুদুল বলো,
2: মক্ষিকাও গলে না গো পড়িলে।
0: মক্ষিকাও গলে না, মক্ষিকা মানে কি?
2: মৌমাছি,
0: মৌমাছি। তো মৌমাছি, মাছি গলে যায়, কিন্তু বলছে পড়িলে অমৃত হ্রদে।
2: অমৃত মানে অমৃত জীবন,
0: আমরা বলি না যে অমৃতের মতো লাগছে, ভালোবাসার মধ্যে, এই অমৃত ভালোবাসার মধ্যে যদি মক্ষিকাও পড়ে এটা গলবে না, মা আমাদেরকে উদ্ধার করবে। দেশমাতা সেই ধন্য নরকুলে, পৃথিবীতে সেই মানুষই ধন্য নরকুলে। নরকুল অর্থ কি? নর শব্দের অর্থ মানুষের কুলে, মানুষ কুল মানে কি? বংশ। বলো কুল মানে
2: বংশ।
0: এই মানুষের বংশে সেই মানুষই ধন্য লোকে যারে নাহি ভুলে। বলো,
1: এই পৃথিবীতে সেই মানুষই ধন্য যাকে কেউ ভুলে না,
0: যাকে কেউ ভুলে না। এরপর মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনের মন্দিরে সবসময় মনে রেখেছে, মনের মন্দিরে রেখেছে। মনে তুমি যেমন ধরো, তো এরকম মানুষ আছে না পৃথিবীতে, তোমাদের মা আছে, বাবা আছে, তোমাদের অন্য কোনো মানুষজন থাকতে পারে যে মনের মধ্যে সবসময় আছে। আমার বাবা, আমার মা আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যেরকম সবসময় থাকে, আমার সন্তান যেমন আমার হৃদয়ের মধ্যে থাকে, ঠিক সেরকম তোমাদের মনের মধ্যে তো তোমাদের মা বাবা থাকেন। তাহলে দেশমাতাকে বলেছে যে দেশমাতা, তুমি যদি, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি যদি আমাকে মনে রাখো, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। আমার বলেছে কিন্তু কোনো গুণ আছে, যাচিব যে তব কাছে। কত চমৎকার করে বলছে দেশমাতাকে, তাই না? বলছে আমার কি কোনো গুণ আছে যে আমি তোমাকে বলবো আমাকে এই গুণের জন্য আমাকে মনে রাখো? খুব সুন্দর করে বলছে না, কি বলছে বলো তো রুয়ান, বলো।
1: বলছে যে আমার কি এমন কোন গুণ আছে যে আমি আপনাকে বলতে পারবো যে আমাকে মনে রাখতে?
0: দেশমাতাকে বলছে, তাই না? তোমার কোনো গুণ নেই রুয়ান, তোমার তো অনেক গুণ আছে। তুমি সুন্দর করে কথা বলতে পারছো, আজকের অনুষ্ঠানে আসতে পারছো, তাই তো? হ্যাঁ, তাহলে দেশমাতাকে বলেছে, কবি বলেছেন দেশমাতাকে, কি বলেছেন
1: কবি বলেছেন দেশমাতাকে,
0: যে আমার কোনো গুণ নেই, আমি যে তোমার কাছে বলবো এই গুণের জন্য আমাকে মনে রাখো। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তুমি এই শ্যামল জন্মভূমির মা। তাহলে তাহলে আমাকেও তো তুমি অমর হওয়ার জন্য আশীর্বাদ করতে পারো। তবে যদি দয়া করে ভুল দোষ গুণ ধরে, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। সুবর, সুবর মানে কি? আশীর্বাদ। তুমি আমাকে যদি, আমার যে ভুল ত্রুটি আছে সে ভুল ত্রুটি গুণগুলো সবকিছু দেখে তুমি যদি আমাকে অমর বর দাও, এই দাসকে, এই সন্তানকে আশীর্বাদ করো, ফুটি যেন স্মৃতি জলে, তোমার স্মৃতিতে যেন আমি ফুটে থাকতে পারি। মানুষে মা যথা ফলে মধুময় তাম্রস, মানুষে মা যথা ফলে, মানুষ মানে কি? মন। মধুময় তাম্রস, তাম্রস মানে পদ্ম, পদ্ম বসন্তই ফুটুক আর শরৎকালই ফুটুক, আমি যেন তোমার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে পারি সব সময়, বসন্ত না শরৎও না, সব সময় যেন আমি তোমার হৃদয়ে ফুটে থাকতে পারি। সেই আশীর্বাদটুকু, সেই বরটুকু আমাকে তুমি দাও। কত চমৎকার করে দেশমাতাকে প্রণতি জানিয়েছেন, তাই না? কি বলো, এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের, শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয় সবসময় মনে রাখবা। দূরের বন্ধুরা, তোমাদেরকে বলছি যে সবসময় একটা কথা মনে রাখবা, যে বিনয় যত তোমার বেশি হবে তত তুমি উঁচু মানুষ হবে। তোমরা দেখো না, বিনয় তুমি সব কথায় বলবা। দূরের বন্ধুরা, তোমাদেরকে বলছি যখনই কোনো কথা বলবা সেটার মধ্যে যেন রাগ খুব না থাকে। যত বিনয়ী হবা তোমার দেখা যাবে তুমি তত ভালো মানুষের তালিকার মধ্যে তোমার নাম চলে আসবে। তো আশা করি দূরেরও কাছের বন্ধুরা আজকের আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছ। শুধু অনুষ্ঠানের আলোচনা শুনলেই হবে না, বাসায় পাঠ্য বইটি আজকে যেভাবে পড়িয়েছি ঠিক সেইভাবে নিজে নিজে ভালোভাবে যখন পড়বে এবং অনুশীলন করবে তখন তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না। তোমরা ক্লাস 8 উঠেছ, সুতরাং এখন থেকে যদি বুঝে পড়ো, একটু একটু করে বুঝে পড়ো, তাহলে দেখা যাবে পুরোটা বই যখন সিলেবাসে থাকবে বৃত্তি পরীক্ষার জন্য তখন তোমাদের কাছে আর কোনো কিছুই কঠিন বলে মনে হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা থাকলো।
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিত রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
4: বাংলাদেশ বেতার ঢাকা। একটি সতর্ক বার্তা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর এক বিজ্ঞপ্তিতে সকলের সদয় অবগতির জন্য জানানো হয়েছে যে কতিপয় অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি বা স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন বা আপনার বকেয়া জরিমানা আছে, এ ধরনের বার্তা মোবাইলে প্রেরণ করছে এবং এই বার্তা মেসেজের সাথে bsbrtcar-bdpay.sps বা bspbrtcar-govvd.online বা bspbrtn-gov.cc বা bspbrtcar-payvd.icu বা bspbrtn-gov.cc বা bsp.brta@gov.top বা bsp.brta.vu/bd বা bsp.brtas.vu/bd বা bsp.brtai-gov.cc বা bsapqzc.lat বা bsp.brtas.cft এবং বা অন্য কোনো লিঙ্ক প্রেরণ করছে যা বিআরটিএস সার্ভিস পোর্টাল বিএসপি এর আদলে প্রস্তুত করা হলেও এসব জাল পোর্টাল বা ওয়েবসাইটের সাথে বিআরটিএর সার্ভিস পোর্টালের প্রকৃত লিঙ্ক bsp.brtas

বিজ্ঞপ্তিতে এই ধরনের মোবাইল মেসেজের লিঙ্কে ক্লিক না করে ব্যক্তিগত কোনো তথ্য বা আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক থাকা এবং এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বার্তাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এবার শুনবেন পল্লীগীতি শিল্পী উম্মে হাবিবা মৌয়ের কণ্ঠে। প্রথম গানের কথাও শুরু করেছেন মোহাম্মদ ওসমান খান।

শুনছেন পল্লীগীতি, শিল্পী উম্মে হাবিবা মমির কণ্ঠে। এবারে গানের কথা শুরু করেছেন রাধারমণ দত্ত।

এতক্ষণ শুনলেন পল্লীগীতি, শিল্পী ছিলেন উম্মে হাবিবা মৌ, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আয়োজনমালায় রয়েছে বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন শাহাদাত হোসেন স্বপন, শুরু করেছেন আতিকুর রহমান।

আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে। এবারের গানের কথা সাজিয়েছেন শফিউদ্দিন শিকদার, শুরু করেছেন মোহাম্মদ ইসাক।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন অঞ্জুমান আরা শিমুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনা প্রধান সহ বাহিনীর সদস্যকে ধন্যবাদ জানান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণে দেশের বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এ বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণ অভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও উমরার মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে প্রায় ১,০০,০০০ শিশু কিশোরের অংশগ্রহণে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুন করে স্পোর্টস ২০২৫-২৬ প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল ৪টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী বায়ু নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এবারে স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। Health and Family Welfare Minister Shardul Mohammad Shakwat Hussain has said the work of projecting to upgrade the Tala Upazila Health Complex will begin soon. The soil test will be started soon. He said this while talking to journalists after a sudden inspection at Tala Upazila Health Complex in Satkhira today. The health minister said 7-8-storied modern building will be built in the hospital. Separate paralysis centers, physiotherapy centers, graphery and trauma centers will be set up for men and women in the new building. He also said the process of recruitment of doctors on an emergency basis on a special basis is running. Besides, 1 lakh health workers recruitment activities have also started. Earlier, the health minister visited various departments of the hospital, talking to patients and gave the necessary instructions to the concerned people to improve health care. Upazila Executive Officer Jannatul Afroz Golden, Upazila Health and Family Planning Officer Dr. Mijanur Rahman and President of Upazila BNP Mrinal Kanti Roy were also present. The primary registration for HOST 2027 will begin tomorrow. The registration process will continue until September 24 this year. Those wishing to perform HOST will have to complete the primary registration by e-HOST system. The Ministry of Religious Affairs has announced this schedule according to the roadmap for Hajj programs announced by the Saudi Ministry of Hajj and Umrah. Initial registration for Hajj can be accomplished through any government or private agency by depositing 3 lakh and 50,000 taka. A press briefing was held at Khulna Range DIG office today. Newly appointed Range DIG Mohammad Mustafizur Rahman briefed the journalist. Speaking on the occasion, he said the police is working by following a complete zero tolerance policy to ensure the safety of people's lives and to curb any kind of crime. Special measures have been taken to ensure so that the common people of Khulna Division get quick and harass-free police service for any need. The DIG urged the journalists to play their role in maintaining peace and order in the society. Additional DIG Tufail Ahmed and Sheikh Joinuddin, Police Super of Range Office Mohammad Sajjadur Rahman Rasel and District Police Super Mohammad Tajul Islam, including senior police officers, were present at the time. A special crime meeting arranged by the district police was held at the police super's conference room in Khulna today. Range DIG Mohammad Mustafizur Rahman attended it as chief guest. The meeting laid emphasis on modern, technological, community-based and timely policing system away from traditional policing. Presided over by police super Mohammad Tajul Islam, the meeting was attended by the additional police super and assistant police super, including high officials of the police. The monthly kit parade of Armed Police Battalion APBN members was held at the parade ground of APBN headquarters under Shiromani in Khulna today. Captain of the APBN Battalion MM Salahuddin inspected the parade and took salute as chief guest. He directed the police members to maintain professionalism and discipline, wearing uniform properly and perform their duties with extremely dedication to maintain overall law and order in Khulna district. The high officials of APBN and police members were present at the time. Later, he inspected the battalion's vehicle section and provided necessary instructions to ensure proper maintenance, safe use, and round-the-clock readiness of vehicles, and inspected also the water treatment plant. Tree plantation activities began at Bachelor Building Premises ground of Darshana Karwan Company in Chuadanga. Today, under aspect of the implementation of countrywide 25 crore tree plantation program in next 5 years. Managing Director of the company, Mohammad Rabbi Hassan, inaugurated it as chief guest. The high officials and employees of the company were present at the time. Dhaka Met Office says the well-marked low over Northwest Bay and adjoining Orisha West Bengal coast intensified into a monsoon depression and now lies over the same area at noon today, about 425 kilometers west-southwest of Chattogram, 415 kilometers west of Kasbazar, 245 kilometers west-southwest of Mongla, and 265 kilometers west-southwest of Paira. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 km of the depression center is about 400 km per hour, rising to 50 km per hour in gustful squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Paira have been advised to keep hoisted a local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to take shelter immediately and remain in shelter till further notice. Meanwhile, Focus Valley Chill on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়া ওয়ে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, এফএম 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান মালায় এখন রয়েছে বাউল গান। প্রথমে কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল।

সুপ্রিয় শ্রোতা, আপনারা বাউল গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি শুনবেন বাউল রাজু মণ্ডলের কণ্ঠে।

শ্রোতবন্ধু, বাউল গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাত-ই-রাসুল শুনবেন।

প্রথমে আল্লাহ পাকের শানে হামদ এবং পরে নাত রাসূল শুনলেন। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এবারে আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

0: পরে নিচে
1: প্রথমে নাতি রাসুল এবং পরে আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।

0: তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ। বাংলাদেশ বেতার খুলনা। এবারে বাংলায় খবর, অল্পক্ষণের মধ্যেই ঢাকা, অল্পক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামনি মণ্ডল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ আকস্মিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।

0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সারা দেশের উপজেলা হাসপাতাল 50 শয্যা থেকে 101 শয্যায় উন্নীতকরণ, হাসপাতালগুলোতে ডায়ালিসিস মেশিন প্রদান ও উপজেলা হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হবে।
1: এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালিসিস মেশিন দিতে যাচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালিসিস মেশিন দিতে যাচ্ছি। উপজেলায় যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এগুলিতে আমরা মডার্ন প্যাথোলজি করা হচ্ছে প্রত্যেকটা উপজেলায়।
0: তিনি রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ই হেলথ কার্ডের বিষয়ে মন্ত্রী বলেন,
1: হেলথ কার্ডটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছেন, এটা একটা অত্যন্ত টেকনিক্যাল কাজ, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিতে হবে, এটা অনেকটা আমরা আগায় গেছি। এটা নিয়ে কাজ হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা ই হেলথ কার্ড দেওয়া শুরু করব।
0: এ সময় জেলা পরিষদের প্রশাসক হাইবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরতি খুদক উপস্থিত ছিলেন। এর আগে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
2: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের নানা বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিকল্পিত সবুজায়নের কোনো বিকল্প নেই। তিনি আজ খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত কেসিসি কর্তৃক 180 দিনে 50,000 বৃক্ষরোপণ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন। সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জ পুলিশ 30,000 বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডিআইজির কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় সহ রেঞ্জাধীন 10টি জেলা পুলিশ, পুলিশ লাইন্স, 3টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, আরআরএফ, 29টি সার্কেল অফিস, 64টি থানা, 15টি পুলিশ তদন্ত কেন্দ্র এবং 24টি পুলিশ ফাঁড়ি এবং 154টি স্থায়ী পুলিশ ক্যাম্পে মোট 30,000 গাছের চারা রোপণ করা হবে। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবু মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ কাশিম উদ্দিন স্মৃতি সংঘ 2-1 গোলে পোড়াগাছি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
3: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
6: এই সন্ধ্যায় আসরে সবাই আমরা এক হই, তারপরে নানান কথাবার্তা, হ্যাঁ, নানা রকমের তথ্য বিনিময় করি, তাতে আমাদের সবারই লাভ হয়।
5: কেমন আছো তুমি? আছি আল্লাহর রহমতে, ভালো। তো মাস্টার ভাই, এই যে অতি বর্ষা গেল, এর মধ্যে আমরা আল্লাহর রহমতে কাটে উঠতে পারলাম।
7: আমরা এমন শক্তিশালী জাতি, মানসিক মেলা শক্তি, ভাঙ্গা পড়ি না, ওই জন্য আমরা ভাঙ্গি পড়ি না, যে কোনো ধরনের বিপদ আপদে আবার ঘুরে দাঁড়াইতে পারি।
6: হ্যাঁ, প্রায় প্রতি বছরই তো আমাদের
7: সমস্যা থাকবো,
6: কোনো না কোনো দুর্বিপাক হয়, তারপরেও আমাদের কৃষক ভাই বোনেরা কিন্তু ঠেলে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়।
5: এটা একটা আল্লাহর একটা রহমত,
6: রহমত। ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। তো চলো আজকের আসর শুরু করে দিই। আজকে অনেক কিছু রয়েছে, বিশেষ করে টেকসই পোল্ট্রি উৎপাদন ব্যবস্থাপনা, তারপরে কৃষি বিষয়ক গান রয়েছে, এ সপ্তাহের কৃষি রয়েছে, তারপরে এই নানান বিষয় রয়েছে। তো শুরু করি টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা। এ নিয়ে বলবেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI সাভার। তো তার সাথে কথা বলেছেন তামান্না সিদ্দিকী। আমরা এটা শুনি।
8: শ্রোতা বন্ধুরা, বর্তমান বিশ্বে মাংস উৎপাদনের সবচেয়ে বড় উৎস হল পোল্ট্রি। এই পোল্ট্রি খাত আমাদের দেশে খাদ্য নিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গবাদি পশু পালনের তুলনায় উৎপাদনের জন্য কম জায়গা প্রয়োজন হয় বিধায় এ খাতে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই কাজ করতে আগ্রহী হচ্ছেন, এবং সেই সাথে টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়েও আজকাল অনেকেই সচেতন হয়ে উঠেছেন। আজকের আসরে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলব, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI সাভার, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আসরে। আমরা শুরুতেই জানিয়ে দিয়েছি যে আজ আমরা কথা বলব টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয়ে। প্রথমে জানতে চাই একটু ছোট করে যে এই বিষয়টি আসলে কি এবং বাংলাদেশের পোল্ট্রি শিল্পের বর্তমান অবস্থা কি।
9: বাংলাদেশের পোল্ট্রি শিল্প একটি দ্রুত বর্ধনশীল খাত, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করছে। দেশে বর্তমানে 1,35,000-এরও বেশি নিবন্ধিত পোল্ট্রি খামার রয়েছে। এছাড়াও প্রায় 50,000-এর বেশি অনিবন্ধিত খামার রয়েছে, যেগুলো ক্ষুদ্র পরিসরে পরিচালিত হচ্ছে। দেশের পোল্ট্রি উৎপাদনের বড় অংশ আসছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী অঞ্চল থেকে। এসব অঞ্চলে পোল্ট্রি ক্লাস্টার গড়ে উঠেছে, যেখানে ব্রিডিং খামার, হ্যাচারি, ফিড মিল এবং ডিস্ট্রিবিউশন সেন্টার একত্রে বিদ্যমান।
8: চমৎকার, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। এবারে জানতে চাই যে টেকসই পোল্ট্রি উৎপাদনের মূল উপাদান কি কি।
9: টেকসই পোল্ট্রি উৎপাদন এমন একটি প্রক্রিয়া যা পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে। বাংলাদেশের টেকসই পোল্ট্রি ব্যবস্থাপনার চর্চা এখনও সীমিত হলেও সাম্প্রতিক সময়গুলোতে পরিবেশ বান্ধব পদ্ধতি, জৈব নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎস এবং জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ছে।
8: আমরা যে এই যে টেকসই ব্যবস্থাপনার কথা বলছি, এর মধ্যে তো আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তো এই টেকসই ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে?
9: বাংলাদেশের পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ এবং অপ্রয়োজনীয় ব্যবহার টেকসই ব্যবস্থাপনার অন্যতম প্রধান প্রতিবন্ধক। এছাড়াও পোল্ট্রি শিল্পের ওপর জলবায়ু পরিবর্তনের অভিঘাত একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। বাংলাদেশে পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনা এখনও অপরিকল্পিত এবং দুর্বল। খামার বর্জ্য থেকে উৎপন্ন অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস বায়ু দূষণ ঘটায় এবং কার্বন ফুটপ্রিন্ট বাড়িয়ে তোলে। পোল্ট্রি ব্যবস্থাপনায় দক্ষ জনবলের অভাব একটি কাঠামোগত সমস্যা।
8: অর্থাৎ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এগুলো মোকাবেলা করার ফলে বা মোকাবেলা করা হলে আর সামনের দিকে হয়তো বা আরো সুন্দর ভবিষ্যৎ রয়েছে এই পোল্ট্রি খাতে। আর বর্তমান সময় তো আসলে প্রযুক্তি নির্ভর সময় এবং প্রযুক্তি বিষয়ে আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তি নির্ভরতা, এই জায়গা থেকে আসলে পোল্ট্রি খাতের উৎপাদন কিংবা ব্যবস্থাপনায় কি ধরনের সমাধান পাওয়া যাচ্ছে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায়, বা নতুন কি ধরনের কি বিষয়গুলো উদ্ভাবন হচ্ছে নতুন নতুন?
9: আপনি ঠিকই বলেছেন, পোল্ট্রি শিল্পে টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হল আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ। বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কৃষি প্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবন পোল্ট্রি খাতের উৎপাদন দক্ষতা, নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং রোগ নিয়ন্ত্রণ, বাজার সংযোগ এবং খরচ হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
8: এই যে পোল্ট্রি খাতের কথা আমরা বলছি, এই পোল্ট্রি খাতে আমরা দেখেছি যে পুরুষের পাশাপাশি নারীরাও এখন অনেকে কাজ করছেন, এবং বিশেষ করে আমাদের যে গ্রামীণ নারীরা রয়েছেন তারা কিন্তু এই কাজটি ঘরের মধ্যেই করছেন, উপার্জন করছেন, সক্ষম হচ্ছেন বা স্বাবলম্বী হয়ে উঠছেন। এই পোল্ট্রি শিল্পে নারীর এই যে অংশগ্রহণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে যদি একটু বলেন।
9: পোল্ট্রি শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এই শিল্পে নারীর অংশগ্রহণ কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিকভাবে ক্ষমতায়ন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষুদ্র খামার ভিত্তিক মডেলে নারীর অংশগ্রহণ টেকসই উন্নয়নের একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে।
8: আমরা আজকে কথা বলছি টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে। আর এই যে আমরা বলছি যে টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা দরকার, প্রয়োজন রয়েছে এর, এবং আগামী দিনের জন্য আসলে আমাদের পোল্ট্রি খাতকে আরও সমৃদ্ধ করতে হলে আমাদেরকে আরও সচেতন হতে হবে, প্রযুক্তির যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে ভালোভাবে বা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কি ধরনের উদ্যোগ নেওয়া আছে?
9: বাংলাদেশের পোল্ট্রি খাতকে টেকসই এবং উৎপাদনশীল করতে হলে সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ অপরিহার্য। সরকারের নীতিগত সহায়তা এবং বেসরকারি খাতের বাস্তবমুখী প্রয়োগ এই শিল্পে গতি এবং স্থায়িত্ব এনে দিতে পারে। বর্তমানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং এনজিও ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে পোল্ট্রি খাতে একটি সম্মিলিত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা প্রশিক্ষণ, প্রযুক্তি, অর্থায়ন এবং বাজার উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ অফিসগুলো খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
8: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। এবং শ্রোতা বন্ধু, আমরা কথা বলছিলাম টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে। আমাদের এই খাতকে আরও কার্যকর ও পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে, এবং আগামী দিনকে আরো সুন্দর করার ক্ষেত্রে নিশ্চয়ই তা আমাদেরকে আরো বেশি সাহায্য করবে।

0: শুনলে তো গানে গানে
1: গানে গানে আমাকে কথাই কইলো,
0: ডুবে থাকা জমিতে উদ্ভিদ জন্মায়,
1: শাক সবজি জন্মায়,
0: বর্ষাকালের এই যে পানি অনেক সময় অতিবৃষ্টি হচ্ছে কয়েক জায়গায়, সেখানেও কিন্তু
2: শাক সবজি হয়।
1: কলমি শাক হয়, কি সুন্দর কলমি শাক দেখছো, পানি
3: গানটি
0: গেয়েছেন তসনিম জাহান, গানটির গীতিকার ও সুরকার টিপু সুলতান বাবর, আর গানটা আমাদের খুব ভালো লাগলো, যে ডুবে থাকা জমিতেও কিন্তু উদ্ভিদ জন্মায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে চলো আমরা শুনি এ সপ্তাহের কৃষি শুনবো আমরা, তবে তার আগের জানিয়ে দিই একটা ঘোষণা, আগামী 28 তারিখ মানে আগামী পরশু দিন
3: সন্ধ্যে 7:05
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠান, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে আমন ধান রোপণ ও রোগমুক্ত চাষাবাদ এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন। তো শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর জানার জন্য 0244-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 0244-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 0244-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 0244-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শুনতে পাবেন। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো চলো, আপাতত এসেই গেছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, তিনি আমাদের শোনাবেন এ সপ্তাহের কৃষি। আপা শুরু করুন।
4: ধন্যবাদ। আমি শুরুতেই বলবো আউশ ধান নিয়ে। এ সময় আউশ ধান পাকে, শীষের অগ্রভাগের 80% ধানের চাল শক্ত ও স্বচ্ছ এবং শীষের নিচের অংশে 20% ধানের চাল আংশিক শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে বিবেচিত হবে। বীজ ধানের জন্য নির্বাচিত জমির আইলের পাশে 6 ফুট বাদ দিয়ে ভিতরের অংশ হতে আলাদাভাবে ধান সংগ্রহ করতে হবে। রোগা ও পোকা আক্রান্ত জমি থেকে কোনোভাবেই বীজ সংগ্রহ করা উচিত নয়। রোদ উজ্জ্বল দিন দেখে ধান কাটতে হবে।
0: এটা কিন্তু মনে
1: রেখো, রোদের সময় ধান কাটতে হবে,
4: রোদ দেখে ধান কাটতে হবে এবং ফসল কর্তন ও পরিবহনে যাতে সংমিশ্রণ না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমন ধানের ক্ষেত্রে এই শ্রাবণ মাস হচ্ছে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম। চারার বয়স 30-40 দিন হলে জমিতে রোপণ করতে হবে। রোপা আমনের অনুকূল পরিবেশ উপযোগী উন্নত জাতগুলো হল BR-10, BR-30, BR-32, BR-33, BR-34, BR-38, BR-62, BR-71, 72, 75, 80, 87, BR-90, BR-91, BR-93, BR-94, 95 এবং BR-103, BR-4, BR-6, BR-7, BR-11, 16, BR-17, BR-22 এবং BR-23। প্রতিকূল পরিবেশ উপযোগী উন্নত জাত চাষ করতে হবে। খরা প্রবণ এলাকায় নাবি রোপার পরিবর্তে যথাসম্ভব আগাম রোপা আমনের, যেমন BR-33, BR-39, BR-56, BR-57, BR-66 এবং BR-71। লবণাক্ত ও লবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে BR-73, BR-78। অলবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে BR-76, BR-77 এবং জলাবদ্ধতা সহনশীল জাত BR-79 চাষ করতে পারেন। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ধান ক্ষেতের পাশে বাঁশের কঞ্চি বা ডাল পুঁতে দিতে হবে, যাতে পোকা খেকো পাখি বসতে পারে এবং ক্ষেতের পোকা ধরে খেয়ে ফেলতে পারে।
2: আচ্ছা আপা, এই ধান সম্পর্কে তো জানলাম, এখন একটু পাটের বিষয়টা কইলে ভালো হয়। একটু
4: পাটের ক্ষেত্রে, ক্ষেতের অর্ধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে, এতে আঁশের মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। মুক্ত জলাশয় ও স্বল্প পানিতে পাটের পচন ভালো হয়। পাট পচানোর জন্য আটি বেঁধে পাটা ঝরানোর ব্যবস্থা নিতে হবে এবং জাগ দিতে হবে। ইতিমধ্যে পাট পচে গেলে আঁশ ছড়ানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আঁশ ছাড়িয়ে ভালো করে ধোয়ার পর 40 লিটার পানিতে 1 কেজি তেঁতুল গুলে তাতে আঁশ 5-10 মিনিট ডুবিয়ে রাখতে হবে, এতে উজ্জ্বল বর্ণের পাট পাওয়া যায়। যেখানে জাগ দেওয়ার পানির অভাব সেখানে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে পারেন, এতে আঁশের মান ভালো হয় এবং পচনের সময় কমে যায়। বন্যার কারণে অনেক সময় সরাসরি পাট গাছ থেকে বীজ উৎপাদন সম্ভব হয় না, তাই পাটের ডগা কেটে উঁচু জায়গায় তা থেকে খুব সহজেই বীজ উৎপাদন করার ব্যবস্থা নিতে হবে। আর পাটের ভালো বীজ পেতে হলে দেশি পাট বীজ এ মাসে বপন করতে হবে। সারিতে বপন করলে প্রতি শতাংশ জমিতে 16 গ্রাম তোষা এবং 20 গ্রাম দেশি বীজ বপন করতে হবে। আর ছিটিয়ে বপন করলে শতাংশে 20 গ্রাম তোষা এবং 24 গ্রাম দেশি পাটের বীজ বপন করতে হবে। পাটের ভালো বীজ পেতে হলে দেশি পাটের বীজ এ মাসে বপন করতে হবে। সেক্ষেত্রে সারিতে বপন করলে প্রতি শতাংশ জমিতে 16 গ্রাম তোষা এবং 20 গ্রাম দেশি বীজ, তোষার ক্ষেত্রে 16 গ্রাম আর দেশি বীজ 20 গ্রাম। আর যদি কেউ ছিটিয়ে বপন করতে চায় তাহলে শতাংশে 20 গ্রাম তোষা এবং শতাংশে 24 গ্রাম দেশি পাটের বীজ বপন করতে হয়।
1: আচ্ছা মেয়ে মানাপা, এই মাসে সব শাকসবজি বাগানে কি করণীয় সে সম্পর্কে একটু বোঝায় কর।
4: বর্ষাকালে শুকনো জায়গার অভাব হলে টব, মাটির চারি, কাঠের বক্স এমনকি পলিথিন ব্যাগে সবজি চারা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। এ মাসের সবজি বাগানে করণীয় কাজগুলোর মধ্যে রয়েছে মাদায় মাটি দেয়া, আগাছা পরিষ্কার করা, গাছের গোড়ায় পানি জমতে না
0: দেয়া,
4: মরা বা হলুদ পাতা কেটে ফেলা, প্রয়োজনে সারের উপরে প্রয়োগ করতে হবে। আর লতা জাতীয় গাছের বৃদ্ধি বেশি হলে 15-20% পাতা ও লতা কেটে দিয়ে কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল আসবে। কুম্ভা জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করলে অধিক ফলন আসে। সবজি খেতে বালাই আক্রমণ দেখা দিলে জৈব বালাই ব্যবস্থাপনা যেমন ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। পাতায় দাগ পড়া রোগ দেখা দিলে অনুমোদিত মাত্রার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বর্ষাকালীন সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে শীতকালীন শাকসবজি চাষের প্রস্তুতি নিতে হবে। আর গ্রীষ্মকালীন টমেটো ফসল মাঠে থাকলে গাছে পেঁদে দিতে হবে। এ মাসে আগাম রবি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুনের বীজতলা তৈরি এবং বীজ বপন শুরু করতে পারেন।
1: আপা, ওই যে মনে করেন যে বিভিন্ন রকম গাছপালা তুলা, এটা যদি একটু কোন,
4: আমরা জানি যে তুলার ক্ষেত্রে রংপুর, দিনাজপুর অঞ্চলে আগাম শীত আসে, সেজন্য এসব অঞ্চলে মাসের মধ্যেই তুলার বীজ বপন করতে হবে। আর গাছপালার ক্ষেত্রে বর্ষা মৌসুম গুরুত্বপূর্ণ মৌসুম, এ সময়ে প্রকৃতিতে বর্ষার আগমন ঘটে যা কৃষির অনেক কার্যক্রম সহজ করে দেয়। এ সময় আমরা যেসব বর্ষাকাল আমরা ফলদ, বনজ, ঔষধি গাছ লাগাতে পারবো।
0: ধন্যবাদ আপা, ধন্যবাদ আপনাকে।

0: সঞ্জুয়ে, এখন কিন্তু আর বসে থাকার টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইব।
1: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
0: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
1: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
2: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
1: আসো আসো,
0: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
2: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
1: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
0: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব, এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
2: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারব, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচব, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমব।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
2: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
3: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুইনা যোগ দিলাম।
2: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হয়েছে।
0: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকায় যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরা যেতেছে।
3: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
3: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
1: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণতা তো দিন দিন বাড়তেছে।
2: এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো, এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
3: আরো আছে, ক্ষেতে পানি দেওয়ার জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
2: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্যে নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
0: তবে কেন আর বসে থাকা,
1: চলো করি ভাই খাল খনন।
2: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ,
3: জীবনে আসবে
4: আনন্দের।
5: হ্যাঁ, শুনলে তো খাল খননের কি গুরুত্ব। আর দেখো, আমরা তো আসলে শেষ পর্যায়ে চলে আসছি, এই যে কথাটা বলার দরকার, যে এই যে ভিজে আবহাওয়ায় কিন্তু পোলট্রির রোগ বালাই বেড়ে যায়, এটা কিন্তু আমরা জানি।
6: হ্যাঁ,
5: তো সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামারকে জীবাণুমুক্ত রাখতে হবে, এটা কিন্তু যেন আমরা না ভুলি। তো এতক্ষণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, আর প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে চলো আমরা আজকের মতো উঠি।
7: চলো উঠি।

0: সন্ধে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে লায়লা পারভিন কেয়া, কামাল চৌধুরী, হাসিনা মুস্তাফিজ এবং আমি কনুজ শেখদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুরবারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি কনুত শিকদার
3: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: দুরবারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান গান হয়ে এলে মন কেন বলে সারা বেলা এত সুর নিয়ে। শিল্পী ফেরদৌসী রহমান, ছায়াছবি নীল আকাশের নিচে।

ওই মধু চাঁদার এই জোছনা তুমি আমি পাশাপাশি দুজনা, এমনই গান গেয়েছেন মাহমুদ নবী আর রুনা লায়লা, ছায়াছবি দি ফাদার।

সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। প্রিয় বন্ধুরা, পুত্রবধূ ছায়াছবির এই গানটি শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

সৈনিক ভাই বোনেরা, দুর্বার অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতি এবারের গান লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, ছায়াছবি আহা।

সমুদ্রের নোনা জল, এবারে ছায়াছবি। ন্যান্সি ও নাজির মাহমুদ গিয়েছেন চোখের আকাশ মনের আকাশ দুই আকাশেই তোমার বসবাস এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা, অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাব জঙ্গলি ছায়াছবি থেকে। যুগলে গিয়েছেন ইমরান ও কণা।

0: শুনি ভাই বোনেরা, শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। জানিয়ে দিচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কিয়া,
2: আমি কনুত শিকদার
3: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের দুর্বান অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। শিশু কিশোরের অংশগ্রহণে দেশে বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুন করে স্পোর্টসের প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমাপনীর দিনে বালক ও বালিকা বিভাগের ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেট ময়মনসিংহ অঞ্চলের এবং বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী রংপুর অঞ্চলের মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এদিকে দেশের আগে টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। উল্লেখ্য, 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটিই হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তানের ইসলামাবাদে আজ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ জয়লাভ করেছে। নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে নেপালকে পরাজিত করে। এটি প্রতিযোগিতায় বাংলাদেশের তৃতীয় জয়। এর আগে বাংলাদেশ উজবেকিস্তানকে এবং কাজাখস্তানকে পরাজিত করে। গাজীপুরে ফুটবল টুর্নামেন্টে বাগমারা দুরন্ত সংঘ স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলার স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুরন্ত সংঘ স্পোর্টসিং ক্লাব 4-1 ব্যাপারী পাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হারারিতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে স্বাগতিক জিম্বাবুয়ে জয়ের জন্য 193 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 11 ওভারে 4 উইকেটে 89 রান করে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট 192 রান করে। তিন ম্যাচে সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। এদিকে তারুদয়ী প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গতকালের প্রথম ইনিংসে 3 উইকেটে 194 রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেছেন। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসের 9 তারিখে শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম 2 ম্যাচ ব্রিডিতে 5 ও 7 আগস্ট অনুষ্ঠিত হবে। বাকি 3 ম্যাচ যথাক্রমে 10, 12 ও 15 আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদ আছেন। বন্ধুরা, এ সময় গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। গাছ পরিবেশ সংরক্ষণ করে, অক্সিজেন সরবরাহ করে। পরিবেশ ভালো থাকলে জীবনও থাকবে অনেক নিরাপদ। আর বন্ধুরা, ছোট সংসার গড়ে তুলবেন একেবারে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিবার পরিকল্পনার মাধ্যমে। আর নির্ভরযোগ্য তথ্য জানার জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রচার করছে অনেক অনেক আয়োজনের মাধ্যমে সচেতনতার কথা। সচেতন থাকুন, নিরাপদ ও সুস্থ থাকুন। বন্ধুরা, ডাকবাক্সের পাড়ায় আমন্ত্রণ জানাচ্ছি ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল এবং তার উত্তর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। চিঠি এবং ইমেল এর উত্তর দিয়ে থাকেন বরাবরের মতোই আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
2: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত আজকের ডাকবাক্সে।
1: অনেক অনেক ইমেল পেয়েছি, তাই ইমেল দিয়েই আজকের আয়োজনের পুরোটা থাকছে। শুরুতেই তার ইমেলটি পড়ছি যিনি ইমেল করেছেন হাতিয়া নোয়াখালী থেকে, নিশিতা জাহান তৃষা। বাংলাদেশ বেতারের ডাকবাক্স অনুষ্ঠানটি সাবলীল উপস্থাপনা এবং শ্রোতাদের সাথে আপনাদের চমৎকার মিথস্ক্রিয়া আমাকে সবসময় মুগ্ধ করে। আপনাদের এই অনুষ্ঠানটি যেন শ্রোতাদের হৃদয়ের এক মিলন মেলা। বিশেষ করে অনুষ্ঠানের গঠনমূলক ভূমিকা ও সঠিক তথ্য প্রচারের ধারাটি সমাজ পরিবর্তনে দারুণ অবদান রাখছে। স্বাস্থ্য সচেতনতায় এই অনুষ্ঠানের অবদান অনস্বীকার্য। বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে আপনাদের আলোচনাগুলো প্রতিটি ঘরে সচেতনতার আলো ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ডেলিভারি বা প্রসূতি অবস্থায় মায়ের পুষ্টি, নবজাতকের সঠিক যত্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিজ্ঞানসম্মত দিক নির্দেশনা, সঠিক সময়ে সঠিক খাবারের গুরুত্ব তুলে ধরে আপনারা যে জীবনমুখী পরামর্শ দিচ্ছেন, তা আমাদের মতো সাধারণ শ্রোতাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
2: নিশিতা জাহান তৃষা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার ইমেইল আমাদের সবসময় ভালো লাগে, কারণ আপনি আপনার নামের আগে সবসময় সুখী মেয়ে নিশিতা জাহান তৃষা লিখে থাকেন। আমরাও চাই সবাই সুখী হোক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। আপনার মতামত সম্পর্কে বলছি যে আপনি ডাকবাক্স সম্পর্কে মতামত জানিয়েছেন যে অনুষ্ঠানটির উপস্থাপনা ভালো লাগে। অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখেছেন যে অনুষ্ঠানগুলো আপনার কিভাবে উপকার করে থাকে, শ্রোতাদের কিভাবে উপকার করে। অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
1: ভাবখালী নতুন বাজার মামনসিং সদর থেকে ইমেল করেছেন মুসম্মত মুনিরা খাতুন। 19 জুলাই আপনার লেখা ইমেল সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়, আপনি অনেক খুশি হয়েছেন সেই কথাটি জানিয়েছেন আমাদেরকে। আরো লিখেছেন, প্রিয় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, আমি হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে শুনতে মিস করি না। যখনই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সুর আমার কানে ভেসে আসে, মনে হয় সুখে সমৃদ্ধিতে আমার জীবন ভরে উঠেছে। কোন সপ্তাহ এই সেলের অনুষ্ঠান শুনতে আমি মিস করি না। প্রতিটা পরিবেশনা শোনার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করি, তার মধ্যেই ডাকবাক্স আছে।
2: মনিরা খাতুন, শ্রোতাদের সুখে আমাদের একান্ত কামনা। শ্রোতারা যাতে ভালো থাকতে পারেন, ছোট পরিবার গড়তে পারেন, স্বাস্থ্য পুষ্টিতে ভালো থাকতে পারেন, সেজন্য বিভিন্ন পরামর্শ তথ্য উপস্থাপন করা হয় আমাদের বিভিন্ন আয়োজনের মাঝে। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন আমাদের সাথে।
1: জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন মোহাম্মদ আজমাইন হোসেন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের সুখী সংসার আমাদের গ্রামীণ ও শহর অঞ্চলের অগণিত পরিবারের সুখ স্বাস্থ্য সমৃদ্ধির এক বিশ্বস্ত সহযাত্রী। সমসাময়িক ও জীবনমুখী নানা বিষয়ে আপনারা যেভাবে প্রতিনিয়ত আমাদের সচেতন করে চলেছেন, তা সত্যি প্রশংসনীয়। সুখী সংসার অনুষ্ঠানটি আমাদের দেখায় কিভাবে ছোট ছোট সচেতনতায় একটি পরিবারকে সুন্দর রাখা যায়। আশা করি আমার এই চিঠিটি আপনাদের ডাকবাক্সে স্থান পাবে এবং শ্রোতা বন্ধুদের মাঝে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। আপনাদের এই চমৎকার উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
2: আজমাইন হোসেন, আপনি অনেক বড় একটি ইমেল পাঠিয়েছিলেন। আমরা শুধু জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কিত অংশটুকু পড়ে শোনালাম। আপনি সুখী সংসার অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন, এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন এবং প্রতিনিয়ত শ্রোতাদের সচেতন করতে যে ভূমিকা রাখছে তাও আপনি উল্লেখ করেছেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
1: আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে আপনার তিনটি ইমেল পেয়েছি এবং তিনটি ইমেলে আপনি যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ১৬ তারিখের সুখী সংসার ও স্বাস্থ্যই সুখের মূল এবং ১৭ জুলাই স্বাস্থ্যই সুখের মূল। এই অনুষ্ঠানগুলো যথাক্রমে আপনি আপনার স্ত্রী সানজিদা সরকার এবং সাথে আপনার আব্বা আম্মাকে নিয়েও শুনেছেন এবং প্রচারিত অনুষ্ঠানে ১৬ জুলাই স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে জনসংখ্যামূলক গান মুখের ঘা নিয়ে শ্রোতাদের ফেসবুক কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন পড়ার আসরটি ভালো ছিল বলে জানিয়েছেন এবং একই দিনে অর্থাৎ ১৬ জুলাই সুখী সংসার অনুষ্ঠানে নবদম্পতির পরিবার পরিকল্পনা এই বিষয়টি শুনে আপনি উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন।
2: অনেক অনেক ধন্যবাদ আলী আহমেদ আরিফ, আপনি আপনার বাবা মা এবং স্ত্রীকে সাথে নিয়ে আমাদের অনুষ্ঠান শুনেছেন, মতামত জানিয়েছেন, একাধিক ইমেল পাঠিয়েছেন। আশা করি নিয়মিত থাকবেন, এই সেলের সাথে অনুষ্ঠান শুনবেন নিয়মিত, লিখবেন ও নিয়মিত।
1: ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ১৭ জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বিষয়ে তথ্য সমৃদ্ধ পরিবেশনাটি ভালো লেগেছে বলে জানিয়েছেন এবং অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আপনি ১৯ জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রসূতি মায়ের যত্ন ও পুষ্টি বিষয়ে পরামর্শগুলি গুরুত্বপূর্ণ ছিল বলে আপনার মতামত ব্যক্ত করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু বিএম কৌশিক আহমেদ সুজন ২০ জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে রক্তে কোলেস্ট্রল বৃদ্ধির ঝুঁকি সমূহ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন।
2: ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি এবং বিএম কৌশিক আহমেদ সুজন, আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সুখের ঠিকানা শুনেছেন এবং মতামত জানিয়েছেন। অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ আপনাদের ভালো লেগেছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল বলে আপনারা জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে।
1: চকরিয়া কক্সবাজার থেকে দুটি ইমেল পেয়েছি আশিকুল ইসলাম নাইম আপনার কাছ থেকে। আপনি খুব চমৎকার করে লিখেছেন, সাথে আছি, খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, আয়োজন সত্যি সুন্দর, এমন সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি যা সত্যি মন কেড়ে নিচ্ছে, ধন্যবাদ বাংলাদেশ বেতার। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন উপভোগ করছেন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে আপনার আরো মতামত জানিয়েছেন আপনি আপনার ইমেইলে। আপনি খুব চমৎকার করে বাংলাদেশ বেতার সম্পর্কে যে মতামত জানিয়েছেন সেখান থেকে কিছু অংশ পড়ছি। বাংলাদেশ বেতার একটি আবেগের নাম, সকালে ঘুম ভাঙা চায়ের কাপে টুংটাং শব্দ আর রেডিওতে ভেসে আসা আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার, এই ডাকটা শুনেই দিনটা শুরু হতো। বাংলাদেশ বেতার মানে পুরনো দিনের নস্টালজিয়া, কারেন্ট চলে গেলেও যে সঙ্গী ছিল, ঝড়ের রাতে যে সাহস দিত, আর ঈদের দিনে যে নতুন গান প্রথম শোনাত সেই। এটি শুধু খবরই দেয় না, গল্প বলে, কৃষকের ফসলের খবর, ছাত্রের পড়াশোনা, মায়ের রান্নার টিপস, দূর গ্রামের লোকগান, সব শেষ গ্রামেও এর কণ্ঠ সমান। ১৯৭১ সালে এই বেতারই অস্ত্র হয়েছিল, মাইকের বদলে শব্দ দিয়ে যুদ্ধ করেছিল, তাই এর গলার ওজন অন্যরকম। আজ ইউটিউব ফেসবুকের ভিড়ে বাংলাদেশ বেতার টিকে আছে, কারণ এখানে আছে আন্তরিকতা, আছে মাটির টান। বাংলাদেশ বেতার মানে বিনা পয়সায় পাওয়া ভালোবাসা।
2: অনেক অনেক ধন্যবাদ আশিকুল ইসলাম, তবে আপনার চিঠিতে আপনি পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর দেননি। আশা করি পরবর্তীতে চিঠি লেখার সময় পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন। বাংলাদেশ বেতার সম্পর্কে আপনার আন্তরিক মতামত আমাদের খুবই ভালো লেগেছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
1: প্রিয় শ্রোতা, শুনছেন সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রজাতনী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল ঠিকানাও জানিয়ে দিই, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবারও ইমেল থেকে পড়ছি, ইমেল করেছেন সাথিয়া পাবনা থেকে নীলুফা আক্তার নীলা। আপনি লিখেছেন, ডাকবাক্স আমার একান্ত বন্ধু, কারণ এর মাধ্যমে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন তথ্য জানতে পারি। আর সেই সাথে আরো লিখেছেন, প্রতিনিয়ত পুষ্টি সেবা, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা আমরা পাই, এই সেল আমার পরিবারের একান্ত আপনজন, চিকিৎসা সেবা সারা দেশের মানুষের ঘরে বসে সবাই খুব সহজেই পেয়ে থাকে, সকাল থেকে রাত অবধি ফিচার, জীবন্তিকা, স্পট প্রচার করে, তার মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে সাজানোর সব উপাদান পেয়ে যাই।
2: নীলুফা আক্তার, আপনি ডাকবাক্স অনুষ্ঠানকে আপনার বন্ধু হিসেবে বিবেচনা করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকারের কথা জেনেও আমাদের ভালো লাগলো, আপনাকে ইমেইলের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: বন্ধুরা, এবারে জানাবো এই সপ্তাহের সেরা চিঠির কথা। এই সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেইল থেকে নির্বাচিত করেছি। ইমেইলটি লিখেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে।
2: পিরোজপুরের শ্রোতাবন্ধু কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, অনেকদিন পর আপনার ইমেইল পেলাম, তবে আপনার সুন্দর ইমেলটি আমাদের খুবই ভালো লেগেছে এবং এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে।
3: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনছেন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন এশার নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: সর্বোচ্চ স্থান মর্যাদা বেশ সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কেয়ামতের দিনে আমাদেরকে তার সাফায়াত নসিব করো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হই ঠিক তখনই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রচারিত অনুষ্ঠানের সাথে যুক্ত হই এবং সেখান থেকে সহানুভূতি ও সাহস পাই, সেভাবে জীবন পরিচালনা করি, পরবর্তীতে একটি সোনার জীবন রূপে রূপায়িত হই। আমার পরিবারকেও আমি সুপরিকল্পিতভাবেই গঠিত একটি পরিবার হিসেবে গঠন করেছি। আমি যে সকল অনুষ্ঠান শুনে থাকি, এসগরি ছোট পরিবার, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, গুণীজনের কথা, ফোন ইন অনুষ্ঠান এবং শ্রোতাদের কাছ থেকে তথ্য আদান প্রদানের অনুষ্ঠান, ডাকবাক্স, সবগুলোই যেন এক একটি পাঠশালা, আমার জীবনের একজন পথ প্রদর্শক বলে মনে করছি।
4: অনেক ভালো লাগলো কৃষ্ণ কর্মকার কৌশিক, যে আপনি আপনার প্রয়োজনের মুহূর্তে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে সহানুভূতি ও সাহস পেয়ে থাকেন। এছাড়াও আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে পাঠশালার হিসেবে বিবেচনা করছেন, আপনি বেশ কিছু আয়োজন শুনে থাকেন। অনেক ভালো লাগার ইমেলটি আমরা শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনালাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
3: আবার ইমেল থেকে পড়ছি, মোহাম্মদ রবিউল ইসলাম মইন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, বেতার চিত্র বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে, এমন সব অনুষ্ঠান পরিবেশন করা হয় যা শ্রোতাদের সমাজ সচেতন করে তোলে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবন গঠনের জন্য প্রচার করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেমন সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, সুখী সংসার, এসগরি ছোট পরিবার, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান। এসব অনুষ্ঠানে খুঁজে পাচ্ছি সচেতনতামূলক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয়সমূহ, জানতে পারছি বাল্য বিয়ে, যৌতুক, অতিরিক্ত জনসংখ্যা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও গঠনমূলক পরামর্শ। বেতারের এমন নিঃস্বার্থ ভালোবাসায় সত্যি আমরা ধন্য ও কৃতজ্ঞ।
4: রুহুল ইসলাম মোয়েন, আপনি ঠিকই বলেছেন যে বেতারের বিভিন্ন আয়োজনে থাকে বিনোদন এবং বিনোদনের মাধ্যমে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে জীবন ঘনিষ্ঠ কিছু তথ্য পরামর্শ শ্রোতাদেরকে উপস্থাপন করা হয়, যাতে শ্রোতারা সেগুলো জানতে পারেন, বুঝতে পারেন এবং নিজের জীবনে কাজে লাগিয়ে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য।
3: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল, ফরাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে ইমেল করেছেন, মেয়াদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মোহাইমিনুর রহমান এবং তাসনিন সুলতানা, আপনার ঠিকানা জানাননি আপনি।
4: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হবে। তবে আমরা প্রতি সপ্তাহে রবিবার সুখী সংসার অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে কথা বলি, যেখানে থাকে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত, পরামর্শ, ভালো লাগা মন্দ লাগার আন্তরিক মতামত এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন। আপনারা চিঠি লেখার সময় বা ইমেল করার সময় অবশ্যই পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বরটি লিখে দিবেন, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে নিয়মিত লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।
3: বন্ধুরা, আজ তবে বিদায় বলছি, সকলের জন্য রইল শুভকামনা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ, 15% প্রবৃদ্ধির প্রত্যাশা। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আগামীকাল, চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। চীনের গুয়াংডংয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নৌল, নিহত অন্তত 10। এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস এর প্রথম আসর শেষ হচ্ছে আগামীকাল, শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত

0: বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প, প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজ করা হবে এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। তিনি বলেন, চা চাষের অনুপযোগী বাগানে সৌর বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে। চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তখন বিগলে করুণ সুর বেজে ওঠে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এ গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য 8.2 বিলিয়ন ডলার।
1: আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূর প্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এবছর বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
2: দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতে প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
0: অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, অলিম্পিক পদক অর্জনের লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার শূন্য থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যাত্রা শুরু করেছে। তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস প্রতিভাবান খেলোয়াড় তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক।

0: মন্ত্রণালয় 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা। ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বুলেটে বুক ঝাঁঝরা হয় ঢাকা ইম্পেরিয়াল কলেজের মেধাবী ছাত্র জিল্লুর শেখের। এখনও অবর্ণনীয় এই শোকের ভার বহন করছেন তার বাবা হাসান শেখ ও মা শাহনাজ বেগম। স্বৈরাচার পতনের সেই রক্তঝরা দিনগুলো এবং শহীদ জিল্লুরকে নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন।
1: ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের উদীয়মান তারা জিল্লুর শেখ 2024 সালে বাড্ডা এলাকায় গণঅভ্যুত্থানের মিছিলে পুলিশের বুলেট কেড়ে নেয় তার অমূল্য প্রাণ। জিল্লুরের বাবা হাসান শেখ বলছিলেন, তার ছেলে নামাজের জন্য বাসা থেকে বের হয়েছিল আর ঘরে ফিরে আসেনি।
2: ওর আম্মা বলল যে ও বারোয় যাচ্ছে, আমি বললাম যে বাবা নামাজে যাও, তো নামাজে গেল, নামাজের কথা বলেও গেছে। পরে আমি শুনতে পাচ্ছি যে প্রতিটি আন্দোলন ও ছিল। আমি সোনাত নামাজ বাসায় পড়লাম, উক্ত নামাজটা আমি নিচে পড়লাম। নিচে পড়ে আমি যখন মোবাইল চেক করলাম, দেখলাম 3টে কল আসছে। আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে বলতেছে যে আঙ্কেল জিল্লুর নাই, জিল্লুরে বাঁচাইতে পারলাম না। ডাক্তারদের বললাম, ডাক্তার আপনার আমার ছেলের চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেব, টাকার কোনো সমস্যা নাই। ডাক্তাররা দেখে বললো যে নাই।
1: শহীদ জিল্লুরের মা শাহনাজ বেগম বলেন, পুলিশের বুলেটে জিল্লুরের বুকটা একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল।
3: আমার কাছে বলে, মা আমি বাইরে গেলাম নামাজ পড়তে গেলাম আম্মু। আমি আবার বললাম, তুমি বাইরে আবার কোথাও কিন্তু যাও না, নামাজ পড়ে তুমি ডাইরেক্ট বাসায় চলে এসো। আমাকে যাওয়ার সময় বললো কি আম্মু, আমি গেলাম। আমি তখন বললাম, যাও বাবা আল্লাহর হাওলায়। তখন আমার ভিতরে মানে একটা মনে হয় যে কি যেন বেরোয় যাচ্ছে এরকম লাগছিল, কিন্তু আমি বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার জিল্লুর বাইরে বেরোলে জীবনে বাসায় আসবে না। আমি কখনো ভাবি নাই আমার সন্তান এভাবে চলে যাবে। আমি আমার বাবার বুকের ভিতরে হাত দিয়ে দেখি, আমার বাবার বুকটা গরম আছে, মানে এতগুলা গুলি মানে আমি
1: স্বৈরাচার পতনের এই মহাকাব্যে শহীদ জিল্লুর শেখ অমর হয়ে থাকবেন মুক্ত বাংলাদেশের মুক্ত বাতাসে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেওয়া আর শাহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এদিকে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। বৃক্ষ মেলা হচ্ছে ইট কাঠ আর কংক্রিটের নিথর নগরে এক টুকরো সজীবতার উদযাপন। মেলার প্রধান ফটক পেরুতেই যে কারো চোখ আটকে যাবে প্রকৃতির এই অনবদ্য রূপ ছড়ানো সবুজ আয়োজনে। এই সবুজের মহোৎসব ও মেলার সার্বিক আয়োজন নিয়ে বিএডিসির প্রতিক্রিয়া তুলে ধরলেন প্রতিনিধি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: ইট কাঠ আর কংক্রিটের নিথর নগরে যেন এক টুকরো সজীবতার উদযাপন। জাতীয় বৃক্ষমেলার প্রধান ফটক পেরুতেই যে কারো চোখ আটকে যাবে প্রকৃতির এই অনবদ্য রূপ ছড়ানো সবুজ আয়োজনে। চারিদিকে রঙিন ফলের সমারোহ, ডালে ঝুলছে মিয়াজাকি, ব্ল্যাকস্টোন, রেড পালমার, চিয়াংমাই কিংবা কিং অব চাকাপাতের মতো চোখ জোড়ানো রঙিন আম। শুধু আমই নয়, মেলার চত্বর জুড়ে ডাল বেলেছে রাম্বুটান, অ্যাভোকাডো, লটকন, মিশরীয় ডুমুর, আমলকি ও কামরাঙ্গার মতো দেশি বিদেশি নানা ফলজ বৃক্ষ। ফুলপ্রেমীদের হৃদয় কাটতে সারিবদ্ধভাবে সেজেছে গোলাপ, জবা, জারবেরা, অলকানন্দা, কাঠগোলাপ আর বাগানবিলাস। এই সবুজের মহা উৎসব ও মেলার সার্বিক আয়োজন নিয়ে বলছিলেন গাজীপুরের উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
7: আমরা সরকারি পর্যায়ে আমাদের যে কার্যকলাপগুলো করছি আমরা ফিল্ডে, সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা এই মেলার মাধ্যমে সেটা জনগণকে দিতে পারি। কৃষক এখান থেকে তথ্য জানবে এবং জনগণ তথ্য জানবে, সেই তথ্যটা তারা নিয়ে তারা সেটাকে বাস্তবায়ন করবে।
6: সবুজের এই মায়াবী ভালোবাসায় কেবল গাছই নয়, পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত পরিচর্যার সবকিছু। মাটি জৈব সার থেকে শুরু করে ঝুলছে বাহারি সিরামিক, প্লাস্টিক ও নান্দনিক মাটির টব। বৃক্ষপ্রেমীদের জন্য রয়েছে কাস্তে, নিড়ানি, শাবল, গ্লাভস আর ঝাঁঝরির মতো বাগান করার জরুরি অনুষঙ্গ। বিক্রির সারাও বেশ আশানুরূপ, জানালেন নার্সারি বিক্রেতা আমির হোসেন।
8: এবারের মেলা আলহামদুলিল্লাহ খুবই ভালো যাইতেছে, কাস্টমারও ভালো সারা পাইতেছি, তো বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে।
6: সবুজ চারা হাতে মেলা ছাড়ার সময় দর্শনার্থী ও ক্রেতাদের হাসিতে ফুটে উঠেছে অমলিন তৃপ্তি।
9: অনেক ভালো লেগেছে, ঘুরে ঘুরে দেখছি গাছ, বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, ফল গাছ।
10: এবারের মেলাটা অনেক সুন্দর হয়েছে এবং লুকটা অনেক ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বিএডিসিতে দেখলাম যে প্রাইস খুব রিজনেবল এবং ভালো, মাশাআল্লাহ।
6: সবুজের টানে প্রকৃতির মায়ায় আয়োজিত ওই মেলা চলবে আগামী 8ই আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ইট পাথরের এই নগরে প্রকৃতি প্রেমীদের স্বাগত জানাতে উন্মুক্ত থাকবে বৃক্ষমেলা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্মাননা স্মারক তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থিক পুরস্কার এবং সনদ সারা জীবনের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণ অভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
11: যারা নিজ দায়িত্ব এবং কর্তব্য আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে, দেশপ্রেমের সাথে পালন করবে তাদের এই কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা পুরস্কৃত করব, এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে।
5: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী, ন্যায় বিচার প্রতিষ্ঠায় মেধা, সততা ও পেশাগত দক্ষতা কাজে লাগাতে নতুন প্রজন্মের আইনজীবীদের প্রতি আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে টাইফুন নৌল আঘাত হানায় বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আজ সকালে টাইফুনটি হুইঝৌ শহরে আঘাত হানে এবং এর প্রভাবে এই অঞ্চলের বিশাল এলাকা জুড়ে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। টাইফুন নৌলের কারণে 7 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে এবং বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে ক্রমবর্ধমান সামরিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলায় বিরতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনও রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখছে। খেলার খবর, নতুন করে স্পোর্টস। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুন করে স্পোর্টস 2025-2026 প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান নতুন করে স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত 2রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন স্কুরি স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আজ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ জয়লাভ করেছে। নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে নেপালকে পরাজিত করে। এটি প্রতিযোগিতায় বাংলাদেশের তৃতীয় জয়। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়োহাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ, 15% প্রবৃদ্ধি প্রত্যাশা। এবং আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। সরকারি নীতি সুবিধা, কর প্রণোদনা, আন্তর্জাতিক অংশীদারিত্ব, মেধার উন্নয়ন ও বিশ্বব্যাপী সম্প্রসারণের নবতর উদ্যোগকে কাজে লাগিয়ে আগামীর সম্ভাবনাময় খাত হিসেবে প্রস্তুত হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প। রাজধানীতে গতকাল দুদিনের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, এই খাতের উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ, কম্পিউটার, স্মার্টফোন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে অটোমোবাইল, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সর্বত্র ব্যবহৃত হয়। প্রযুক্তিগত উদ্ভাবনের উত্থানের হাত ধরে ভবিষ্যতে মানুষের ব্যবহৃত প্রায় সকল ডিভাইসে এটি সংযোজনের দরকার হবে। বাংলাদেশে বর্তমানে সেমিকন্ডাক্টর তৈরির কোম্পানি রয়েছে হাতে গোনা কয়েকটি। এর মধ্যে উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন ও টোটন ইলেকট্রনিক্স ডিবিপিএল গ্রুপ অন্যতম। সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশও অপার সম্ভাবনাময় স্বপ্ন দেখছে। আগামী 2030 সালে মাইক্রোচিপের বৈশ্বিক বাজার 1 লাখ কোটি ডলারের হবে বলে আশাবাদী এ খাতের সংশ্লিষ্টরা। বাংলাদেশের সেক্টরকে পোশাক খাতের চেয়েও বড় রপ্তানিকারক শিল্পে পরিণত করতে সরকার তাই উপযুক্ত পরিকল্পনা ও বিনিয়োগ নিয়ে কাজ করছে। শিল্পটি এত বিপুল সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও অতীতের কোন জাতীয় বাজেটে এ শিল্পের কোন নামই ছিল না, এটি বিকাশের জন্য কোন নীতিগত সহায়তার ঘোষণা। বিএনপি সরকার চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নিয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে সরকার প্রথমবারের মতো বছরে প্রায় 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদান বরাদ্দ রেখেছে। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে শুল্কমুক্ত বা বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যমান হাইটেক পার্কগুলোতে আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। মূলত সরকার বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবন নির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায়। সে লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো ইলেকট্রনিক্স সহ উচ্চ প্রযুক্তি খাতের উন্নয়নের উপর সরকার গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সম্মেলনটিকে কেবল একটি সাধারণ আয়োজন নয় বরং আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলন মেলা হিসেবে অভিহিত করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে এ খাতে নিজেদের মেধার সাক্ষ্য রেখে চলেছেন। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন একক কোন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত জাতীয় মিশন। সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে এই লক্ষ্যে কাজ করতে হবে। এই খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই খাতকে এগিয়ে যেতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
14: বাংলাদেশ বেতার ঢাকা।
15: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, গেয়েছেন ইসমত জেরিনিভা, গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান্দুন।

এই গানটির সাথেই শেষ হলো আমাদের মিডিয়া ওয়েভের কার্যক্রম। শ্রোতা বন্ধু, আপনারা শুনতে পাচ্ছেন 88.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। ৮৮.৮ মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা, এখন NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এই গানটির সাথেই শেষ হলো আমাদের মিডিয়া ওয়েভের কার্যক্রম। শ্রোতা বন্ধু, আপনারা শুনতে পাচ্ছেন 88.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। ৮৮.৮ মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা, এখন NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এই গানটির সাথেই শেষ হলো আমাদের মিডিয়া ওয়েভের কার্যক্রম। শ্রোতা বন্ধু, আপনারা শুনতে পাচ্ছেন 88.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। ৮৮.৮ মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা, এখন NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: মুখলেসুর রহমান বাবলুর কথামালায় গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বিকেল 4টায়। শুনতে পাবেন মিডিয়া ওয়েব 536.63 মিটারে, 558 কিলো হার্টজে, FM 88.8 মেগা হার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক বিশেষ অনুষ্ঠান জুলাই 36 প্রচারিত হবে সকাল 8:15। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30, শিপ্রা দেবনাথের গাওয়া

0: আধুনিক গান দুপুর 12টা বেজে 30 মিনিটে, রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9টা বেজে 5 মিনিটে, এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3টে বেজে 5 মিনিটে। নজরুল সঙ্গীত আমির হোসেনের কণ্ঠে দুপুর 12টা বেজে 20 মিনিটে। পল্লীগীতি অভিমন্যু কুমার মণ্ডলের গাওয়া দুপুর 12টা বেজে 40 মিনিটে। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনতে পাবেন সন্ধ্যে 6টা বেজে 10 মিনিটে। পাঁচমিশালি গান শুনবেন বিকেল 3টে বেজে 30 মিনিটে। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান বেলা 2টে বেজে 30 মিনিটে। আল্লাহ পাকিস্তানে হামদ এবং নাতি রসুল শুনবেন দুপুর 12টে বেজে 50 মিনিটে এবং সন্ধ্যে 6টা বেজে 40 মিনিটে। এছাড়া FM 88.8 MHz NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ। সময় ফুরিয়ে এলো, আমরা আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি। এবার বিদায় বলবো বাংলাদেশ বেতার খুলনা শ্রুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।